0: এই বাঁচা দি। যে মনুষ্য রকনি সাগ বাই থাংনি চায়ানো গশিউই নাহারনানি ফান দঙ্গ বন সৈ সৈনি ফান গনাং সালব্রুম ব্রুম ন বাই থাংন কতাল খলাই কতাল ওয়ানসুক মুং বাই সাজগদি অবনো সাক বাই থাংনি সৈ সৈ নাইথক মুং আও আশুক জরা সং খানালাইকা রবীন্দ্রনাথ ঠাকুর বাই সাইকলাংজাক কক কাহাম।
1: তাবক সাইমালয়েন লাইথাংজাক জরা রগ তাম তাম পাতি লঙ্কা আবন কিসা মৈতুর সতন লায়েন তিনি হায় সালন বিসি চিচার রা স্নে চিব্রে বিশিব মুম্বাইও পুইলা করাই বাই ক্লাঙ্গই ট্রাম গাড়ি স্নাম জাকমানি শাল এবা করাই গাড়ি স্নাম জাকমানি শাল তেই তঙ্গ বিশি চি চুকু রা নৈচি চুকু বিশিব তিনি হাই সালন মিস ইউনিভার্সনি বাগৈ সেকেন্ড রানার অংখা মাদো স্প্রে ভারতনি বজ্রতনিসলাই মুং গনাং মিস ইউনিভার্স হেনই সিনি জাকমানি শাল চিচুকু রা চুকু চিবা বিশিও তিনি হাই সালন জম্মু কাশ্মীর সামংসিত্রা তাঙাইর চারাস ই শারিফ শরীফ খুংসারা সাইনি সাইব গবাং নক সকজাগৈ রাজাকমানি শাল বিশি চিচুকু রা চার চিসা তিনি হাই সালন হানি বাগৈ জবা খ্লাই লংনাই তাই হদানি সামং খ্লাই লংনাই দুর্গাবাই দেশমুখনি থৈমানিব শাল তাই আবনি বিশৃঙ্গ তঙ্গ তিনি সেই গরং রবীন্দ্রনাথ টেগোরনি ফিল ছাড়া দকচিবা আচাইমা শাল বক্ষরক্ষা মঙ্গনাং ঠাকুর মহর্ষি দেবনাথ নি নখুঙ্গ আচাই নেই হেনে সিনে জাগ আবনি বিশৃঙ্গ তঙ্গ চিবারা ব্রেচি ও ফিল চি দক জরানি রাজপুত জরা ও রাজা মহারানা প্রতাপ নেব হাইন তিনি আচাইমানি শাল তিনি হাই শালন পাকিস্তানি শঙ্করাগ রক নি শাকাও পারমাণবিক বোম খিকলাইয়েই মে তালনি শালচুকু তাই শালচি শালমারিও ভারত পুইলা হাস্তে অংখা নিউক্লিয়ার বাই স্নামজাক হাস্তেনি কাইচিসা এয়ারবাস বাই পাকিস্তানি বীরখুং বাহিনী রক্ন সকমরনানি বাগৈ চাইতকমানি শাল হেনব সিনি জাগ আসুক জরতেই সংসাইমালাইকা তিনি লাইথাংজাক জরারগ তাম তাম পাতিলাংখা।

আও আসুক জরা তো সঙ্গ খানা লাইকা তিনি সাল তামো তামো পাতিমুং রোগ পাতি লঙ্কা তাবু সঙ্গ তাংবি তিনি কক কিছা খানা লাইন পদ্রে পদ্মই কে তিনি বিশিঙ্গ শশা আংখা কাইসা কথক জামু বারো থাকত নি ব্যবাক থায়ন ও শশা মান্থ ইংরেজি বাইকে শশা ন কিউ কম্বার নেই সিনিব কুবনি হাসতে নিহাই সিনি হাসতেও বহাইন শশা ন হুকবার খাইমানি বিশিং তৈ সঙ্গ রং পুষারক আজি উই মানো শশাও গবান কক ভিটামিন এ মানথক আবনো কারিব শশাও শর্করা ক্যালসিয়াম তাই কার গবান কক তৈ মানথক গো শশা কলৈ বেলাইন কথক কুক আবনো কারিব শশা করান সঙ্গমখৈরব হাইন সঙ্গই চালায় আবনো কারিব স্যালাড সামিব সালব্রুম ব্রুম মাইচাফ্রু লগিও চাই মানো শশাও তৈব গবান

0: tì mang tóc cúp mang bagay mô hai sas lang mô lo chắc hè sạc bê lạy nó tông tóc tay sạc ni bagay bò hèn nó bê lạy nó ka ham. Sho sa nó kai nè bagay bini bagay jè ka ham nó bát tì bar abong gay ingrezi ni hinke ba February ni simi metal tay yang bangla ni hinke phalgun boishak jeshto tal তাই আপনার কারিব সেপ্টেম্বর তাই নভেম্বর ফাইসিং ভাইন শশান কাই মান বন কাইনা থাকে পুলিয়াও নামুখলাইনে নাই হান চুয়ি চকামরক সবইনাই হা সুবুক সুবুক খে মানাগ্রানাই আপনি ইয়াগুলো দুই নিশিমি আড়াই মিটার হাকজাল হাকজাল খাইয়ে হান থমুই কিটিং খাইনাই না খাঙ্কে আজাগাঙ্গে কলব্রী কলবা খাই ফবই মানো হায়াকে বা লুন দংসা খাওয়াইনাই লোন দংসাও বহাইন কলসা কলসাকে বুঝলি ফবই মানো আপনি ইয়াগুলো হংকাই বন যে জরাও লগই ফাইও আ জরাও হংকে গেসংনা বাকিসং বা ফিরকাই সাকা চারক দাঙি মারনাই তাই উরাম উরাম তৈরক লোনানি নাংনাই কাহাম বথাই মাননা বাকি এবার বথাই থাইরিনা বাকি জৈব সারিনা নাংনাই তাই হানো আমজগুই বিথি ব্রাইরগ্রী মাং খেত তৈব কাহাম কুক তাই আপনি ইয়াগুলো সঙ্গ বন অবাহিকেন বলাই রগই ইয়ং রকদা থুপ আবরক সাই টং নাই তাই তুমুং নলাই রগই ইয়ং রক থুমুই তমনকে গানানি যে হকবার বেদেক নি বরক বাই গরঙ্গী তামু বিথিরগ্রাই আবনরক মালাই নাই মানো অবাহিকেন নাইকেনি খাইগেনকে সশানো গবাংকে বথাইরক থাইরি মানো তাই হাতেও ফালেই রং পয়সারক আজি মানো আসুক জরা সঙ্গা লাইকা কক থাই জাথাই নি বিশিংতে সচা কাইমনে রুকি কক
1: ভাইদিকে দাবক শাক খামক্রাইনি কক থাংলাইনাই তিনি শাক খামক্রাইনি কক সঙ্গালাইনাই এনিমিয়া বেমার ওখানকে তামতাম সাগ যং হামিয়া নুকজাক এবার তা সাগ তাম তাম স্লাইমং তুবজাক আবন সাইমানলাইন চিনি বরক রকনি সাগ থই বাংথাং ইয়া অংখেন আবন এনিমিয়া বেমার হেন আবহাই অংখে বেলাই কিরিনানি তো ককরই সাক নাইক্রং রক সাকা অ এনিমিয়া তাঙ্গই অংহনকে সাগ থই হরপূর্ণ অংয়া হনকে লাংমা এবা হামা হরথানি সরাই সরাই অংয়া খাকলাপ সাত্রঙ্গ বখা দগ দগ রক অঙ্গ বক্রক রক মিহিম ইয়াকুং সাক্রো সক্রেপ অংনাই তৈ ইকসানাই লুম্প্রা বাপ্রা অঙ্গ শাক সরাং গৈ টংয়া বাক্সা বাক্সাকে বসা বতৈ রকব মান্ত্রংয়া অঙ্গ অ বেমার মানজাখাকে সানা নংনানি মুচুংয়া বহক দোরে দ্বারা জেসা চামুং ফানো চানা মুচুংয়া অংনাই বখনাই বসলাই ইয়াশিরক থৈমাহাই এবার বখনাই ককমাহাই আচম আচম কে বসাক রক মখাং রবনমাহাই রক ব নুকজাগ বসাগ থৈ কাউই দুমাহাই এবার বসাগ তৈ কাউই দুমাহাই ব অংনাই বখা সবম রক তরনাই তাই আচম আচম খে অখুলি ব তরমাহাইকে নুকজাগ চিনি বরক রকনি থৈ প্লাজমা প্লাজমা ডালথাম শেল টঙ্গ আব ওংখা আর বিএস ডাব্লিউ বিএস প্লেটেড হই চিনি সিনি জাগ হিমোগ্লোবিন কচাক এবা প্রোটিন টঙ্গ টংমা বাই থৈ কচাক অঙ্গ অ হিমোগ্লোবিন নবারনি অক্সিজেন চিনি শাকনি যত বেশের কুসুবই তাই চিনি কার্বন ডাই অক্সাইড চিনি বসাকনি হামিয়া নবারন তিখলাইর শাক ফানকরাক বরক এবা কাহাম বরক রকনি সাগ লিটার কাইবা থুই টঙ্গ থৈ কচা কম অংখেন থৈ গরি হিনজাগো তাঙ্গৈ হিনকে থৈ খানানি এবা বিনি বিয়াল চামুং কাহাম থৈ রিমায়া এবার চামং কাহামনি বিশিং থেকে বাং খাও চামং কাহাম।

0: आउ हाइके ताबुक सं कॉक थुम खनाना निफासिंग थांगला सिवन दिनिनि कॉक थुम पुलेवन आनि याफाव दंगो अमरपुरनि कॉक थुम दाय हुकुमु बेदेक बाय कथालायै नगर पंचायत दाय रविन्द्र संग नि चोबा चोबाय दिनि फुंनि दामदक निसिमिन कवि प्रणाम दाय हुकुमु पांदा संसा जाखा তাই আবন কারে শারিক নি দাম ডক বহাইন অমরপুরন চন্ডিবাড়ি মাঠ হুকুমু পান্ডা সংসার জাগনাই অজাগাব যত আমচাই রকনি বড় রকন ফাই মানজাক ফাইনা বাকে কবক জাকা তাই অবহাইন হাইন হাই করবুক বহাইন ককথুম তাই হুকুমু বেদেক নিলওয়া জিমুং বাই তাই করবুক পাঞ্জিহাম রংনক নি চুবা চুবাই করবুক পাঞ্জিহাম কুচুক রং নখলাও চেরাই রকনি বিশিঙ্গ আচুগুই ড্রয়িং খ্লাইমুং এবা আকিমুং বাতাইমুং পান্ডা সংসার জাকনাই অজাগা বহাইন যত বড় রংন ফাই মানজাক ফাইনা বাকে কবক জাখা তাই অ বাতাইমুঙ্গ কাইদক রং নকনি চেরাইরক ফাই মানজাক ফাইন হইব সাকলাই জাকা
1: আকাশবাণী বিশি চিচুকু পুংমা সালন রগী কাইসা পান্ডা সংসার জাকনানি থাংতঙ্গ মে টালনি সালচিবা ও সানজা জরানি দামদক তামপুর সুকান্ত একাডেমিও কাইসা ক্লাসিক্যাল রেচামুং পান্ডা ক্লাইজাকনাই আরও মানজাকনানি বাকে যতন কবকা তাই মৈতুনারক দি আব বস্কাংনি চিবা সালমারি ও সুকান্ত একাডেমিও শারিকনি দামদক তামপুর কাইসা রেচামুং এবা ক্লাসিক্যাল পান্ডা সংসার জাকনাই
0: আও হঙ্গে আসুক জরা খানা পাইকা তিনিনি ককথুম তাবো খানা পাইন সেবগ বরক তালাংমানি কক সেবগ বরক তালাংমানি ও আনি ইয়াফাও দঙ্গ এনিমেল রিসার্চ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট কিসিসা বুকচা আচক থাই সুপুং জাকনাই ও আচক থাই রক নিমংঘা ড্রাইভার বেবাগৈ বুকচা আচক থাই ফিফটি অবনি বাগৈ রং মারি না নাংনাই ক্লাস এইট পাস তাই ড্রাইভিং লাইসেন্স গনাং উংনানি নাংনাই উমরং নাংনাই ফর্টি ইয়ার্স এবা চল্লিশ বছরনি বিশিঙ্গ তাই খাতিজাক বসংনি বাকেই তাই বিশি বা গবাং ফানো চোখনাই হিনি বসাজাকা তাই দরমাই তালর জাগানো টেন থাউজেন্ড খাইয়ে আপনি বাকেই নাংমানি যে সার্টিফিকেট অংখা তঙা নাংনাই পিআরটিসি আধার তাই বার্থ সার্টিফিকেট তাই ক্লাস এইট পাসনি সার্টিফিকেট তংনানি নাংনাই তাই লগি ড্রাইভিং লাইসেন্স তংনানি নাংনাই তাই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তংনা নাংনাই তাই লগি দুই কপি ফটো এবা মান্থলি তুই ফাইনে নাংনাই অবনি বাকেই নরক প্রাণী সম্পদ ভবন থাঙ্গই ও ডকুমেন্ট রক্তলাঙ্গই মালাইনি।

0: ni bagai shaklai jakha obone paithak salmari shaklai jakha obskang talni shulo mewo otalni shulo me ni bisingo shaklai jakha abo kaisa kaisa ke শালবাগের জাখা তেরো মেও হংকে পশ্চিম তে উত্তর ত্রিপুরা নি লুকুরগ্ন বরকনি যে হাঙ্কর থাঙ্গে নাই হাঙ্কর নি যে অফিস নগ থাঙ্গে হাবা নগ থাঙ্গে জমারানা বাগে সাকলাই জাখা তাই খোয়াইতেই দক্ষিণ ত্রিপুরানি বাগে হিংকে চোদ্দ মে তাই সিপাইঝলা তাই অনুকোটি হাঙ্করনি বাগে হিংকে পনেরোই মে তাই গুমতি তাই ধলাই হাঙ্করনি বাগে হিংকে ষোলো মে শাল সাকলাই জাক্ষা জরা হঙ্গে ফুংনি দশটা নি সিমি দিবনি দামসা তামে সতি থামসি নি বিশঙ্গ ফাই নাই নংনি ডকুমেন্ট রং জমারানা বাকি সাকলাই জাক্ষা কাসুক জরা সঙ্খানালাই কে সেবগো বরক তলংমানি কক গে তাবুক সঙ্গ নবর তিবরনি কক কিসা খানালাই না
1: তিনি নখা কিসা মগই তঙ্গনা গ্রং গ্রং থায় ওয়াতই ফানো ওয়াই মানো হই হজা খ্লাই জাখা তিনি সালনি সাকানি টংমারি টংগন থামসি থাম ডিগ্রি সেলসিয়াস তাই খামানি চাংমারি টংগন নেইচি থাম ডিগ্রি সেলসিয়াস মিয়া সালনি সাকানি টংমারি নকজাখা থামসি ব্রই দশমিক ব্রই ডিগ্রি সেলসিয়াস তাই চাংমারি নকজাখা নেইচি ব্রই দশমিক চুকু ডিগ্রি সেলসিয়াস নবার তুই হকনি মারি টং সাকাও চুকু চি চার খামাও বা চি চার ওয়াতই ওয়ামানি মারি ক্রি
0: আও ইংকে আশুক জোড়া খানাবাই খেয়া তিনি নবরদ্বীপনি সেকাংবাড়িয়া কক্তমা ইংকাই তিনি পান্ডানো কম থেঙ্গা আং তনুজা
1: আং সবিতা
0: ইংকাই সঙ্গাও থাংতে থাংতে তাংসার চামুং খানালাইনে জর্না এরংনি খুক্তি

আচ্ছা যারা খানালাইকা ঝর্ণা এরং বেড়ে চাপ যাক রেচাপ মু আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখা তিনি ফুংনি কক ব্রক পান্দা হায়ুনি খরাং যত নন তাইশা ফুং কাহাম তাই খ্লোম বাইকা।

এতক্ষণে রেলওয়ে শোনানো হলো আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ংনি খরাং। আকাশবাণী বিরণী এখন শুনবেন যন্ত্রের সঙ্গীত।

শুনলেন বাঁশরি যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। সাতটায় শুনবেন অনুষ্ঠান আজ সকালে, তথ্যভিত্তিক অনুষ্ঠান। সাতটা বাজে পঁচিশ মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ শুনবেন সাতটা বাজে পঁয়ত্রিশ মিনিটে এবং সাতটা বাজে চল্লিশ মিনিটে। গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান সাতটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে। পরিবেশনায় শর্মিষ্ঠা চক্রবর্তী। সকাল আটটা শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত। ছায়াগীতি অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন বাংলা ছবির গান সকাল আটটা বাজে পনেরো মিনিটে। নটায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, নটা বাজে পাঁচ মিনিটে শুনবেন গানে গানে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। দশটায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দেশান্তবদ গান শুনবেন দেশবন্ধুর অনুষ্ঠানে দশটা বাজে পাঁচ মিনিটে। দশটা বাজে ত্রিশ মিনিটে শুনবেন ভজন নিবেদনে জগজিৎ সিং। বেলা এগারোটা শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, আকাশবাণী উজ্জয়ন্তের কক্সবাজার অনুষ্ঠান শুনবেন বেলা এগারোটা বাজে পাঁচ মিনিটে এবং বেলা একটা বাজে চল্লিশ মিনিটে। দুপুর দুটো শুনবেন দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ, সংখ্যালঘু জনতার দরবারে দুটো বাজে পনেরো মিনিটে। আজ শুনবেন নেতাজি সুভাষচন্দ্রনগর গ্রাম পঞ্চের অধীন বল্লমখা গ্রামের বাসিন্দাদের সঙ্গে একটি আলাপচারিতা। দুপুর দুটো বাজে ত্রিশ মিনিট শুনবেন আমি নারী অনুষ্ঠানে। প্রথমে শুনবেন আমার কথা। আমার কথায় রয়েছেন মডেল অভিনেত্রী ঋত্বিকা মজুমদার। পরে শুনবেন দুপুরের আড্ডা। বিকেল তিনটায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। আজ পঁচিশে বৈশাখ, রবীন্দ্র জন্মজয়ন্তী, কবিগুরুর এই পুণ্যতিথির স্মরণে শুনবেন আকাশবাণী বিলোনিয়ার নিবেদন। দোয়ারে এসে দিল ডাক পঁচিশে বৈশাখ। বিকেল পাঁচটায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, ইংরেজি সংবাদ শুনবেন বিকেল পাঁচটা বাজে পাঁচ মিনিটে। অবকাশ রঞ্জনী পুরনো দিনের হিন্দি ছবির গান শুনবেন বিকেল পাঁচটা বাজে দশ মিনিটে। শুনবেন নাকি সুরকারের গান, লোকসঙ্গীত শুনবেন লোকগীতির অনুষ্ঠানে পাঁচটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে। শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে কক্সবাজার অনুষ্ঠান সন্ধ্যে ছটায়। অনুষ্ঠানে প্রথমে শুনবেন কক্কাহাম, কক্কাহামে শুনবেন গুরু নানকের রচনা থেকে পাঠ। পরে শুনবেন পারেন্দ্র কলের কণ্ঠে কক্সবাজারকে ভক্তিগীতি। কিষাণবাণী সন্ধ্যে ছটা বাজে ত্রিশ মিনিটে। সাতটা বাজে পাঁচ মিনিটে শুনবেন কীর্তন অনুষ্ঠানে। শুনবেন আজ পাড়া কীর্তন মাথুর এর প্রথম পর্ব, পরিবেশনায় বিমল দেবনাথ এবং সহশিল্পী বৃন্দ। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন সাতটা বাজে পঁয়ত্রিশ মিনিটে, সাতটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে এবং সাতটা বাজে পঞ্চান্ন মিনিটে শুনবেন আগরতলা কেন্দ্রের কক্সবাজার এবং স্থানীয় বাংলা সংবাদ। লাইভ ফোন ইন মনের মতো গান শুনবেন রাত আটটা বাজে পাঁচ মিনিটে। নটায় যুববাণী, নটা বাজে ত্রিশ মিনিটে শুনবেন ফ্লেক্সিপ অনুষ্ঠান। আজ শুনবেন পরিশ্রুত জলের প্রতিশ্রুতি, এ নিয়ে বলবেন পানীয় জল এবং স্বাস্থ্য মিশন দপ্তরের

এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অভিজিৎ ভট্টাচার্য, দুঃখিত বিজন দেববর্মা। সাক্ষাৎ গ্রহণে অভিজিৎ ভট্টাচার্য, দশটা শুনবেন হারানো দিনের গান, শুনলেন অনুষ্ঠান সূচি আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন অনুষ্ঠান আজ সকালে।

নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 25শে বৈশাখ, রবীন্দ্র জন্মজয়ন্তী। সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং জানাচ্ছি কবিগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা। বন্ধুরা, অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে চলে যাব ইতিহাসের পাতায় এবং দেখে নেব আজকের দিনটিকে। ১৫০২ সালের আজকের দিনে ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ অভিযান যাত্রা শুরু করেন। নতুন পৃথিবীর সন্ধানে কলম্বাস এর কাদিজ থেকে চতুর্থ এবং সর্বশেষ অভিযাত্রা শুরু হয় ১৫০৯ সালে। ডিউক হেনরি পোল্যান্ডের রাজা নির্বাচিত হন ১৫৭৩ সালের এই দিনে। সাল ১৭৮৮, ব্রিটেনের ক্রীতদাস প্রথা বিলোপের জন্য পার্লামেন্টে বিল পাশ হয়। বোম্বেতে প্রথম ঘোড়ায় টানা ট্রাম্প চালু হয় ১৮৭৪ সালের আজকের দিনে। নারী সচেতনতা প্রসারকল্পে কেশবচন্দ্র সেন আর্য নারী সমাজ প্রতিষ্ঠা করেন ১৮৭৯ সালের আজকের দিনে। ইতালি এবং ইথিওপিয়া একত্রীভূত হয় ১৯৩৬ সালের আজকের দিনে। রাজা তৃতীয় ভিক্টর এমানুয়েল নিজেকে সম্রাট ঘোষণা করেন। নাৎসি বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে বিশ্বে বিজয় উৎসব পালিত হয় ১৯৪৫ সালের আজকের দিনে। সাল ১৯৫৫, ঠান্ডা যুদ্ধ বা স্নায়ুযুদ্ধের সময়

সভাপতি নির্বাচিত হন। অক্সিজেন না নিয়েই এভারেস্ট জয় করেন ফু ডোর 1984 সালের আজকের দিনে। 1992 সালের আজকের দিনে আর্মেনিয়ার সেনাবাহিনী আজারবাইজান প্রজাতন্ত্রের উপর হামলা চালায়। নেলসন ম্যান্ডেলা বর্ণ বৈষম্যহীন দক্ষিণ আফ্রিকার প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন 1994 সালের আজকের দিনে। 15 বছর পর উগান্ডায় প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয় 1996 সালের আজকের দিনে। সাল 1997, জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে লিবীয় নেতা গদ্দাফির নাইজেরিয়া ভ্রমণ করেন। চেচেন প্রেসিডেন্ট আকমাত কাডিরভকে হত্যা করা হয় ভিআইপি স্টেজের নিচে মাইন পেতে রেখে, যখন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসের সেনা কুচকাওয়াজ দেখছিলেন 2004 সালের আজকের দিনে। এবারে দেখে নেব জন্ম। ইতালীয় ব্যবসায়ী, অভিযাত্রী, নৌবিশারদ এবং মানচিত্র নির্মাতা আমেরিগো ভেসপুসি এর জন্ম 1454 সালের আজকের দিনে। মেওয়ারের সিসোদিয়া রাজবংশের হিন্দু রাজপুত রাজা মহারানা প্রতাপ এর জন্ম 1540 সালের আজকের দিনে। আমেরিকার দাস বিদ্রোহের নেতা জন ব্রাউন এর জন্ম 1800 সালের আজকের দিনে। গোপালকৃষ্ণ গোখলে ভারতের স্বাধীনতা আন্দোলনের রাজনৈতিক নেতা ও বিশিষ্ট সমাজ সংস্কারকের জন্ম 1866 সালের আজকের দিনে। রিচার্ড বার্থলেমস মার্কিন অভিনেতা এর জন্ম 1895 সালের আজকের দিনে। সাল 1907, জ্যাকি গ্রান্ড ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার ও ধর্ম প্রচারকের জন্ম। ওয়েস্ট ইন্ডিজেরই আন্তর্জাতিক ক্রিকেটার কনরাড হান্ট এর জন্ম 1932 সালের আজকের দিনে। ইংরেজ অভিনেত্রী ও রাজনীতিবিদ গ্লান্ডা জ্যাকসন এর জন্ম 1936 সালের আজকের দিনে। মরিস ফস্টার ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার এর জন্ম 1943 সালের আজকের দিনে। কেভিন কিগান ইংরেজ ফুটবলার ও ম্যানেজার এর জন্ম 1951 সালের আজকের দিনে। অ্যান্ড্রু জোন্স নিউজিল্যান্ড এর সাবেক ক্রিকেটার এর জন্ম 1959 সালের আজকের দিনে। জেনি গান ইংরেজ আন্তর্জাতিক প্রমিলা ক্রিকেটার এর জন্ম 1986 সালের আজকের দিনে। এবারে মৃত্যু। জার্মান লেখক, কবি এবং নাট্যকার ইওয়ান ফ্রেডরিক সিলার এর মৃত্যু হয় 1805 সালের আজকের দিনে। প্রখ্যাত ফরাসি চিত্রকর পল গগা এর মৃত্যু হয় 1903 সালের আজকের দিনে। স্বামী নিরঞ্জনানন্দ এর মৃত্যু হয় 1904 সালের আজকের দিনে। তিনি শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ শিষ্যদের মধ্যে অন্যতম। অ্যালবার্ট আব্রাহাম মাইকেলস মার্কিন পদার্থবিদ এর মৃত্যু হয় 1931 সালের আজকের দিনে। পূর্ণেন্দু দস্তিদার লেখক ও রাজনীতিবিদ এর মৃত্যু হয় 1971 সালের আজকের দিনে। মার্কিন অভিনেতা এডমন্ড ওব্রায়েন এর মৃত্যু হয় 1985 সালের আজকের দিনে। তেনজিং নুরগে

নেপালে শেরপা, পর্বত আরোহী ও এডমন্ড হিলারির সাথে প্রথম এভারেস্ট শৃঙ্গে জয়ী এ লোকটির মৃত্যু হয় 1986 সালের আজকের দিনে। তালাত মাহমুদ, ভারতীয় গজল গায়ক, এর মৃত্যু হয় 1998 সালের আজকের দিনে। বাংলাদেশি পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া, এর মৃত্যু হয় 2009 সালের আজকের দিনে। কলকাতার সুবর্ণরেখা প্রকাশন সংস্থার প্রতিষ্ঠাতা এবং দুষ্প্রাপ্য গ্রন্থের সংগ্রাহক ইন্দ্রনাথ মজুমদারের মৃত্যু হয় 2013 সালের আজকের দিনে। প্রখ্যাত চলচ্চিত্র, নাট্যমঞ্চ এবং যাত্রা অভিনেত্রী ললিতা চট্টোপাধ্যায়, এর মৃত্যু হয় 2018 সালের আজকের দিনে। শ্রোতা বন্ধুরা, আমরা দেখিয়ে নিলাম ইতিহাসের পাতায় আজকের দিনটিকে। এবারে এখানে রবীন্দ্রসঙ্গীত।

আজ সকালে অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশন করলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এবার একটি ঘোষণা। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া এবং সাব্রুম মহকুমাধীন ইন্দো বাংলা আন্তর্জাতিক সীমান্ত এলাকায় চোরাচালান, অসামাজিক কার্যকলাপ, সর্বসাধারণের যান প্রাণ ধনসম্পদ রক্ষা ও শান্তি সম্প্রীতি বজায় রাখতে জেলাশাসক ও সমাহর্তা সীমান্ত এলাকার 500 মিটারের মধ্যে রাত 8টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত ভারতীয় ন্যায় সংহিতার 123 আইন জারি করেছেন। এই আদেশ মূলে বলা হয়েছে, ওই সময়ে ওইসব এলাকায় বিনা অনুমতিতে 4 জনের বেশি লোকের জমায়েত ও চলাচল করা যাবে না। অনুমতি ছাড়া কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। একমাত্র প্রশাসনিক কাজে ব্যবহৃত সেনা এবং আধাসেনার বাহিনীর যানবাহন ছাড়া কোনো ধরনের অস্ত্রশস্ত্র, দালাঠি ইত্যাদি বহন করতে পারবেন না। একমাত্র প্রশাসনিক কাজে ব্যবহৃত সামরিক, আধাসামরিক এবং আরক্ষা প্রশাসন ছাড়া গবাদি পশুর অবাধ বিচরণ ও পরিবহন করা যাবে না। ওইসব এলাকার বাজার হাট এবং দোকানগুলিতে অতিরিক্ত পণ্যদ্রব্য মজুত রাখা যাবে না এবং রাত 8টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত বাজার হাট এবং দোকান খোলা যাবে না। আইন অমান্যকারী ভারতীয় ন্যায় সংহিতার 223 অনুযায়ী অভিযুক্ত হবেন। এই আইন বলবৎ থাকবে আগামী 6 জুন 2026 ইংরেজি পর্যন্ত। ঘোষণাটি শুনলেন। আপনারা শুনছেন অনুষ্ঠান আজ সকালে। এবারে সরকারি বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানব। ভারতের কেন্দ্র ও রাজ্য সরকার সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন আর্থসামাজিক প্রকল্প পরিচালনা করে থাকেন। প্রধান কেন্দ্রীয় প্রকল্পগুলির মধ্যে পিএম কিষাণ, যা কৃষক সহায়তা, পিএমএওয়াই আবাসন, উজ্জ্বলা রান্নার গ্যাস এবং আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা উল্লেখযোগ্য। এখন দেখা নিব বিস্তারিত। পিএম কিষাণ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কৃষকদের বার্ষিক 6,000 টাকা আর্থিক সহায়তা। প্রধানমন্ত্রী আবাস যোজনা পিএমএওয়াই, সুবিধা বঞ্চিত পরিবারকে পাকা বাড়ি প্রদান। উজ্জ্বলা যোজনা, দরিদ্র নারীদের বিনামূল্যে রান্নার গ্যাস সংযোগ। আয়ুষ্মান ভারত পিএমএজেওয়াই, 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা সুবিধা। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা পিএমএসবিএওয়াই, কম প্রিমিয়ামে দুর্ঘটনা বিমা। অটল পেনশন যোজনা এপিওয়াই, 60 বছর বয়সের পর পেনশনের ব্যবস্থা। ডিজিটাল ইন্ডিয়া মিশন, ডিজিটাল পরিষেবা উন্নত করার উদ্যোগ। এই প্রকল্পগুলির নিয়ম এবং সুবিধা সময় সময়ে পরিবর্তন হতে পারে। বিস্তারিত জানতে সংশ্লিষ্ট দপ্তরের সরকারি ওয়েবসাইট দেখে নেওয়া উচিত।

এবারে শরীর এবং স্বাস্থ্য নিয়ে টুকিটাকি পরামর্শ। বন্ধুরা, আমরা সবাই শরীর এবং স্বাস্থ্য নিয়ে সচেতন। বর্তমানে আমাদের রাজ্য সরকার বিভিন্ন বিদ্যালয়গুলিতে যোগা শিক্ষক নিয়োগ করে চলেছেন এবং সেসব বিদ্যালয়গুলিতে নিয়মিত যোগাসন হয়। এছাড়াও সরকারি কাজের বাইরেও বা বিদ্যালয়ের বাইরেও বিভিন্ন স্থানে যোগা শিবির

বা যোগা অভ্যাস কেন্দ্র গড়ে উঠেছে। আমরা নিত্যদিন যে হাড়ভাঙা খাটুনি খাটি, তাতে একতরফা আমাদের শরীর এবং স্বাস্থ্য চর্চা হয়, বাকিগুলি অপেক্ষা থেকে যায়। তাই একটুখানি নিয়ম বের করে যদি এই যোগা প্রশিক্ষণ শিবিরগুলিতে গিয়ে আমরা যদি যোগাভ্যাস করার চেষ্টা করি, তাহলে আমাদের শরীর স্বাস্থ্য মন সব সময় ভালো থাকবে। যোগার বিভিন্ন বিভাগ থাকে, বিভিন্ন বিভাগগুলি আমাদের শরীরের বিভিন্ন বিষয়গুলি সচেতন করে তোলে। তাই প্রশিক্ষণপ্রাপ্ত যোগা শিক্ষক ছাড়া যোগাসন করা একেবারে উচিত নয়, সেদিকে অবশ্যই আমাদের নজর দিতে হবে। উল্টাপাল্টা যদি যোগাসন করা হয়, তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার বয়সের ভিত্তিতে যোগাসনের ভাগ থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। এবং শুরু করেই বেশি কসরত দেখানো উচিত নয়। যারা প্রাতঃভ্রমণ বা সান্ধ্যকালীন ভ্রমণ করে থাকেন, তাতে একতরফাই হয়। তো ভ্রমণটা একটুখানি কমিয়ে অবশ্যই ভ্রমণ করবেন, ভ্রমণটা একটুখানি কমিয়ে অবশ্যই যোগাসন করা একান্ত উচিত, তাতে সর্বদিকেই ভারসাম্য বজায় থাকবে। না হলে ওই এক ধারাই হয়ে যাবে, যে অন্য ধারাগুলি উপেক্ষিত থেকে যাবে, তাতে সমস্যা বাড়ে। যারা সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকেন, একটুখানি অবসর বের করে ওইখানেই এই যোগাসন বা যোগাভ্যাস করা উচিত। এর জন্য মানসিক প্রস্তুতি নিয়ে থাকতে হবে, তাহলে করাটা সম্ভব হবে, এর জন্য বিশেষ সময় ব্যয় করতে হয় না। তবে হ্যাঁ, সবগুলিতে ভরা পেটে করা উচিত নয়। ভরা পেটে কখনো যেমন কোনো কাজ করা উচিত নয়, তেমনি যোগাসনও করা উচিত নয়। এছাড়াও আমাদের শরীরে নানা সমস্যা দেখা দেয়, যা ঋতু পর্যায়ে হয়ে থাকে। যেমন এই সময়তে কখনো তীব্র গরম অসহ্য, বের হলে গা জ্বালা করে, গায়ে চামড়া পড়ে যায়। আবার কখনো ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, সঙ্গে শিলাবৃষ্টি এবং ঘন ঘন বাজ পড়া, এরকম হয়। তাই আমাদেরকে ওইদিকে লক্ষ্য রাখতে হবে। ঘর থেকে দূরে কোথাও বেরোবার সময় অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে, তাও একটুখানি বড় হলে খুবই ভালো, যাতে শরীরের মোটামুটি অংশ ছাতার নিচে চলে যায়। তাতে রৌদ্রের প্রচণ্ড তাপ এবং তার বিকিরণগুলি আমাদের শরীরের ক্ষতি করতে পারবে না। পাশাপাশি পানীয় জল পাশে রাখতে হবে। পানীয় জল অবশ্যই পরিশ্রুত হতে হবে। অনেকেই ঠান্ডা পানীয় জল পান করে থাকেন, তা একান্ত উচিত নয়। যদি ইচ্ছে হয় ঠান্ডা এবং হালকা গরম বা যেগুলি সাধারণ অবস্থায় থাকে তা মিশিয়ে পান করা উচিত। অনেকে ঠান্ডা জল ডক ডক করে পান করে থাকেন, তা একেবারে উচিত নয়। পাশাপাশি পরিশ্রম করে এসে শরীরে ঘাম নিয়ে জল পান করা উচিত নয়, তখন শ্বাস প্রশ্বাস খুব দ্রুত চলে। ওই সময়তে পানীয় জল পান করলে শ্বাসনালীতে জল আটকে যেতে পারে বা কখনো কখনো ফুসফুসে জল চলে যেতে পারে। তাই গলা

ঢুকিয়ে গেলে একটুখানি গলা ভিজিয়ে নিতে হবে এবং শরীরটা মোটামুটি একটা সাধারণ পর্যায়ে চলে আসলে তখনই পান করা উচিত। আর এই সময়তে বিভিন্ন মরশুমি ফল পাওয়া যায়, লেবুর শরবত তো পান করা যায়, সে সঙ্গে আমের শরবত, সেই আম পুড়ে বা সিদ্ধ করে পান করা যায়, তেমনি তেঁতুলের গোলা জল, এগুলি শরীরের পক্ষে খুবই ভালো। তাহলে বন্ধুরা, আজ সকাল অনুষ্ঠান এখানে শেষ করছি, সবাইকে আবারও জানাচ্ছি রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আকাশবাণী মিলনিয়া, এখন শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে কক বরকস্থানী বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

0: এখনকার বিশেষ বিশেষ খবর হলো, পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবাননের প্রতিনিধিরা আলোচনায় বসতে চলেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। ভারত লেবাননকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। গতকাল কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্য বিজেপি পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে দলনেতা নির্বাচিত করা হয়। এরপরে তিনি রাজভবনে রাজ্যপাল আর এন রবির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান। গতকাল পরিষদীয় দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপি সরকার শীঘ্রই দেশের সীমান্ত পথকে সুরক্ষিত করবে। তিনি বলেন, এরাজ্যে বিজেপির এই জয় কেবল দলের আদর্শ বা সংগঠনের বিস্তার নয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে মজবুত করার একটি সুনিশ্চিত পদক্ষেপ। শ্রী শাহ বলেন, অসম ও ত্রিপুরার পর এখন পশ্চিমবঙ্গ বিজেপির সরকার ক্ষমতায় আসায় ভারতের পূর্ব সীমান্তকে একটি অভেদ্য দুর্গে পরিণত করা সম্ভব হবে। স্বরাষ্ট্রমন্ত্রী দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে সোনার বাংলা গড়ে তুলতে সচেষ্ট হওয়ার অনুরোধ জানান।
1: হম সব ভারতীয় জনতা পার্টি কে কার্যকর্তাও কা দায়িত্ব হে কে হর নই সোনার বাংলা কে লক কো লেকর হম চলে অর বঙ্গাল কি জনতা কি অপেক্ষাও কো পূর্ণ করে অর হম সব কা দায়িত্ব হে কি মোদি জি নে জো ওয়াদা দিয়া হে বঙ্গাল কি জনতা কো ইসকো পুরা করনে কে লিয়ে হম হামারা সর্বশ্রেষ্ঠ বঙ্গাল কি জনতা কো সমর্পিত করে।
0: শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের খবরে তার নিজের জেলা পূর্ব মেদিনীপুর এবং নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুরে খুশি সাধারণ মানুষ। গতকাল থেকেই নন্দীগ্রামের বিভিন্ন ব্লকে আবির খেলা এবং বিজয় মিছিল বের হয়েছে। ই রিক্সা এবং অটোরিকশায় প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এবং শুভেন্দু অধিকারী ছবি সাজিয়ে সাধারণ মানুষ উৎসবে মেতেছেন। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ও সংলগ্ন এলাকার নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসে বিজয়ের নেতৃত্বে সরকার গঠন নিয়ে ধোঁয়াশার ও ঘনীভূত। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও আইইউএমএল এর তরফে দেওয়া বার্তায় পুরো পরিস্থিতি বদলে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দলটি স্পষ্ট জানিয়েছে যে তারা টিভিকে সমর্থনের কোন চিঠি দেয়নি। তাদের দল ডিএমকে প্রধান এম কে স্টালিনের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতী। এই নাটকীয় পট পরিবর্তনের ফলে আজকে নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। সরকার গড়তে ভিসিকে সমর্থনের উপর নির্ভরশীল টিভিকে। যদিও ভিসিকে নেতা ভান্নি আরাসু এক টুইট বার্তায় জানিয়েছেন যে তাঁর দল সরকারে অংশ নিতে ইচ্ছুক। অন্যদিকে

0: এআইএডিএমকে শিবিরও সক্রিয় হয়ে উঠেছে। এএমএমকে নেতা টিটিভি দিনাকরন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে মান্নারগুড়ি বিধায়ক এস কামরাজের সমর্থনে চিঠি জমা দিয়েছেন। কেরালামে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলেছে। ইউডিএফের প্রধান দল কংগ্রেস আগামীকালের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে। কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরালামে দলের পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে জাতীয় নেতৃত্বই বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পুদুচেরিতে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এন রঙ্গাস্বামী গতকাল উপরাজ্যপাল কে কৈলাসনাথনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি পরবর্তী সরকার গঠনের দাবি পেশ করেন। শ্রী রঙ্গস্বামী সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়কের স্বাক্ষর সম্বলিত চিঠি উপরাজ্যপালের হাতে তুলে দেন। তিন ক্যারিবীয় দেশ সফরের অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গায়ানার জর্জটাউনে সেদেশের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ফ্র্যাঙ্ক অ্যান্থনির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য ও ওষুধ শিল্পের ক্ষেত্রে সহযোগিতার সম্পর্কের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সফরের অন্তিম পর্যায়ে বিদেশমন্ত্রী ত্রিনিদাদ ও টোবাগোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। চিলির বিদেশমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ ম্যাকেনা আজ থেকে এক সপ্তাহের ভারত সফর শুরু করছেন। দুই দেশের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করাই এই সফরের লক্ষ্য। আগামী 15ই মে পর্যন্ত চলা এই সফরকালে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার জানিয়েছে, দেশের বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে, কোথাও কোনো ঘাটতির খবর নেই। নতুন দিল্লিতে গতকাল এক আন্তমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, গৃহস্থালির কাজে যাতে উপভোক্তারা কোনো রকম সমস্যার সম্মুখীন না হন বা পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও এলপিজির দাম যাতে স্থিতিশীল থাকে তা সুনিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, গত দুদিনে প্রায় 87 লক্ষ বুকিংয়ের প্রেক্ষিতে 57 লক্ষের মতো এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি সরবরাহ করা হয়েছে।
1: পিছলে দু দিন মে ভি তো হমনে লগভগ 97 লাখ ঘরোঁ কো এলপিজি সিলিন্ডার পৌঁছায়, আর ইসকে অগেনস্ট জো বুকিং থি লগভগ 87,66,000 থি। জো হামারি কমার্শিয়াল সাপ্লাই হ্যায় অভি ভি ও 70% পর হ্যায়, লেকিন পিছলে দু দিন মে 15,400 টন সে অধিক কমার্শিয়াল এলপিজি কি সেল হুই হ্যায়। পিছলে দু দিন মে 1,11,000 সে অধিক 5 কিলো কে সিলিন্ডার্স কি সেল হুই।
0: সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11ই মে গুজরাট সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের এক ঐতিহাসিক যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন। রাশিয়ার বিজয় দিবস বা ভিক্টরি ডে উদযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ 9 থেকে 11ই মে পর্যন্ত এই সাময়িক অস্ত্রবিরতি কার্যকর থাকবে। রাষ্ট্রপতি ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছেন, এই সময়ের মধ্যে দুই দেশের মধ্যে সমস্ত ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার পেশ করা একটি খসড়া প্রস্তাবকে ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, এই প্রস্তাবটি সংকট সমাধানের বদলে বেআইনি কাজকেই বৈধতা দেবে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমেরিকার মধ্যস্থতায় আগামী 14 ও 15ই মে ইসরায়েল এবং লেবাননের প্রতিনিধিরা আলোচনায় বসতে চলেছেন। মার্কিন বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, একটি সর্বাত্মক শান্তি ও নিরাপত্তা চুক্তি এই বৈঠকের মূল লক্ষ্য। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী।
2: Oh, my.

এই উপলক্ষে সর্বত্র নানা সংগঠন এবং বিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে প্রভাত ফেরি, রয়েছে দিনভর নানা অনুষ্ঠান। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের পরিষদীয় দলনেতা সহ উপস্থিত সকলেই মঞ্চে কবি।

কে শ্রদ্ধা জানাবেন। ফুটবলে ভারত চীনে সুধাউথাই গ্রুপ বির শেষ ম্যাচে লেবাননকে 4-0 গোলে পরাজিত করে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আইপিএল ক্রিকেটে গতরাতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। জয়ের জন্য 143 রানে লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে নাইটরা মাত্র 14 ওভার 2 বলে লক্ষ্যে পৌঁছে যায়। আইপিএলে আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। খবর এখনকার মতো শেষ হলে এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে শর্মিষ্ঠা রায়। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীগণও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রবীণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গতকাল পশ্চিমবঙ্গ বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। কলকাতায় অনুষ্ঠিত পরিষদীয় দলের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী।
1: মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে,
0: এ উপলক্ষে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক কবি প্রণাম অনুষ্ঠান আজ সকাল 11টায় কৈলাস শহরের ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ সকালে আগরতলা রবীন্দ্রকাননে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী প্রমুখ। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে আজ সকালে প্রভাত ফেরির আয়োজন করা হয়। তাছাড়া দিনভর নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বাংলা সংস্কৃতি বলয়ের তরফে। এদিকে ছন্দনী সাংস্কৃতিক সংস্থার উদ্যোগেও আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে কবি প্রণাম অনুষ্ঠান উদযাপন করা হচ্ছে। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আগামী 15ই মে শুক্রবার সন্ধ্যা 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে একটি বিশেষ শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হতে চলেছে। আকাশবাণী আগরতলার আয়োজিত এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবার প্রবেশ অবাধ। আজ ত্রিপুরা হাইকোর্ট এবং রাজ্যের সব জেলা ও মহকুমা আদালত প্রাঙ্গণে জাতীয় লোক আদালত বসবে। রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ভিপি দেববর্মা জানিয়েছেন, জাতীয় লোক আদালতে নিষ্পত্তির জন্য 46 বেঞ্চে 25,514টি মামলা তোলা হবে। এর মধ্যে আদালতে জমে থাকা 20,779 মামলা রয়েছে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল গতকাল প্রকাশিত হয়েছে। এবছর মাধ্যমিক পরীক্ষার পাশের হার 84.18%, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশের হার 79.33%। পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্জ চৌধুরী গতকাল আগরতলায় সাংবাদিক সম্মেলনে ফলাফল প্রকাশ করে জানান, আগামী 7 থেকে 8 দিনের মধ্যে ছাত্রছাত্রীরা তাদের নিজ নিজ বিদ্যালয় থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে। যেসব পরীক্ষার্থী ফলাফলের রিভিউ করতে ইচ্ছুক তাদের ফল প্রকাশের 7 দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে এবং বিদ্যালয়গুলিকে ফল প্রকাশের 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট আবেদনপত্র পর্ষদ কার্যালয়ে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুত্থয় যোজনা প্রকল্পে খোয়াই জেলার 4টি ব্লকের অন্তর্গত তপশিলী জাতি অংশের লোকজনদের আর্থসামাজিক মানোন্নয়নের লক্ষ্যে গতকাল খোয়াই জেলার জেলাশাসকের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলাশাসক রজত পান্থ জানান, এই প্রকল্পের মাধ্যমে তপশিলী জাতি অধ্যুষিত গ্রামে যুবক যুবতীদের দক্ষতা উন্নয়ন সহ বিভিন্ন প্রকল্প রূপায়ণের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়েছে। আগামী 13ই মে বেলা 12টায় ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবনির্বাচিত সদস্য জহর চক্রবর্তীর শপথ গ্রহণ অনুষ্ঠান ত্রিপুরা বিধানসভার লবিতে অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত সদস্য জহর চক্রবর্তীকে রিটার্নিং

অফিসারের প্রদত্ত নির্বাচনী সার্টিফিকেট সহ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ত্রিপুরা বিধানসভার সচিব অনুরোধ জানিয়েছেন। সমাজকল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় গতকাল ওয়ার্ল্ড রেডক্রস ডে উপলক্ষে কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে ভারতীয় রেডক্রস সোসাইটির ঊনকোটি জেলা শাখা কমিটির আয়োজিত এক রক্তদান শিবিরের উদ্বোধন করেন। এদিকে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির ধলাই জেলা কমিটির উদ্যোগে আমবাসা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন জেলা শাসক বিবেক এইচপি। দুই শিবিরে মোট 91 জন রক্তদান করেন। রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে গতকাল ওয়ান স্টপ সেন্টারের কর্মীদের নিয়ে সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। তিনি বলেন, বর্তমান রাজ্য কেন্দ্র সরকারের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। সরকারের এই উদ্দেশ্য সম্পর্কে সকলকে অবগত করতে লক্ষ্যেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিম জেলা খোয়াই, ঊনকোটি, ধলাই ও সিপাহীজলা জেলায় বজ্র বিদ্যুৎ ও ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরের আগরতলা সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পরিব বিপূর্ণাদেব বর্মা। বিজেপি নি চাকরা অজা শুভেন্দু অধিকারী মিয়া পশ্চিমবঙ্গনি বিজেপি পরিষদীয় বদল নিয়ে অজা সংজাখা মিয়া কলকাতাও সংসারজাক পরিষদীয় বদল নিয়ে ককলাম সালাইমাও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পান্ডাতে শুভেন্দু আধিকারিক নিমুং সাকলাইখা পশ্চিমবঙ্গ ও কতাল বিজেপি হাপাংনি সুমাই টাংমা পান্ডা তিনি কলকাতানি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সংসার জাগানো আরও মান জাগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহানক হবই বিজেপি নি নাইকল জাক হাস্তেনি মন্ত্রীয়করা রকব সুমাই টাংমা পান্ডা মান জাগানো অতালনি জিথাম সালমারি দিবর দামজিনিয় ফিলজিথাম ত্রিপুরা বিধানসভানি কতাল চংজাক আদং জহর চক্রবর্তীন সুমাই তাংরিমা পান্ডা ত্রিপুরা বিধানসভাল বিব সংসার জাগানো কতাল চংজাক আদং জহর চক্রবর্তীন রিটার্নিং অফিসারনি মানজাক চংবাড়ি সার্টিফিকেট নকবই সুমাই তাংমা পান্ডাও মানজাকনা কয় মুংনা রেখা ত্রিপুরা বিধানসভানি তাংরা তিনি বৈশাখ নৈচিবা সালমারি ককলব গ্রং রবীন্দ্রনাথ ঠাকুরনি আচাইমা সাল
1: মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে
0: কগ্লব রংনি আসাইমা সালন রুগী হাস্তে গনাঙ্গ জুদা জুদা পান্ডা সংসার জাখা রংনক রংনাই খুনি চেতনভাই কগ্লব রং হাস্তে বেরেমনি কবি প্রণাম পান্ডা তিনি পঙ্গামচিসাব কৈলাসহরনি উনকোটি কলাক্ষেত্রব সংসার জাগানে পান্ডানো চেঙ্গি দিওয়ানি থিংতে শিখলা হামক্রাই মন্ত্রী টিঙ্কু রায় কক্ষুম হুকুমু নাই খুনি চেতনভাই তিনি পুঙ্গ আগরতলা রবীন্দ্র কানন কবি প্রণাম পান্ডা সংসার জাখা পান্ডানো চেঙ্গি রিকাশ নাম ফরতেই বানিয়া মন্ত্রী সান্তনা চাকমা আরো মানজাকা হুকুমুনি উপদেষ্টা তিনি চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী কক্লব গ্রামে আজাইমা সালরগী বাংলা সংস্কৃতি বলয় নি চেতন দায়বর্তিনী পুঙ্গ হিমবত কাইশ সংসার জাখা আবনকারীব সাপুং তিনি জুদা জুদা পান্ডানি বিশিন্তই পালাইনানি চেতন হারকা বাংলা সংস্কৃতি বলয় আয়ঙ্গ সন্দনী সংস্কৃতি মথানি চেতন বাই তিনি রবীন্দ্র শতবার্ষিকী নকলাও কবি প্রণাম পান্ডার সংসার জাখা ত্রিপুরা রংকচার নাইমথাবাই নাইকলজাক তাকলাই বিশিনি মাধ্যমিক তৈ কুচুক মাধ্যমিক অংখারি মিয়া সাকলাই জাখা তাকলাই বিশিবা মাধ্যমিক আমজগমুঙ্গ পাশংমানি মারি রাও চার চিব্রী দশমিক চি চার কুচুক মাধ্যমিক আমজগমুঙ্গ পাশংমানি মারি রাও স্নি চি চুকু দশমিক থাম চি থাম নাইমথানি কাসকু ডক্টর ধনঞ্জয় গঞ্জ চৌধুরী আগরতলাও ককতুমা থুমনাই রকনি পান্ডাও অংখারি সাকলাই শাখা বসকাংনি শালসনি নিসিমি শালচার নিবিসিংগ স্রংনাই রকনি বাই থাংনি রংনগ মার্কশিট নাহার মানবাইয়ানো যে স্রংনাই রক অংখারি রিভিউ খাইনাই তঙ্গ বরক অংখারি মানমানি শালসনি নিবিসিংগ কৈমুং জমা রানানি নাংনাই তাই রংনক অংখারি কারিজাকমানি শালচি নিবিসিংগ ক্রংজাক কৈমুং বলাই পর্ষদনি হাবনগ রহনানি কৈমুং নারকজাখা তিনি ত্রিপুরা হাইকোর্টে হাস্তেনি বেবাক হাঙ্কর তাই বখাকসে দরবার নকলাও বসং লুকো দরবার সংসার জাগানো হাস্তে কেরং সেবানী আদং তাংরা ভিপি দেববর্মা অকক্তমানও রেখা বসাকা বসং লুকো দরবারও খালতা কারনাও কাইব্রী চিদক।

0: ব্যঞ্চ কাইনৈচি বা সাইবারা চিব রেখার তাঁতিসা জাগান আকাশবাণী ফিল চুকুচি বিশি পুংমানোরগৈ বসকান্সি বা শালমারি ফা শালনি সানজা দামদক আগরতলা সুকান্ত একাডেমি ও কাইসা ইয়াকবারা শাস্ত্রীয় রুসাব মুং পান্ডা সংসার জাগান আকাশবাণী আগরতলানী সংসার জাগ অ পান্ডা নাইনানি বাকি যত ফাইমান বাইয়ান হাস্তে ব্রী কমিশনী চেতন বাই মিয়া ওয়ান স্টপ সেন্টারনি সেবগ্রগ্ন তুই সিপাহী জলা হাঙ্কর বিশ্রামগঞ্জ ও ফ্রংমুং শিবির সংসার জাখা আবন চেঙ্গিরিকা হাস্তে ব্রী কমিশনী চেয়ারপার্সন জর্না দেব বর্মা বর্ষাকা তাবুকনি হাস্তে হাপাংতাই কেন্দ্র হাপাং ব্রী রকনি নাইমথাং ক্রাক খাইনা ও শাকথারজা খাপাংনি ও নাহার মুংনি কক্ন যত্ন সাইমান দানো নাহারী অ ফ্রংমুং শিবির সংসার জাখা হদা হামক্রাইতাই হদা রংমন্ত্রী টিঙ্কুরাই মিয়া ওয়ার্ল্ড রেড ক্রস ডে নগৈ কৈলাসহর উনকোটি কলাক্ষেত্র ও ভারতীয় রেড ক্রস সোসাইটি উনকোটি হাঙ্কনি বেদেক কমিটি বাই সংসার জাক থৈরিমা শিবির চেঙ্গিরিখা আয়ঙ্গ ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ধলাই হাঙ্কর কমিটি চেতন বাই আমবাসাও থৈরিমা শিবির সংসার জাখা শিবির চেঙ্গিরিখা হাঙ্কর নাইকলফাং বিবেক এইচ বি কনৈ শিবির বেবাগৈ খড়ক চুকু চিসা থৈরিখা তাবুক নবার্তিবারী ককতমা বসকাং দামনৈচি ব্রিয় হাস্তেনি যত হাঙ্কর দামসাও ব্রীচি নিশিমি বাচি কিলোমিটার দবই নবারবাতই ওয়াউই মানুহনি হজাকমং রেখা নবার্তিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গি মানু তিনি আগরতলাও আইজুগ খামানি তুংমারি তংমানি নৈচি ব্রী দশমিক চুকু ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জরাতই অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াইঙ্গানো হরনি দামসনি তামই সতী ব্রীচি বাও
1: শ্রোতা বন্ধুরা শুনলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন গীতালী অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তীর পরিবেশনায়।

এতক্ষণ পরিবেশিত হলো গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, পরিবেশন করলেন জয়তী চক্রবর্তী। শেষ হলো গীতালি অনুষ্ঠানটি। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত।

তুমি রবে নীরবে। এটি একটি বিচ্ছেদ পর্যায়ের গান। গানটি গাওয়া হয়েছে কোহেলি ছবিতে এবং গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকর।

পুরনো সেই দিনের কথা। এবারে শুনব অগ্নেশ্বর ছবির এই গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এটি একটি প্রেম পর্যায়ে গান দড়ায় যায়। শুনব তাহলে এই গানটি।

0: dog.
1: It's just like a very cool.
2: আপনারা শুনছেন ছায়াগতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবি দিয়ে গান আজ নেওয়া হয়েছে বিভিন্ন বাংলা ছবিতে গাওয়া রবীন্দ্রসঙ্গীত।

0: সখী বাবনা কাহারে বলে, এটি একটি প্রেম পর্যায়ের গান। গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর এবং কবিতা কৃষ্ণমূর্তি, আর এই গানটি গাওয়া হয়েছে শ্রীমান পৃথ্বীরাজ ছবিতে।
1: ভাবনা কাহারে বলে সখী

0: শুনলাম। শ্রীমান পৃথ্বীরাজ ছবির গান। এবারে শুনব যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, এটা বিচ্ছেদ গান যা বিভাস ছবিতে গাওয়া হয়েছে আর গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।
1: যখন

0: বিধি বিধান কাটবে তুমি, এটিও একটি বিচ্ছেদ পর্যায়ের গান। এই গানটি গাওয়া হয়েছে ঘরে বাইরে ছবিতে, গেয়েছেন কিশোর কুমার।
1: বাবা মা ও প্রিয়জনদের জন্য আদর।

শক্তিমান তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান, বিধির বাঁধন কাটবে তুমি চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে,

0: শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান।
1: বড় আশা করে এসেছি গো। এটি একটা ভক্তি পর্যায়ে ধরা যায় অবশ্যই। শুনব রাজবদতে গাওয়া এই গানখানি, গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরী।
2: কোন গান এটা?

আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এটি দ্বিতীয় পর্যায়ের গান। এই গানটি গাওয়া হয়েছে মহাশ্বেতা ছবিতে, আর গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং সুচিত্রা মিত্র।

0: There is a lot about.
1: আমার সকল রসের ধারা, নিশ্চয়ই এটি একটি প্রেম পর্যায়ের গান। গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়। আর এই গানটি গাওয়া হয়েছে বিকেলে ভোরের ফুল ছবিতে।

0: ସେଟା ଗୋଟେ ଗଡ଼ାଣିଆ ଜମି।
1: এই কথাটি মনে রেখো। শ্রোতা বন্ধুরা, কবিগুরুর প্রত্যেকটি গানের লাইন বা ছন্দ, কবিতা, নাটক বা যাই বলুন না কেন, ওনার রচিত সব কিছুই মনে রাখারই মতো। এই গানটি গাওয়া হয়েছে চৌরঙ্গী ছবিতে, আর গানটি গেয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

কবিগুরুর বিখ্যাত একটি গান, যে গানটির সঙ্গে 8 থেকে 80 সবাই ঠোঁট মিলিয়ে গুনগুন করে থাকেন, মায়া বনবিহারিণী হরিণী। এই গানটি গাওয়া হয়েছে লোকচুরির ছবি থেকে। গানটি গেয়েছেন কিশোর কুমার এবং রুমা গুহ ঠাকুরতা।

গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথে, প্রকৃতি পর্যায়ে এখানে গান। এই গানটি গাওয়া হয়েছে বউ ঠাকুরানীর হাট ছবিতে, আর গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, ছায়াগীতি অনুষ্ঠানে আজ শুনলেন রবীন্দ্রসঙ্গীত থেকে নেওয়া বিভিন্ন গান বিভিন্ন শিল্পীদের কণ্ঠে। অনুষ্ঠানটি সাজানো হয়েছে আজ রবীন্দ্র জন্মজয়ন্তী, তাই কবিগুরুর এই অঞ্জলি কবিগুরুর পুষ্প দিয়ে করা হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। শেষ হলো ছায়াগীতি অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

হিন্দি ছবির গানের অনুষ্ঠান গানে গানে গানে গানে অনুষ্ঠানে আজ শুনবেন হম দিল দে চোখে সনম ছবির গান। বন্ধুরা, সঞ্জয়লীলা বনশালী পরিচালিত এই ছবিটি মুক্তি পায় 1999 সালে। ভারতীয় সিনেমার ইতিহাসে একটি কালজয়ী রোমান্টিক ড্রামা, যা মূলত অসাধারণ দৃশ্যপট, সঙ্গীত এবং আবেগঘন অভিনয়ের জন্য স্মরণীয়। শুনব প্রথম গানটি, গানটির শিল্পী অলকা ইয়াগনিক।

এই গানটি শুনলেন আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে। সলমন খান, ঐশ্বরিয়া রায় এবং অজয় দেবগন অভিনীত এই চলচ্চিত্রটি প্রেম ও ত্যাগের একটি অনন্য নিদর্শন। অনুষ্ঠানে এবারে গানটি শুনব কবিতা কৃষ্ণমূর্তি এবং কুমার শানুর দ্বৈত কণ্ঠে।

নন্দিনী, ঐশ্বরিয়া সমীরের মানে সলমনের প্রেমে পড়ে, কিন্তু তার বিয়ে হয় বনরাজের অর্থাৎ অজয়ের সাথে। পরে স্বামী যখন স্ত্রীর ভালোবাসার কথা জানতে পারে, তখন সে তাকে প্রেমিকের সাথে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবারে গানটা শুনবো বিনোদ রাঠোর এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে।

ইসমাইল দরবারের পরিচালনায় ছবির গানগুলো যেমন নিমরা নিমরা বা তারাব তারাব আজও অত্যন্ত জনপ্রিয়। শুনবো আরেকখানি গান কবিতা কৃষ্ণমূর্তি এবং কুমার শানুর কণ্ঠে।

এই গানটি শুনলেন কবিতা কৃষ্ণমূর্তি এবং কারসেন সরগাথিয়ার কণ্ঠে। ছবির রাজকীয় দৃশ্যগুলো গুজরাটের ভুজের বিজয় বিলাস প্যালেজে শ্যুট করা হয়েছিল। এবার এই গানটি শুনব শঙ্কর মহাদেবন এবং সহশিল্পীদের কণ্ঠে।

0: मेरी नई
1: हम दिल दे चुके सनम ए ছবিটি মৈত্রী দেবীর উপন্যাস নহন্যতে থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক তৈরি করেছেন বলে অনেকে মনে করেন। আবার অনেকে বলেন এটি জাভেরচাঁদ মেঘানির নাটক শীতল নে কাঁথে এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে বলে অনেকে মনে করে থাকেন। যাই হোক, শুনবো আরেকটি গান। এবারে গানটি শুনবেন কবিতা কৃষ্ণমূর্তি এবং মোহাম্মদ সালামতের দ্বৈত কণ্ঠে।
2: সেই লেখে আ সকতে হ্যাঁ, জিনকা ব্যাকগ্রাউন্ড সিস্যাট কা নহীঁ হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং কা নহীঁ।

0: This is the first.
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গানে গানে হিন্দি ছবির গানে অনুষ্ঠান, আর শুনছেন হম দিল দে চুকে সনম ছবির গান। এই ছবির শেষ গানটি শুনবেন কে কে এবং দমিনিকের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, গানে গানে অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন হাম দিল দে চুকে সনম ছবির গান। হাতে আর কিছুটা সময়, শুনব এবারে দেবদাস ছবির গান। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস অবলম্বনে এই দেবদাস ছবি প্রথম নির্মিত হয়েছিল বাংলায়, পরে ভারতের অনেক ভাষায় নির্মিত হয়েছে। বাংলায় দেবদাস চরিত্র অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং হিন্দিতে অভিনয় করেছিলেন দিলীপ কুমার। এক সাক্ষাৎকারে দিলীপ কুমার বলেছেন, ছবিটি মুক্তি পাওয়ার পর প্রেক্ষাগৃহে দেখার পরে এই আবহাওয়া থেকে বের হতে ওনার এক মাস সময় নাকি লেগেছিল এবং অনেকবার ওনাকে মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্য নিতে হয়েছিল। 2002 সালে সঞ্জয়লীলা বনশালী পুনরায় এটিকে হিন্দি চলচ্চিত্রে রূপ দেন। এটি চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল, সফল ও জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে ধরা হয়। শাহরুখ খান দেবদাস চরিত্রে অভিনয় করেন, ঐশ্বরিয়া রায় পারু এবং মাধুরী দীক্ষিত চন্দ্রমুখী নামভূমিকায় অভিনয় করেন। ছবিটির সেট, পোশাক, সঙ্গীত এবং ট্র্যাজেডিক প্রেমের গল্পের জন্য পরিচিত। শুনব এখানে গান কবিতা কৃষ্ণমূর্তি, কে কে এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

শুনলেন অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে সবশেষে শুনলেন কবিতা কৃষ্ণমূর্তি, কে কে এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে দেবদাসের ছবির গানটি। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

স্বাধীনতার পর যে সাময়িক শ্লথতা নেমে এসেছিল আমাদের দেশে সংগ্রামী মানুষের মনে, তাকে পুনরুজ্জীবিত করার তাগিদে রচিত হয়েছিল এই গান, ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি এখানে থেমো না।

শ্রোতা বন্ধুরা শুনলেন, দেশবন্ধনে অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর পরিবেশনায় কথায় ও গানে দেশান্তবোধক গান আকাশবাণী বিলোনিয়া।

আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 MHz-এ ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন ভজন। এতে শুনবেন শিল্পী জগজিৎ সিংয়ের পরিবেশনায় হিন্দি ভক্তিগীতি।

শ্রোতা বন্ধুরা, আপনারা তখন শুনলেন শিল্পী জগজিৎ সিংয়ের পরিবেশনায় ভজন আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ। এর অব্যবহিত পরেই শুনবেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উচ্চ আয়ন্তের ককবরক অনুষ্ঠান।

0: au khaboni marikising sin pandani yafango samung tangsa khana lakya nilima tai bobotus ni khorango au hake omo hake no sen trek trek sini pandano taibo sekangai tlangi thalasinai naisine hake kokdugo sabotong hello
1: hello sir
0: phungkaham belai phungkaham ই সাগরা দিদ ললিত বাজার নি রাখি দেব বর্মা হাইকে সাগরা দিদ তাম সানি মুসুম
1: ককটাং
0: বতঙ্গ ককলব বতঙ্গ নুনাং সেবরনাই দ হাইকে নবাই চেংরা সিনাই চেংরা সিদি দ সাই খার দি খার দি হাইকে
1: বাবু কাঠাইয়া
0: খাই দায়

0: Γενικά, εγώ ό,τι είχα σε σκηνή μπορώ να αγαπώ, έτσι μια χρέωχα και προβλήραμε το χάς.
1: Τόγκο, τόγκο, τόγκο.
0: Τάγκο, τάγκο, κόκ, σκηνή.
1: Ναι, μου τάγκο, κόκ, να.
0: Ναι,
1: άγκο, ναι, ναι, ναι, ναι, ναι, ναι, ναι, ναι, ναι, আরো টং টক লাইদি আনি বখাবো নরওয়ে বক্সা টংগো নর টং টকই টং লাইদি বেলাই হামবাই দো
0: ইয়া তো হামবাই গুই গো তরং না নাঙ্গু সার তরং গাইছো
1: বেলাই হামবাই আকো হাইকে আও খাবনে মারি কিসিং আও তাইকে শা কক দো খাইন হাই সাবতং নাই নাগরনা হ্যালো ওম হাইকেন মালাই টংথক লাই এরসামুং বাই মোসামুং বাই টংখা হাঙ্কে সে কক্র কক থাই রং তৈ চেয়ার লাখে ওয়ান সুখ লাখে তাই বুকু সুখ কানাই তাই টংথক মূ মানায়।

0: খাপাংনে মারকিসিং তিনি তিহাই সালনো হায়ঙ্গ বেলাইকে সিনিজাক মুংগনাং কগলব সৈক্রং রবীন্দ্রনাথ ঠাকুরনি আসেমানি সাল আও বিনি আসেমানি সালো সিনি সঙ্গবাই ক্রংজাক নরজ তন্নন খাকাহাম মিয়াফারো তাই তিনিও কগলব সৈক্রং রবীন্দ্রনাথ ঠাকুরনি আসেমানো সাল নরগৈ গ্রং গ্রং গো পান্ডা রক সংসার জাগৈ দ টংক জাথংনি বিশিংতৈ আও খাফং মারিকিসিং নরখনাই দ সারসা পয়েন্ট ডক মেগা হারজ এফ এম উজ্জয়ন্ত নাইন কক দুগ সাবতং হ্যালো
1: হ্যালো ফুংকাহাম তাকুক
0: বেলাই ফুংকাহাম
1: কাহাম দা তং তাকুক
0: কাহাম কাহাম কাহাম নো
1: সঙ্গর কাহাম নো তং তিরে তাই আখরে বদল পান না কাছা খলাইমেন দৈগারি আও তিরে তাকুক ভগ কাই সব কই যাক
0: বাহ বেলাই তং থক নি কক তো মাব এ
1: তাবো আখে অর্জুন ঠাকুর কামিনি মিলনছে
0: ও অর্জুন ঠাকুর কামিনি না নরক যতন তিনি আর কোনো কুথুম মুংলাইনাই বা বেলাই টংথকা নরকনি অ মালাইনাই হই অকক তোমা খনাবই হম দাদা মুংলাইনাই তিনি ও নরক
1: একা লাই থাঙ্গাক আজি কথমা বসা সামানাব কিসা সাই খনার কি দেয়া তো ঠিক খনা লায়েন হামা বা অব সাসি না চাই কিসা
0: ও দ হাইকে
1: একা কেরাম কথমা আঙ্কাই
0: নিনাং বাই দিনাং বাহানি
1: বসাটা মনি টঙানি হইনাই বরক যুক্তি নালাইনাই মাসাই মানে বানাই খরকসা জমিদানি থানি বরক মনি টঙাই লাইসা মনি টঙা হইন থাকে জন মনি টঙাই যা মান মান মান হই সাকা টংলাইসে নাই খরকসা নে নিনাংখেবা তুলসী তুলু দি দিন গাইমাসানো মুরব্বি হাইনে সাইরি খাঁকে দাইকে মৌসুম মাসা সুবুনা বসুকবা আর তুলসী ফাংশন তুলুই ফানা বসুলে নাইবা দাই লাই আনতা পুমাই খাঁকা খরকসা তুলুমাং লুমাং লুমাং সা পুং তুলুসা তুলসীও তুই ফানাঙে মালুয়া কিন্তু মুসুক মরাই খেঙে ক্লান থাকা কেন হাটা সাই হাইন হাপু হাটাই হিনু হিমো হিনু হিমো তাই সাই মালিয়া র র র র র হাঁকবা নতুন বসে বাথালি আসে কষ্ট মানকা আসে মানো সাপুং কাটি লাইসা কাটি লাইসা কে সারি অঙ্কে বিন কষ্ট নো সাইয়া বব বিন কষ্ট নো সাইয়া কিন্তু ইয়া ন খনা তুলসে তুলু দি আং মুসুম মরগেছে নি ও মাইয়া মুসুম মর না হাঙ্কাঙ্কে নেন টেবুল কাছে তলাং থানি আসুকে আরাম হানি পঙ্গান আকাই সবু এনে সাকাঙ্কে টেবুল কাছে তাইনে ন তলাং এ থাকা ববয়াং তুলসি বাবসে বালিং থাকা তুলু কর তুই রাং গিয়া বব নিসাগা সুতা দিরো সাপুং কাটি লাইও কা বব কাছে টেবুল তলাং এ মুসুম ফিয়ং তলাং থাকা কাছে র র র র হই থাংমাং থাংমাং তাই বা থাং সময় গির ও আর বাহাইকে আনু কষ্ট মান সাইয়াপা নাতা তো বাহাইকে চিন্তানো রহাইয়াকে বসা আর টেবিল ফ্লাং থাকে বলং বিশিং বিশিং দুদং বাদাং কষা বাইনাই আই মুসুক গাহ আর টেবিল না টেবিল তো হুঙ্গাই এই ইয়ং তুলসী তুই লুনাই বসিনি লই লসিনি লই ফানাং মালিয়া একে সারিগ সাইনে মালাই থাইলাই নো মোসক মাইকে কষ্ট মান নমাইয়া তাঙ্গে টেবিল সিম্পানো রহাইয়াকে সাকামলা বাহাই না কষ্ট রকা আপনি বড় কেনকে বিশ্বাস চালাইলিয়া বিশ্বাস চালা হানতে ফাড়ি অ তুলসী তাঙ্গে আরো তুই তো চাই আং অর মশালসে তো ফাড়ি চগাইলে জায়গা হরকে বড় চগলাই আনতা রংসা মাইরং মানে খাপুয়া তুলসী আপঙ্গ রংসা নি মাইরং মানকে আবো কেনকে বিশ্বাস চালাইয়া বা ও যা কেনকে বিশ্বাস চালিয়া

0: रसाबुइनाय किसा मिसा मोसालाइदि आव नाय नाय के ककदोगो साबतं हायनो हाय हेलो
1: हेलो
0: आव फुंखाम
1: फुंखाम ता सुनबो
0: लामसुगो
1: बेसेबां लोंनो आन्दल
0: बेलाय हमबाय
1: बेलाय ता ता लाखाम फुंखाता
0: हायनो
1: जां ককটা কাছে সাইখানার
0: ওয়ান হাও আচ্ছা দা সাদি
1: নুক না মুসুঙ্গু নিনি গরন
0: বস্তু
1: ফানগানাং নংবা নিনি গরন নরুং মাতালাই ককটা সাসার কাম বলাইবো থাইবাই মুসাং পামার গলাং খামখলুই বোমা বসাবাই করাই দাম মানে গলাং খা সবাই বাই বোমা বসাবাই কই দাম মার গলাং খা সিতার বাই নিনে তং থানি থাই না মাতালাই সে কং গলাইয়
0: নবার কতর ওয়াতইনি তুই নং কিসামা সৈকা না বেলাই আও তামে সাল সকাং সাল কিসা সকাং সঙ্গ বেলাই টংকে সাহেব মংলাখ্যা না নবার ওয়াতই ফাই বেলাই খানা টকা আও অনবার ওয়াতই ফাই টংকেসে উংমানী জরাও ন আং বহানো কে সৈসিওন হনে সৈমানি আবন না পান্দান ইয়া ফাঙ্গো
1: তরি খনা মানে দে লাই খনা তাফানি না
0: ওকে নং খতিনি আয়াং দুই গুরি আও
1: এ দুই গুরি আও
0: সবই যাক না
1: তাখন আর এ সুং যত না আর হন দ
0: বা গে নি নি
1: জানি ফোন তে লাই করে লাই টাই যাই
0: নি নি নকমি আবুরা সনলে তাড়তলাং খানো
1: তোব লিয়া
0: নগদ দাব মগ চি
1: মগ লাখ
0: দো বেলাই হামবাই আও খাপাং মারকিসিং বিশ্রামগঞ্জ নি সিনি বুকু গকরা অঞ্জলিনী খুক্তই নবার ওয়াতইন তৈ নাই ব ককটাং সৈমানী আবনো সং খালাই আও বেলাকে খাকাম স্রেব স্রেব ব মাংখা তামনি হিনকে লংমারক কমাখা বাকসা না বফাং ওয়াফাং বাইখ্যা টংথাই চামুং থুয়াম কমাখা চিনিও নবার ও ওয়াতই ফাইমানি জরাও বন বাগৈন আও সং থাংলাসু থানিও বেলাই কেসেপংখা তাবুক বাহাইন সং আর নি সং বাজাই মেয়াকো তামনি হিনকে চিনি কামিয়াম চাই রগো তাবুক বহাইন গবাং মা কামি রগো ফেরাং হাইকাবো কারেন তাবো সগুয়াকো মোবাইল রক সুইচ অফ উঙি টংমাইখা তৈ রক তিসাই মানি আঙি টংমাইখা সামুং হুমুং খেলাই থানীয় কেবেং মঙি বাজাখা বন বাগিন খাপুনে মারে কিসিং আও ও নবার কতর হাইকাবো ওয়াতৈ কথর বানকুন্দ্রি ফাইমানি বরনি ফান থানসাখে বরক টংলাই সাবজাকলাই নর নুখনা খাবনে মারে কিসিং নখা সমগ্রাখা নবার কিসা শিবচারি রুগ্রাখা ওয়াতই ক্লাইখা হা কসম রেখা বুফাং মার গেরখা আসে বৈ সিমিং পাইয়াখো কথর ন রিং হরকা কথর ক্লাইখা বাই তখি তিনি নুখুং হামথাইয়া আর নুখুং কপলা তাইবো কপলা কথর ওংখা নক বিশিং ওয়াতই হাবকা আসে বৈ সিমিং পাইয়াখো বানকুন্দ্রি ন সবর রিঙি তুবু উখা ফাইদি ফাইদি হানাই নাই বানকুন্দ্রি নি ফান ফুনো উকাবলাই না আও হাইকে অম হাইকে সিনি সং টংই টংলাই মানে সিনি টং সং টংক সং ন দেরারই মানে সং নুকু বন বাগাইন অ নবার ওয়াতই নি ফান থানসাকে টংকে আসে খ্লাইবর নি ফান হাইদা না খাবনে মার কিছিং আও নাই নিগার না হাইকে কক দুগো সাবতং হ্যালো
1: হ্যালো
0: Hello, Funkaham.
2: Funkaham, tangatulan konika saya tunggu.
0: Belai korang serai-serai.
2: Puno bokang koglop, kanan bagi kailia, sudut tenggora je tong selai, cuma nak kita nono kanan nak musuh kata.
0: Ang pasi mang lag le.
2: Tui gori awalnya nol nol tu si bukur program kainya kata.
0: Ah, norok bayi baksa panjang musuh mana?
2: Kalau kainya agri nama kain nol nol tu, sini aku kaca bilang tunggu.
0: Hengke jaduni.
2: Next time or jekur pan hengke norong no tuik lainnya ijen.
0: Jo, belai hambai hengke norong jaduni rog resabu ini kena lagi ta?
2: Eh resabu lainnya.
0: Ii norong ni bisingo no jaduni rog sama kering botongo. Kok tang kok lop chana kering botongo.
2: Botongo angke jaduni rog lama ya sampe. Lain tang kok kan rog resabu tinggal resabu mana?
0: Nini korang kaham? Nini korang kaham? Neng resabu mungtang sese resabu hengke. Sama kan ya, diba. Korang siming tahu neng sabi kan harga sek banyak borong neng bukan aku kayak tori mana nene.
2: Ada, ada saya nene. Iya, saya hambai.
0: Doh, tong tong lagi.
2: Tong tong lagi doh.
0: Hambai, hambai. Aw, kapan neng marah kising? Dui gori awo. FM bodol rock, shogi lajak. Belai, hoham dodom borok kuthum lagi mani. Aw, tong tong lagi. Tapi, norok keboya. Norongka sini khasuksa, sini khasukni, sini FM by Sal Brumno kerengai tong nai. Norong ni zarino sini FM taibu sasawi fayo. Sini FM taibu musango, musang renai. Norong ni norong kol klaye. Norong ni kerangko thama bai. Norong ni kok tang, norong ni kok lob bai. Sini panda taibu nai thogi fayo na. Aho, hake, nai fiyo na. Sao tong phi o zorao. Hello.
3: Hello, Deepak Kaham, sir.
0: Deepak Kaham.
3: Ayang Moharani ni, Raju.
0: Moharani. Ayang Udipur Sakane Moharani.
3: Ao.
0: Bah, da, sadi Raju.
3: Sir, belai ke no no no Deepak Kaham ni bagai hambai dikani ni kok no kok tang dukhna sok. Shukka.
0: ว่าตัวมันนั่นเองใช่ไหมล่ะนั่นไม่ใช่คือชอบกันมันเองคือสัตว์อุราบาร์นกที่ชาวบ้านเอาไว้บ้านเราเป็นสบายกลางกุ้งอีกางสีมันเป็นงอทองจักรนะอืมตรงอุตัยตุกเจตตรงจามารุอ่านุคุรุบุษบายกลางกุ้งนกพรุว่าสมโนใครรู้มั้งนี่ข่าวมาให้ใครรู้มั้งกระดิ่งฮันยูเซนุคุงเกือบละอารุสเต็กอทอร์กไลฟ์ฟิวกว่างกับว่าแต่ทำใครสินะนี่ किसी कपला थोई चंग जमाने आ थोई हम रोको शेगी ना
3: खबले ना
0: Boke wajah bayi kereng, engkau baru razu. Bawa wajah bayi kereng, engya. Sini Tripura hasteo, apro to hasteya. Sini Tripura ha, Bharat haktor hanya kasih kotor tong mani do. Afro beranya fayu sini ro. Sini bubo gara rokni, noklawo, resamung, koklo brok, sinyai bo, pori kanaro. Ngapro sini bubo gara safro, boleh belanya sinyak kereng. Hanya bontio boleh ible. Engke bawa panman kata. Oh, bisho kobi ini je seng tabuk Rabindranath Thakur hulai mani. Bobo wajah bilai senyaring ya Raju. Sete, sete, si kongno romu nyai, sete, sete, sike angka tasyas rengi tango, sike tasyas rengi tango do. Boleh bagi Raju, neng rengi anda wancuk di do.
3: Sasnang,
0: sasnang. Ma, sadi, sadi Raju, sadi. Sadi.
3: Koblong ni mungkan sakbaik kusiman tau.
0: Sakni sampili kusiman. Sakni sampili.
3: Oh.
0: Aw, sadi Raju.
3: salsa a saichung a sogo ungjago
0: hm
3: ojorao wan subjak tu no ungo
0: hm
3: sabong kha ani location
0: hm
3: ayang na har ke pu phangwa phang tok na tok mi li rong no no ko
0: hm
3: ayang na har ke tui sha lama atai apu no rong no no no ko
0: hm
3: Shirin sha atugui naiva a mushikora kulokko no no kanago
0: oh
3: no kasaka naishai naiva chal no saichung no chungsasa no ko
0: ba
3: ang sungjago o sal no no Nukzago saichung. Sal sazao. Angle tongzao saichung. Chung chung no mol burum burum. Ani loge chung tal. Bo tongo hor. Ang tang tongo payo sal. Tamo clay nai. Sisti kamase hai. Antesha Sungiro. O sal, Sawi Rijasi, Ano Analog is from Sabo.
0: Oh.
3: Okay. Go Oro Borosogi Akanagana.
0: Nadina de Razo. Bah, Kanatoka, Nini, Coglo, Bella Kanatoka.
3: Take Satonko Sapa Shirakota.
0: Sadi Sadi Razo.
3: I took bats away. I know Konomoi. Unclogo, like line lady. Get Anshaka. Postal, I took bats away. No, no Konomoi. Unclogo, naiva. Annie Champili, no senogo. Chalsaka.
0: Ninmo romantic romantic ninmo gubo nang je babe sikya mo ninmo tik cha juda ao ninmo logi song na tukha na yang salno sanka salbo saka na ani gobule tal se hena na
3: tik ani fn ya kebo dono ba jorari wano
0: ni razu nang kubun salgo bu kring hordi nini simani Nini Simani Bella Standard Nini Simani Bella Standard Razo Nung Sita Sita Taibu Kamga Simani Nung Simarno Sabuitondi do Tasakamardi Sabuitondi Bella Hambai Razo Bella Hambai Kapani Marikising Razo Ayang Udipur Shaka Moharanini Razo Bo Omohai Klaino Bo Coglob Sika, Kapuni Marikising Bo Sahor Manibai, Anke Ayang Hapung Hatai Shakawo Asugzak Siring Siring Koroksanibo Korang Kanaya Kanao Toksha Tomilini Korang Tai Musui Pungmani Korang Ao Omhoi Jorono Bos Halno Sung Manibo Sung Saimanka Sal Nini Logishong Le Sabo Mene Sal Saka Ao Tal Mene Om Hakan and Ashley Nakanke Sakni Sampli Saguno Nogo Mene Hake Razu Om Hiklano Bo Sika Romantic Hinimano Bono Romantic Kobi Hinimano Bella Standard Razu Nang Om Hiklane Tebo Sidi Kaklayo Tinango nang taibo krak naithok kam khlai nang sei manan do nai grana heke te ke sha kok dogo sabotong phi hello
4: hello dibor kaham nai
0: belai dibor kaham bai koto tai khulumung ya faro
4: nang iko ini yakrai godolong ni panda ini songo nai doro songo thang maliang sori khato biangoi
0: ang nuno sawi kena hani jongaro
4: ang sawi liat ini khai sori khato biang kai nomai ka chini dol abo bukha kai to sok tong kha kai sob somoy thang loi ba
0: ao nung krini boro
4: panda koro ya sob somoy je thang tong ma ba kai tini khai sori ekdom sole ya kai thang liat ta
0: somnang thaya hai ngak sinai ta borok tini nung krim ba
4: abo panda kok sap lai mong pandang lai nai ta tini khai sini dol ya khai bodong le hoi te jung iko kesar tong lai nai mena jar tong lai nai arwo jung rang jo mari lai nai ngai rang rong jo mari ui ala jung dikni panda khawa arwo no orang rok wa nyo baksa suba lai nai ta ngai apo u ni jini simi bas khoras khai mi abla ngai bodal ne hoje ta rang dalai tong kha ro suba lai apo bang chua lai ne order ro san suba lai ne cha ngai jeng pa ma kotor kotor khai lai ga ngai jo sana sana nang na sang onek khor so tong le chi ni moi sa ham rok pa nya nang ngai ba ane garo ro samung mo samung kok tang kok log abo jotono phai nai ta tin pan da burum burum kai ane mong photo khai tong lai yosung mo nai ang tini sori lia ta
0: ang nu sori kena nang tong na hani tong
4: sori lia ang tini
0: da kok krei ni sa kaham krang tong thung
4: kaham krang tong khai ba ol ro ro thang chen hin tong kha ta
0: da ti nang ham di nang krei ka ke borok bo
4: আবানো চিনি দলং ন সাহতাং নর ফুরি বা জ্ঞান বাগে হিনাই
0: আও আং বসুরি মুং নারক নাই নিনি সাক দাতি ক্রাকিং থং হে দিবা না
4: লং ইয়া কোন লং ইয়া মনা ইয়া কোন খাই ইয়া ইয়াস কো দরা ছাতা
0: ও
4: এ আবনি বাগেছে
0: ও ও
4: ডক্টর ওনে মাই যা খা জিবি রগ থং ইয়াসরা রক্তন্ত খাই যা খাই গা তাই তাং ন রাইস রাইস ইং লিয়া গাব ন আংসাই ইনি কগল খালিয়া কথমা বসা কথমা থাইসা সাজিওয়ান নাই কি কথা চং চং মাতাম না
0: দ দ দ সাদি সাদি
4: গাই আনি কথমা কেরাং কা তোমা হংকাই কোনি ইয়াম রক্ষানি দ গাই এরে দু পিচা ল্যাম খাইরি গান গাই yam roksa hinta yam roksa kajak kapon kajak tangkai bekeras hai kelang kapon haba tangkuru telasa jikini satung nanggo arono mailam ridido ini hai kelang tangkapon hai kelang tangkai yam rok boza ka satung segang jikini noklas সগাং গো নখলাও জে সগাং ছাতু নাং আরন মাইলাম দি হি সামাই হিতা গাও খাই বখাই গো বুজি খা দেখনি ছাতু নাং আরন মাইলাম দি গা ফগে বজা ছাতু নাং ব না হার তং খাব না হার তং বা বু পাং বসলং গো ছাতু নাং কম সগাং গা ফগে ও ইকলা ছাতু তং থা এনে আবা পাইলে আ হলাই আ খায়ে মাইলাং গা হরে ইয়া খং বদল তলাং এ কাসাই থাকা হিতা কাছাই থাকা গাই আফ্রিকা বুফাং বেদ ইয়াকুং চেহেলই লাঙানি মাই লোকলাই রেখাবো লোকলাই রেখা গাই আ মাইবা যত ন পলাব বলং গিয়েছে র কথা থামাই খাই দা গা ফুকাব রং ফাই যখন ছিরিং ছিরিং নগদ গা আল্লাহ বকরা যে খাবান পাই নখলাব মাইছে নৌ ইয়াকুং আফ্রিকা বকরা খাবো ক্লাস নগর মাইলাম
0: রেখালা
4: ই কিলে বুফাং বসলং আই নং নবা নখলা যেখানে ছাতুং নাও আরো সময় লাম দিন বউ ফং বসল লাম দিন সাইকেল বা গাই মাইছে নাই বলে ইয়াখং চিনি বালেলে কাংলেলে মাইছে যতন হাও গাই ও ইয়াম রক্ষা ইয়াম রক অবর্ষা yamro, yamro, the Mabu from Gosso.

0: bơ ra khul có cái trong khai hình ca. À khul có cái trong khai hình ca cái trăm khai hình. À cứ tí là liên sẽ khóc ra ôi á. Bơ nó bơ khóc ra khóc trong sai tu khổ ôi. Cứ tí là liên giao ở chiếc lại giao vậy sẽ tu khổ. Dạ bơ ra đất khul có là tổng mắc khu tà lại giao dạy gọi ra với hình mắn nha. Hãy xin mà liên phụng. À nó sẽ bắt phụ đủ đủ phụng.
1: Nàng mạch hả ta.
0: Cứ tí là không cái bà khu tà lại xin lấy vừa lê. Kaya apa kay? Bo, oh ya meroksa, ya merokok borsa. Walau dah wabai tapi tuh kui, oh dah kong kul kulo tu. Tuh kui saja. Ngapa? Gay ah korong gay puja giri pun. Korong bui manik kolai mat dinta. Gay hati nak gay tamu kah ibu. Atu lano tu lihat sub sekaglia. Hari salah tu pun haman dora gay. Bunyi punya gua hap dong kah kita, pun bunyi gua hap dong ini kayak susah, jangan kita hap dong lagi ni, kondraya, kayak apa tu kayak, biar tay pun kong nak thalai kah kita, kacian naga, ah boh hap dong mana naga no, gua yar, hari siang ini puja gerindian, puja gerindian pun masa kong lagi, mai lagi karena, gua baru thamu sakah no, ni u genang ni pun genang ni naga thana ni bin pun kebang tunggu. Ai thang lai cha pun. Ai thang lai ba apa no. Andra gundram phari ku khu sai thui tong ha hita. Ga ho kai o yar bom no rom ma sakha no. Je koto ra no rom di ya. Lai pun. Ga o pun wa ku phono bisil la koto ya. Ya bono ra mai bos la dai tuli. Ga ba bos ta da kha pun. Ga khong me ro ko bor no ma hino ang kai. Baru pun dah siapa ni ya? Abu kai, dah itu kau pun bosta. Bosta dah woi pas hilik bela ya. Pun kai biran nasib sini kai cikai cakalai sini. Kau pun. Kau tengah kai abu kai, tiada barang nang pun ya kai. Kau ya kai tiada barang nang kah kai. Oh ya, bal kai hilik do kelayan. Jalan tu yok kau hilai. Kai. Kalau tisha barai, tisha ode, goyak rai ode, sobi burukai. Tak cika-cika, ni joto de shino nai je, saya rikun. Gaya buka, hai, motam pun bakok sah layak. Apa, bosa tiyak hari tiyo plum, sakik lai ka buka, gai. Bosa wukulong zang, tangka pun. Gaya buka, bini, tiyo tuku zak, saya bini sang ni tularo, wututong kagwai kaya hinta. Asu buji funyam ro. Kai, asu kai, hai ka pun naga. Hai ka hengkai, jesha, asu kai dini busa kai shakilu yin ka pun. Kai dihi haba tang funyam ro. Satu lulu, satu razora hengkai, neng lucari padi do. Apu sun padi. Jerekap kakai, nisa pun. Kai apu no. Gosui narik leton kapu. Kalau lo kai, ni burung nama ikan kai baca reba. Oh kujak kasih naik beli. Kau perlu kai, bane bo thayam mo cerai tam sekap ha. Nai, abis kai kelangwa kongno bo bo. Abo muitu kiri kapu. Kai, wo cerai tam sekap ha. Nai kering hingga. Nama ikan kai tam ha. Kali kesal orang ni tu kepa kali lepu ni ada ba. Kau pun nasi oh, huh? Bini bokor kau ba, kula sahaja lah. Saya ada montong kabli. Hah? Mak kula tu nongza kan yang bokap ti se, ini susi nak hari. Aku pakai nasi ekli sih kan, kau ba, susi bay eri. Bom tu mah angkat tangan sih naik bule. Kau pun kau ajarai. Bom lain tangan kita, tiri tangan kita.
1: Ahari.
0: Gaya tiri tangan gaya apa tu? Bom selain tiri tangan, beberapa tekan sih napa? Gaya apa tu? Oh, main lah. Kula kai tu, ini semua kuli tu, hari ini.
1: Tujuh.
0: Mesti lain semua, takai bahaya lirik tujuh jangka lain. Mesti ada yang tujuh jantung, mokalai. Gaya mokalai tangan gaya, apa tu? Gaya biar kawan ni pergi apa? Kaya merasa nona cerai, dua cerai tadi, apa pun tadi, saya kelam apa, tangan yang kaya lah, মরম খানানি কোলা দুনক দরে কাম মাসা দুনক দরে সে কাবো কোলা খাই রিছে মুসরে থাংছি ওই ক হুম এটা বড় বড় বিকো বড় কোলা গাই ই ক ইনি নাই লাগ কবা কই একলাই হুম বথার তনে রিখা আল্লাহ কা ও ও ইয়াম র কব তো মান নং বা কলে নি বখর কবা কলে ন বা তা কা গ কলে ন বা একলাই মতে সে বথার তনে রি নং মা ইয়াম র খ ইয়াম র বসে ইয়াম র কব হুম নিজাই আপ্রকাই নিন বারা কবর করে আপ্রকাই বিহি বাই রেখলাই জাখাপন গাই বকরা জক বাই রেখলাই জাখাপন হুম গাই রেখলাই জাখা গাই ও ইয়ামর নঙ্গু হারো সলা থাই থুই দংছিদি নিহি হি জাখাপন গাই আপ্রকাই জল জাগৈ হারো সলা ও ও থাঙ্গে ওয়ান সুক নঙ্গে কা হিতা
1: আ
0: ইয়া ওয়ান সুক এই তমনি বা হারো ও ব্রুম সাকা খলাই সাইকাপো
1: হুম
0: কাকলাই ফেকাং গাই আহা ফবাকুই নিবো বারাং কই থাকাপু
1: আহা
0: ইয়াম রব কই থাকাং গাই অলা কা জিহি মা বিহি গ নুই থাকাপু ও ইয়াম র ইয়াম র কি নুই থাকবা
1: হুম
0: ওই ওই হিংপু
1: হুম
0: গাই ও ইয়াম র গ বব ও ইয়াম র হিংপু গাই নং বর গ বব নং বর হিংপু গাই নগ ফাইলিয়া দে গ বব হিংপু নগ ফাইলিয়া দে
1: হুম
0: গাকাই আবন আয়াম রং ন পাবো তুমি কইরি রং তু কইরি রং বু খাইয়াম রং ইয়া সাগো নিয়া দে মনাই হুম গাই জেন খরাং রং খাই গা খারো গা রং ইয়াম রং হই গে বব হই নিয়া দিবা এ ও ইয়াম রং ন পোনাবো ও ইয়াম রং ন বয়া সাথো হুম আবন লাইও নিয়া দে তা ইয়াম রং সে ইয়া সাং সু ওই হুম সালাইও নে সালাইয়া দিবা
1: হুম
0: এ আবন ইয়ামর গান সং নাম কেরা গাসমা আর মুখাকিন মাই
1: হামবাই
0: তাইকা
1: ই হামবাই হামবাই কো
0: হামবাই
1: হুম

কক্রক নিউজ হেডলাইন্স নাইন এলিগ্রেশন হেকে তিনি বৈশাখ নি নজিবা সালমারি কক্লব গরং রবীন্দ্রনাথ ঠাকুর নি আসেমা সাল আবনুরগী হাস্তে গনঙ্গী জুদা জুদা পান্ডা সংসার জাখা বিজেপি নি চাকরা অজা শুভেন্দু অধিকারী মিয়া পশ্চিমবঙ্গ বিজেপি পরিষদীয় বদলনি অজা সংজাখা মিয়া কলকাতাও সংসাজাক পরিষদীয় বদলনি কগলাম সালাইমাও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পান্ডাতৈ শুভেন্দু অধিকারী মূং সাকলাইকা পশ্চিমবঙ্গ কতাল বিজেপি হাফাংনি সমাই তাংমা পান্ডা তিনি কলকাতানি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সংসাজাগান আর মানজাগান মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহন খবুই মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তাই বিজেপি বাই নাইকলজাক হাসেনি মন্ত্রীকরার অতালনি সালচিথাম সালমারি দিবর দামচি নৈয় ফিলচিথাম ত্রিপুরা বিধানসভানি কতাল চংজাক আদং জহর চক্রবর্তীন সমাই তাংরমা পান্ডা ত্রিপুরা বিধানসভা লবিও সংসাজাগান ত্রিপুরা রংকসার নাইমথাবাই নাইকলজাক তাকলাই বিশনি মাধ্যমিক তাই কুসুক মাধ্যমিকনি অংখারি মিয়া সাকলাইজাখা মাধ্যমিক আমজগমঙ্গ পাস অংমানি মারি রাও চারশি ব্রী দশমিক চিচার কুসুক মাধ্যমিক আমজগমঙ্গ পাস অংমানি মারি রাও সিনিসি চুকু দশমিক থামচি থাম আকাশবাণী ফিল চুকুসি বিশি পুমানো রগৈ বস্কাং সালচি বা সালমারি ফাসালনি সানজা দামদগ আগরতলা সুকান্ত একাডেমিও কাইসা ইয়াকবারা শাস্ত্রীয় রসামং পান্ডা সংসাজাগান তিনি ত্রিপুরা হাইকোর্ট তাই হাস্তে ব্যবাগ হাংখর তাই বখাস্তে দরবার নখলাও বসং লুকু দরবার সংসাজাগৈ টঙ্গ বুসকাং দামনৈচি ব্রীয় হাস্তে যত হাংখর দামসাও ব্রীচি নি সিমি বাসি কিলোমিটার দৌই নবার ওয়াতৈ ওয়াইমানো হনৈ হজাক খ্লাইকা নবার তৈবার নাইখং হাইকে তাপসু জরানি কক্রক নিউজ হেডলাইন্স খানাবাখ্যা।

আও নখা সমকা ওয়াতই ওয়ানানি চেংখা ওয়াতই অন্যবার আসে খাই বরমি ফান বরমি ফান সেন তং কসাং তংলাই মারং দেরা রই রই মানো সে নখ হোক বুফাং ওয়াফাং বেবাগন সবাই রে রে মানো না আও নখা সমকা ফাগুনা কুপতি সঙ্গে মুখাং সমকা বাক্সাবা হন ফাইদি ওয়াতেই ফাই বাক্সাবা হন তাবুকদা ফাইক্রুদি নখা গ্রুমসারুই ঝিলিক জালাক ফিরাং ককা খাও কিরিমা হাক্কা সুমুই কসমনি ওয়াতেই রূপ রূপ ওয়াখা ওয়াতেই ওয়াখা হারে ফাপুং তৈ লম্বাইখ্যা রিসানী নুকুং কপলা নগ ওয়াতই ক্লাইখ্যা ওয়াতই ও ওয়াতই আশ্রক দানী খাইরুকমা করই নকসিংহ টংতই আথুকরি নুহুরমানী আলামাতই না ওয়াতইব ক্লাইখ্যা চামুং নুমুং থুয়াম টংথাই বেবাগ নকমাখা আশ্রক বাই সিমিং পায়াখ ওয়াতইনি উতুং উতুং নবার কতর শিবচামানী খরাং স্রাপসানি ওলনো দুফুং দুফুং নুখুং বুফাং ওয়াফাং ওয়াকমানি খরাং আসেবাই পায়খো নিনি সামু কথরবো নমাই বাক্সা ফাইয়ই নুখুং সেপলা ফাই ওয়াতই নবার কথর নরকনি কিচিংনি হালক আশ্রক দাকরা নক হুক বুফাং ওয়াফাং সেবাইখ্যা রাবারনি বিশিংতই নুখুং নাই টংজামানি আবনব মথাখা আশ্রক দা খাকরাক নরকনি আশ্রক বাইব পায়াখ ফাংসা ফুংসু টংরকমান পাইথাগখে বানকুন্দ্রি ফাইয়ই ফুনুকা বিনি ফান বাক্সাবা দ্রগ দ্রগ সাসুকা ফুইজাকা বাক্সাবা মাজারন চখা ও নরক যত্তন সকমরনাই মান ওয়াতই ফাইগ্রাখা বুফাং ইয়াফাংনি হাকসমখা নবার শিবচাখা বুফাং কুয়াখা কথর ক্লাইখ্যা নুখুং সেপলাখা বানকুন্দ্রি ফাইখ্যা মূর্খা মাজারো সেবাইখ্যা নরকনি কথাজাক ফান মুসাবাই সরসানা করই

0: আও খাবনে মারিকিসিং নবার ওয়াতাই ফেরাং ককা হংকে খাও বেলে কিরিমা হাবো তাই নক নুখং হামথাইয়া ফাগুনা কুভুতি সঙ্গে মখান বেলাই সমু তামনি বাকি ন কিছি কপলা ওয়াতই নবার নি কাতিনানি ভাগে কাতিনাই আবনো ওয়ানসুগুলি আও খাবনে মারকিসিং নরখানাই তঙ্গ সারসা পয়েন্ট ডক মেঘাহার্য এফ এম উজ্জয়ন্ত তাই নরক ব নরকনি ককতাং কক্লব কথমারকন জংবাই শেয়ার খাইনের মুসংখাঙ্কে নরক ব করংহরদি আর জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি ককডুক নাম্বারনি বিশিংতই নায়না ককডুগ সাবতং হ্যালো
1: হ্যালো
0: আও দীপর কাহাম
1: হ্যালো
0: দীপর কাহাম দীপর কাহাম
1: আং বরকাফল দগরানি স্বর্ণমালা তো বড় সার তঙ্গ
0: আও স্বর্ণমালা
1: আং কত মাটি সাজ খাই নাই না তা খুব
0: সাথে
1: ন রসাম তানাশা দো
0: রসাম তানাশা
1: রসাম তানাশা রসাম রম তাই খ গব দেলি ন বলনি বপন রং না রে বড় রসাম রম ফাফালে আম দিকে চাতা তাতা নে তে আম সে এক দিন খাইতে কাই ইগর ফরেস লোক ভাই বন রম ফাই গাপো বন রম ফাই গাহ গা বসা গাপো আর আনরম না আকলাং আর খাজা আন নগো মাইমা জাগারা নাই সাকাপু আপুর আঙ্গম জাগান হি সাকা হন্দা সারব গাফুরকে সাকাপু দা কহনি আকারে কলাং খাপু বাপকে খবর খাপু বরং না ও তাকুম জিরও তাকুম মাত্রার খাপু বব তে খাঙ্গা তাকুম দর খাঙ্গে খবর খাঙ্গা দা বকরাই খাইবাই দিহি না এ ফাইকাপু ফাইকাং দা এবনো মুই মতন জি জি জি মাইলাসা নিশাই মাই বেচানা হিসেবে আমার রসম রমতান মানে সুগ মাই বেচানা আবার সুগাছে মাইচানা বলে মারুম ফাইনা বলে তাই কুমদিকা মারুম ফাইনাই
0: হামবাই

0: বরং গাই বাই আকো বাই জানি জান যা দেশ বরক করে নি বরক ফির হবাই চা বরং আপনাকে সাগাতা কাথরে বুঝলা তাহলে সেগুলো দেশ নি সেগাইছে দেশ ফির ফাইমা বা তাহলে সে দেশ নি বলে দেশ ফির না নাঙ্গো সঙ্গে থাকি নাই আপনাকে জানি জান যা নগ ফাই পেবে খাতা মসুনো আমি কথমা
1: দীপর দামচি নই তাই সতি থামচি ইংলাহা দো
0: বেলাই
1: হামবাই আক
0: হামাই
1: হামবাই ক আও খাপনি মারিকি সিং জরা সং পাইথাগ ফাইসক পাইকা খাপাং ইয়াখ্রাই হাকে ও জর তেকেসা ককদক নাই সাবত হ্যালো
2: হ্যালো
1: আও দীপর কাহাম আও হ্যালো
2: আং শিব্র কামিনি জহর
1: জরা চিনি
2: সেত সারমানি হাতিয়া জলি নাসিজাং মানা জলি ন খুরু কুরু সুখুরু কুরু ওয়ানজিং মা গেলে গেলে আংলে খায়ু টেসলি কাটা মানজাও আড়াইশ আটা তিনি বুড়ি র কোনো সামুখুরি টংসি খায়ু আটা তিনি বুসারক মাইখানি সানকাই ইয়াথারি মার যাও আটা কামা পুদিরি খরক পাকুরি
1: কগলাম রক তো সামুং রক আসে গথক থে হামান কক্তা সামুং রক লাসে হামথাইয়ে আপসেন কানমা চুমালে জুদা জুদা হাইতে না দহা কহাইকে বেলাই হামবাই জহর কবন সালগ নিন খুকতই আং খনাপিনাই
2: আং তেল খানা হনি দং মাতা হংকা ইজা কবং মাসি আবু কো লাইন মাই এমাং মাই এমাং
1: দ কবন ছালো আং ফাইপিওন আফর রগ সং খনা লাইফিনাই দো
2: হুম হুম হুম
1: বেলাই হামবাই হেকে
2: হুম
1: হামবাই কো

0: খগনে মার্কিজিংর খনাইতঙ্গ সারসা পয়েন্ট ডক মেঘাহার্য এফ এম উজয়েন্ত আও সাবো সিনি তাই কেসা পান্ডা বেরমো সাবলাই তাবুকনি সিনি পান্ডা হে নরকনি হামজাকমা চিনি খাতুমা নরকনি হামজাকমা চিনি খাতুমা পান্ডাও নরক নরকনি খনাতক জাকমানী রসামুং রক খনাই মানবাইনাই নরক আংমাই কৃঙ্খরদি 0381 2326253 কগদোগ নামান বিশংতৈ সাহরদি নরকনি খনাতক জাকমানি রসামুং ব রসামুং নরক খনান মুসুং রসামুংনি ককথাই নরক সাহরদি সাবো রসাব আবনু সাহরদি হ্যালো হ্যালো
1: হ্যালো
0: আও লামসুগো
1: দারা দীপর কাহাম
0: দীপর কাহাম
1: আং ফাস কলার
0: নন যতনি সাইসে কাং কল খাইনাই
1: গান কাতে খানাই দে মানা
0: গান আন ইয়াগো কৃতা দো
1: নেক্সট পান্ডা রগো খানাই দে মানা হিনাতে
0: গান লে গরই রসামুং খতংগো
1: আবন রসামুং নন্তরা
0: আই ন পগজা খানা রসামুংলে তঙ্গ দো
1: রাজা
0: ফিল্ম নি রসামুং
1: কিছুদিন বানুগে
0: বা বুফরক নাই মানে নাব
1: আবো 1995
0: রং খান্দ্রা হে নাই বা খা খাওই খারক টংথকই স্রাঙি ফানমানী দং হাইজিবলে বা হাকে নাম তাব খার টংথক জাগামলা
1: আবো হাই নন্দ্রা
0: দাকে কিছু দিন বানোগে মে রাজা কি রানী মাধুরী দীক্ষিত সঞ্জয় কাপুর
1: মাধুরী দীক্ষিত ভাই সঞ্জয় কাপুর
0: বেলায় রোমান্টিক সং ম রোমান্টিক রসাম মং না আলকা ইয়াকনিক তে উদিত উদিত নারায়ণী খরঙ্গ রসাম মং দো খনাদি হাইকে নেন খনা তক জাগমানি রসাম মং

0: Aw kapani marikising raja film ni samung alkayak ni tai udit nare ni khorango khana bakhana aw nayan heke kokdugo sabotong pi. Hello.
1: Hello, namaskar.
0: Haan, namaskar.
1: আমি একটি হিন্দি ছায়াছবি থেকে গান শুনতে চাই, রাজা হিন্দুস্তানি ফিল্ম থেকে।
0: রাজা হিন্দুস্তানি ফিল্ম থেকে একটি গান শুনতে চাই না? আচ্ছা,
1: কিতনা প্যারা তুঝে রাধে নে বানায়া সনম।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন?
1: আমি বিলোনিয়া উত্তর সারাসীমা থেকে বলছি।
0: আপনার নাম বলতে পারবেন?
1: হ্যাঁ হ্যাঁ, আমি বিশ্বজিৎ পাল।
0: বিশ্বজিৎ পাল না?
1: হ্যাঁ হ্যাঁ।
0: ও,
1: আপনাদের এফএম পর্যন্ত খুবই ভালো লাগে, আমরা সবাই শুনি, খুবই ভালো লাগে অনুষ্ঠানগুলো।
0: আচ্ছা আচ্ছা, আপনি আপনি ককবরক জানেন তো না, এক দুইটা?
1: ককবরক মানে বুঝি, মানে ভাষাটা বলতে পারি না।
0: ও, যদি জানতো তাহলে আরো ভালো হতো না? ককবরক দিয়ে যদি রিকোয়েস্ট করতেন না?
1: হ্যাঁ হ্যাঁ,
0: ককবরক দিয়ে যদি রিকোয়েস্ট করতেন এক দুইটা, হ্যাঁ, ওয়ার্ড ইউজ করে, তবু ভালো হতো। ঠিক আছে,
1: আমি চেষ্টা করব।
0: আচ্ছা,
1: আগামীতে।
0: ঠিক আছে,
1: আপনি বুঝি, মানে বলতে, মানে মুখে কম আসে আর একটু একটু আসে।
0: আচ্ছা,
1: বিশ্বজিৎ
0: না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রাজা হিন্দুস্তানি ফিল্ম থেকে কোন গানটা বলেছিলেন?
1: কিতনা প্যারা তুঝে রাধে নে বানায়া সনম।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তো
1: আমি দুই একজন শ্রোতা বন্ধুর নাম বলবো।
0: ঠিক আছে,
1: থেকে শুনবেন শালু মুরা সিং, পুষ্প মুরা সিং, আর শুনবেন কৃষ্ণমোহন মুরা সিং, আর সবাই এখন যে শুনছেন রেডিও পর্যন্ত, সবাইকে নিয়ে এবং আপনিও শুনবেন।
0: ঠিক আছে বিশ্বজিৎ, আমিও শুনব। ঠিক আছে,
1: নমস্কার।
0: ঠিক আছে, আপনার পছন্দের গান উপভোগ করুন। ঠিক আছে,
1: ধন্যবাদ।
2: जी कर देखता रहूं
3: क्या

0: আও খাপনে মার্কিং নরখানাই টং সারসা পয়েন্ট ডক মেঘাহার্য এফ এম উজ্জয়ন্ত নরকনি হামজাকমা চিনি খাতুংমা পানা আও নাই নাই ফিউন হেকে জরাব হাইন হাই কক দুগো সাবতং হ্যালো হ্যালো দীপর কাহাম তকসা কামিনী সাধন সাদি সাধন গোলাপ সিমিং দা
1: গোলাপ সিমি খুমা জবাকে
0: হাইছে না বাহ নামু রসাম জামান খানা দিদ বেলাই হামবাই আও হাইকে অজর সাদন সামুং খান বাকাই কৌ হরমানি গোলাপ সিমিং দে খুম হাই অর সামুং সাদন নি বাকাইন ইংরা সেতেন

0: গোলাপ সিমিংদা খুমবার জবা খাবা খুমিয়া দিবা, আও গোলাপ জবা ব্যাপক খুম বব মতম বিনিব বাহাই তাই বিনিব নাইথক তঙ্গ, আও মঙ্গল দেবরমানি খরাঙ্গ নরকৃষাম খানাবাখ্যা, আও নাইফিউ হেকে সাব তংফি। হ্যালো ও দ সাগ্রা দি
1: রাখিগলাইলে
0: পয়সা ফেকো তামাশা দেখো দুশ্মন 1971 ফিল্ম নি ওর সামুং রাজেশ খানাতে মমতাজ তাই লতা মঙ্গেশকরনি খরাঙ্গ খাপাং ইয়াখরাই বদল। নি ইংগৈ ওর সামুং কঠোর মানে।

0: তাইবো তং থক রোয়ানা তাই সিরাং রোয়ানা নাই নেন কক দুগো সাবতং। হ্যালো
1: হ্যালো
0: আও দীপর কাহাম
1: দীপর কাহাম নাম সব কান খাইলে মানে
0: দ সাদি সাব সাহর
1: আং অবস্থা বিপুল পারান
0: বজাগানি
1: দেটা দেবরমা
0: দেবতা
1: দেটা দেবরমা
0: দেটা দেববরমা অবিচরণ বখানি দীনবন্ধু কামিনী দেটা দেব বর্মা না দাদি বড় সামু খান মুসম এসা পিয়ার কাহা হ্যাঁ বড় সামু
1: গালি কথা পাগল দেয়নি
0: এসে পিয়ার কাহা বা নাম আর সামু খানা বখানো তাই খাই মুসম হাইসিবলে না পাগল প্রেমী কেসা হুতে হে না বা ওর সামু তো মত কসামছে
1: মানে জয়পতি
0: হাইনু হাইনু দ তাকে নাক জাগমানি সামু খাই নাগ্রা সিরিতা
1: খানা
0: খানা দি খানা দি

0: আও খাপনে মারে গেছিং পাগল প্রেমে কেসে হুতে হে শৈলেন্দ্র মরে খরঙ্গনর সামুং খা বাইখ্যা আও নাইফিও না হেকে নরকনি হামজাকমা চিনি খাতুংমা পান্ডা নি অজর কগদুগো সাবতং নাইগ্রানা হ্যালো
1: হ্যালো দীপর কাহাম হাই হাই কলমা খাইবি গা স্যার
0: দীপর কাহাম
1: আং হিন্দি তো কেনে গান কি যে খানা না রসামু
0: বর সামু
1: রাজা জানি
0: রাজা জানি নি রসামু
1: কিতি না মজা রাহে মানে
0: স্যার বা হাসি না
1: কারণ হেমামাল নিবে দরমেন দ
0: বুসেক টংথমা মান হামান কক্সেবলে না
1: স্যার
0: বড় সঙ্গে সাগরি চং তো সাগরি দি
1: আং সাকিং কল খাইকা স্যার আছে আং বর্তমান ঠাকুর পারনি রঞ্জন দেব রমা
0: আও বর্তমান ঠাকুর কামিনি রঞ্জন না
1: স্যার স্যার
0: হ্যাঁ নির্মোহ গাঙ্কে তো কিতনা মজা আ রাহা হে লতা মঙ্গেশকর রাজা জানি 1972 ফিল্ম নি না ধর্মেন্দ্র তে হেমা মালিনী
1: স্যার
0: দ খানা দি খানা দি আক

0: আও নাইগ্রাফিয়ান হেকে অজর ও রাজা জানি 1972 ফিল্মনি রসামং খনাই পাই মানে ওলো কক দগ স্বাগতং নাইগ্রানা হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: লাম সরকাথল দগরাইনি স্বর্ণমালা দেবা সারি তো তাকো
0: আও সাদি
1: কেম খাজে খনা নাই সরগে সরগে সুনর
0: নিন খরাং কামকে পাসা পাইয়া
1: তাবকে খনা
0: হি সাবি গরা দি
1: ও সরগে সুনর নি আপকি বড় ফের জামানি
0: স্বর্গীয় সুন্দর
1: সুন্দর
0: স্বর্গীয় সুন্দর
1: আপকে বড় ফের জামাতা
0: ও
1: উসলে ভাই কিশোর কুমার
0: হইছে না
1: আর নায়ক হুকাই মিথুন পদনি প্রদা জিতেন প্রতা
0: হইছে না
1: সম্ভাই তাকো
0: ও দা কনি নাবো না আং নাই নেগর না হুকে দো কে ফিল্ম লি মন
1: আপনা বলা কি খানা নাম কিছু পাই
0: আও আও আও আও দ খানা দিয়া কো হামবাই হামবাই আও হাকে ও স্বর্গ সে সুন্দর রসামুগ্ন খানার বাগই দুগ্রাই স্বর্ণমালা সা কব খরমানি অ রসামুং বিনি বাগই নংরাসিতেন অজরাও আপকে ভারস বারুন কে ভার আও খানা গারছিদি স্বর্ণমালা নিন খানা তকজাকমানি অ রসামুং

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর পাশাপাশি আরও পাঁচজন আজ মন্ত্রী হিসেবে মন্ত্রগুপ্তি ও শপথ বাক্য পাঠ করেন। সাঁওতালি ভাষায় শপথ নিয়েছেন বাঁকুড়ার রানীবাঁধের জয়ী বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও ত্রিনিদাদ টোবাগোর মধ্যে সম্পর্কের প্রশংসা করেছেন। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। আইপিএল ক্রিকেটে আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রবীন্দ্র জয়ন্তীতে আজ পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনে জয়ী শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছেন।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও পাঁচজন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ, আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল শপথ নেন।
2: আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: বাঁকুড়ার রানীবাঁধ থেকে বিজয়ী ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিকও আজ শপথ নিয়েছেন। এর মধ্যে ক্ষুদিরাম টুডু শপথ নেন সাঁওতালি
3: ভাষায়।
0: কোন মন্ত্রীর দফতর এখনো ঘোষণা করা হয়নি। তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বে সরকার গঠন নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হল। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও IUML এর দেওয়ার তরফে বার্তায় পুরো পরিস্থিতি বদলে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা টিভিকে সমর্থনের কোনো চিঠি দেয়নি। তাদের দল DMK প্রধান MK স্টালিনের নেতৃত্বাধীন স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতী। এই নাটকীয় পরিবর্তনের ফলে আজকের নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। সরকার গড়তে ভিসিকের সমর্থনের ওপর নির্ভরশীল টিভিকে। যদিও ভিসিকে নেতা ভান্নি আরাসু এক টুইট বার্তায় জানিয়েছেন তার দল সরকারে অংশ নিতে ইচ্ছুক। অন্যদিকে AIADMK শিবিরেও তৎপরতা চোখে পড়েছে। AMMK নেতা TVV দিনাকরণ রাজ্যপালের সঙ্গে দেখা করে মান্নারগুড়ির বিধায়ক এস কামরাজের সমর্থনে চিঠি জমা দিয়েছে। তিনিও ই পলানিস্বামীকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থনের কথা জানিয়েছেন। সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11 মে গুজরাট সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। 1951 সালে ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটির দ্বারোদ্ঘাটন করেন। লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রমণিকে দেশের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ বা CDS

হিসেবে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দায়িত্ব গ্রহণের দিন থেকে তিনি একই সঙ্গে সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও কাজ করবেন। বর্তমানে সিডিএস জেনারেল অনিল চৌহান আগামী 30 মে তাঁর মেয়াদ সম্পন্ন করছেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল সুব্রমণি। ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনের নাম ঘোষণা করেছে কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বর্তমানে তিনি নৌবাহিনীর পশ্চিম কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে কর্মরত। ভাইস অ্যাডমিরাল স্বামীনাথন তাঁর দীর্ঘ প্রায় 4 দশকের বর্ণময় কর্মজীবনে নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নৌবাহিনীর বর্তমান প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী আগামী 31 মে অবসর গ্রহণ করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও ত্রিনিদাদ টোবাগোর মধ্যে সম্পর্কের প্রশংসা করেছেন। ত্রিনিদাদ ও টোবাগোর ক্যারিবীয় সংক্রান্ত ও বিদেশ মন্ত্রকে পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি আজ অংশগ্রহণ করেন। তিনি দুদেশের গভীর সাংস্কৃতিক সম্পর্ক ও ঐতিহাসিক বন্ধনের কথা তুলে ধরেন। শ্রী জয়শঙ্কর দুদেশের পোশাক, ক্রীড়া ও সাংস্কৃতিক অভিন্ন ঐতিহ্যের কথাও তুলে ধরেছেন। শ্রী জয়শঙ্কর ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরের সঙ্গে দেখা করে দুদেশের কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করার কথা বলেন। সৌরবিদ্যুৎ, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি সম্পন্ন করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আজ 25শে বৈশাখ। বিশ্বজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে।

এই উপলক্ষে পশ্চিমবঙ্গের সর্বত্র নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে হয়েছে প্রভাত ফেরি, দিনভর চলছে নানা অনুষ্ঠান। শান্তিনিকেতনের ঐতিহ্য মেনে ভোর 5টায় গৌর প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। এরপর জন্ম উৎসবের মূল অনুষ্ঠান সকাল 9টায় মাধবী বিধানে অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আবার গৌর প্রাঙ্গণে থাকছে নৃত্যনাট্য মায়ার খেলা। এই উপলক্ষে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণামের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। বাংলাদেশও রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাটকের মধ্যে দিয়ে এই উৎসব সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25শে বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। হ্যাম্পটন স্কাই রিয়েলটি লিমিটেড ও তার কর্ণধার সঞ্জীব অরোরার সঙ্গে জড়িত একটি অর্থ তছরুপের ঘটনায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি দিল্লি, গুরগাঁও ও চণ্ডীগড়ের 5টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। 2002 সালের অর্থ তছরুপ প্রতিরোধ আইনের অধীনে এই তল্লাশি শুরু হয়। ইডি জানিয়েছে, এই ঘটনায় 100 কোটি টাকারও বেশি মূল্যের মোবাইল ফোনের ভুয়ো জিএসটির মাধ্যমে ব্যাপক অর্থ পাচার এবং দুবাই থেকে ভারতে অবৈধ অর্থের লেনদেন হয়েছিল। তল্লাশিতে ইডি দিল্লিতে অবস্থিত অস্তিত্বহীন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে একাধিক ভুয়ো জিএসটি বিল উদ্ধার করেছে। হরমুজ প্রণালীতে একটি কাঠের জাহাজে আগুন ধরে যাওয়ায় একজন ভারতীয় নাবিক মারা গেছেন, আহত আরও 4। আহতদের উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য দুবাই নিয়ে যাওয়া হয়েছে। সেদেশে ভারতীয় দূতাবাসের আধিকারিকরা আহতদের সঙ্গে দেখা করে যথাযথ চিকিৎসা পরিষেবার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন। মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারে জড়িত সন্দেহে একটি নৌকায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ঘটনায় নিহত 2 জন, আহত 1 জনকে উদ্ধার করা হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় কমান্ড জানিয়েছে, ওই নৌকোটি সন্ত্রাসবাদী সংগঠনগুলি পরিচালনা করত। মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, নৌকোটি পূর্ব প্রশান্ত মহাসাগরের মাদক পাচারের সুপরিচিত পথ ধরে চলাচল করছিল এবং মাদক পাচারের কাজের সঙ্গে যুক্ত ছিল। উল্লেখ্য, এই অভিযানে সামরিক বাহিনীর কোনো সদস্য হতাহত হননি। হান্টা ভাইরাসে আক্রান্ত হওয়ার আরও 2টি ঘটনা সামনে এসেছে। এর মধ্যে 1টি স্পেন এবং অন্যটি দক্ষিণ আটলান্টিক সাগরের দ্বীপ ত্রিস্তান দা কুনহায়। স্পেনের দক্ষিণ পূর্বে অলিকান্ত প্রদেশে 32 বছরের এক মহিলার দেহে এই ভাইরাস সংক্রমণের খবর মিলেছে। অন্যদিকে ত্রিস্তান দা কুনহায় আক্রান্ত হয়েছেন এক ব্রিটিশ নাগরিক। এদিকে হান্টা ভাইরাসে এখনও পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অবশ্য বলেছে, এই ভাইরাস সহজে সংক্রমিত হয় না, কাজেই এই সংক্রমণের ঝুঁকি কম এবং অযথা আতঙ্কেরও কোনো কারণ নেই। জাতীয় রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রোগ পর্যালোচনায় নিবিড় কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংগঠন এবং অন্য আন্তর্জাতিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে মন্ত্রক। ISL ফুটবলে মোহনবাগান আজ FC গোয়ার বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে

0: খেলা শুরু হবে বিকেল 5টায়। অন্য ম্যাচে জামশেদপুরের এফসি বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। আইপিএল ক্রিকেটে আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর পাশাপাশি আরও 5 জন আজ মন্ত্রী হিসেবে মন্ত্রগুপ্তি ও শপথ বাক্য পাঠ করেন। সাঁওতালি ভাষায় শপথ নিয়েছেন বাঁকুড়ার রানীবাঁধের জয়ী বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। খবর শেষ হল, এরপরের শুনুন স্থানীয় সংবাদ।
1: শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এখন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কক্সবাজার অনুষ্ঠান এফএম উজ্জয়ন্তী।

এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কাকবরক অনুষ্ঠান FM উজ্জয়ন্ত আকাশবাণী বিলোনিয়া। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্ন সংবাদ।

0: And now, before we end the bulletin, the headlines once again. Shobhendu Adhikari becomes the first BJP Chief Minister of West Bengal, takes oath along with five cabinet ministers. Political stalemate continues for government formation in Tamil Nadu as TVK yet to reach the majority mark. National Legal Services Authority organizes National Lok Adalat across the country to provide amicable settlement of disputes. External Affairs Minister Dr. S. Jayashankar meets Prime Minister of Trinidad and Tobago to strengthen bilateral cooperation. And in IPL cricket, Rajasthan Royals to face Gujarat Titans in Jaipur this evening. For details of these stories and more, log on to our website www.newsoneir.gov.in and News on EIR app. And with that, we end the midday news.
1: শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্ন সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এখন সংখ্যালঘু জনতার দরবারে অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে আজ কথা বলবেন বল্লামুখা গ্রামের নেতাজি সুভাষ চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের সংখ্যালঘু বন্ধুরা।

0: সংখ্যালঘু জনতার দরবার এই অনুষ্ঠানে আমি আজ এসে পৌঁছে গেছি। আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে একেবারে 500 কিলোমিটার দূরে নেতাজি সুভাষচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের একটি গ্রাম, যেখানে বিবেকানন্দ স্কুল রয়েছে, সেই স্কুল সংলগ্ন এলাকা। সংখ্যালঘুদের বসবাস রয়েছে, বেশি না থাকলেও অল্প কিছু সংখ্যালঘু পরিবার এখানে রয়েছেন। আমরা জানব এই গ্রামটার নাম কি রয়েছেন। আমার সাথে এই এলাকার প্রবীণ এবং নবীন লোকেরা, সেই সাথে রয়েছেন আমাদের এলাকার মা এবং বোনেরা। তো ওনারা রয়েছেন, ওনারা বলবেন যে আমাদের এই যে সংখ্যালঘুদের জন্য যা যা প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের, তারা কি পেয়েছেন কি পাননি, তাদের অভাব অভিযোগ কি, সব কিছু রয়েছেন। আমার পাশে একজন খুবই প্রবীণ লোক, কি নাম আপনার?
1: নূর আহমদ মিয়া।
0: বয়স কত?
1: বয়স 85।
0: তো এটা, এই গ্রামটার নাম কি?
1: বল্লামুখা ধরে আর কি।
0: আচ্ছা, মানে বল্লামুখা। কোন পঞ্চায়েত
1: এটা? ওই নেতাজি সুভাষচন্দ্র।
0: তো কতদিন ধরে এই এলাকাতে রয়েছেন?
1: আমার একটা জন্মস্থান এখানে।
0: আচ্ছা,
1: ওই দক্ষিণ দিবাড়ি আছে, নারায়ণ সেন, নারায়ণ সেন আছে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: এটা হলো আমার পুরান বাড়ি।
0: আচ্ছা, তো এই যে আপনাদের এই এলাকায় বসবাস করতে গেলে কি কি সুবিধা অসুবিধা রয়েছে?
1: সুবিধা অসুবিধা বলতে, আমি তো ধরেন না, আমার বাতা দিছে, তারপরে আরো লেফটিন দিয়েছিল একবার, লেফটিন একটা জল আছে, এটাই ভাইছি।
0: মানে সেক্ষেত্রে যে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে, সেই প্রকল্পগুলির সুবিধা আপনারা পেয়েছেন?
1: পেয়েছি বলতে এই তিনটা পাইছি।
0: আচ্ছা, কি কি রয়েছে আর জানেন তো সেটা?
1: না, জানি না।
0: রয়েছে কেন্দ্রীয় প্রকল্পের মধ্যে সাজে আয়ুষ্মান ভারত কার্ড, তারপরে উজ্জ্বলা যোজনা, এই ধরনের আবাস যোজনা, তারপর এগুলি, এগুলির মধ্যে কি পেয়েছেন? শৌচাগার পেয়েছেন?
1: হ্যাঁ, আর জল পেয়েছি,
0: জল পেয়েছেন,
1: ভাতা পেয়েছি,
0: মানে সামাজিক ভাতা পেয়েছেন। তো কি অসুবিধা রয়েছে আপনাদের এখানে? আর
1: অসুবিধা রয়েছে আমার রাস্তাটা, এই হাত ধরা যদি করাইতে হয় তো ওইব, এটা মানি আমি আমি যে কত বছর এক পা রাস্তা আছিল, কদমতলা যাবে রাস্তা করছি, কদমতলা যাইতে মাঝে এক একজন মানুষ হাঁটতে হচ্ছে, এই রাস্তাটা এখন এত বড় হয়েছে, রাস্তাটা ফাঁকা হয় না,
0: ফাঁকা হয় না, মানে পাকা রাস্তার দরকার, এটাই আপনাদের দরকার?
1: হ্যাঁ, এটাই দরকার।
0: আর কি দাবি রয়েছে?
1: আর দাবি কিটা করবো বাবু, আমি তো অসুস্থ মানুষ,

0: ওষুধ বুড়ির কাছে একটু কষ্ট হয় আমার।
1: আচ্ছা, এই যে কেন্দ্রীয় সরকারের স্কিমের কথা তো আমাদের বললেন, প্রকল্পগুলি বললেন, পেয়েছেন কিছু সুবিধা পেয়েছেন, রাজ্য সরকারের কিছু প্রকল্প রয়েছে জানেন সেগুলি?
0: না।
1: আপনার পরিবারের কে কে রয়েছে?
0: আমার স্ত্রী তো মারা গেছে, আর আমার চার ছেলে আছে, চার ছেলে ভিন্ন, ছোট ছেলের কাছে থাকি।
1: পড়াশোনা করেছে কেউ?
0: ওই ছোট ছেলেটা করছে।
1: আর ওদের মানে আপনার নাতি নাতনি পড়াশোনা করে?
0: করে।
1: তো সেই পড়াশোনার ক্ষেত্রে রাজ্য সরকারের ক্ষেত্রে প্রি ম্যাট্রিক স্কলারশিপ ক্লাস ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত রয়েছে, যাদের বার্ষিক 1 লক্ষ টাকা পর্যন্ত আয় রয়েছে, সে এবং স্কুলে তারা পড়তে গেলে তাদের যে সেখানে একটা স্কলারশিপ, সেটাকে পেয়েছে কেউ জানেন?
0: না,
1: পায়নি। মানে 1 লক্ষ টাকার বেশি ইনকাম রয়েছে?
0: না না, ইনকাম তো নাই। 1 লক্ষ
1: ডাক্তার ইঞ্জিনিয়ার পড়াশোনার ক্ষেত্রে সেখানেও স্কলারশিপ যেহেতু কেউ নাই আপনার?
0: কেউ নাই, আমার নাতি হবে এই কি করে।
1: আচ্ছা, এই যে মহিলাদের জন্য কিছু প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, মানে ডিজিটাল লিটারেসি, স্বাস্থ্য, শিক্ষা, আইনগত, সেগুলি পেয়েছে কিছু?
0: না,
1: কিছু পায়নি। কোন প্রশিক্ষণ পেয়েছে? পায়নি।
0: না। আচ্ছা, এবারে 11-12 হবে।
1: যাক, আমার সাথে রয়েছেন এই এলাকার আরো কয়েকজন দিদি, তো আমি কথা বলছি এখন একজন দিদির সাথে। কি নাম আপনার?
2: নয়ন বিবি।
1: এই যে আপনারা তো এলাকাতে রয়েছেন, কত পরিবার রয়েছেন?
2: আমরা তো 27টা পরিবার।
1: কি সুবিধা অসুবিধা রয়েছে এখানে?
2: অসুবিধা বলতে আমরা তো কোনো অসুবিধা নাই, মানে আছি, আমরা শান্তিতেই আছি মোটামুটি। মানে আমরা মুসলিম 27টা পরিবার, আর আমরা আশেপাশে সব বাঙালি। হ্যাঁ, আমরা মোটামুটি শান্তিতেই বাস করি। সবকিছু সুবিধা অসুবিধা এটা আবার যেই সময় যে এরিয়া সুবিধা আইয়ে এটা আবার আমরা মেম্বার প্রধানে যাচাই করে আমরা যা দেয় তা পাই। তবে হ্যাঁ, মানে কারাইবার পরে আমরা ঘর একটা পাইছি, এরপরে আর কোনো কিছু পাইছি না। বা মুরুকের স্কিম, ছাগল কত কিছু দিতে আছে মানুষের, কত কিছু দেখতে আছি, কিন্তু কোনো সময় আমরা পাইছি না। আর ভবিষ্যতে আমি এটা কইতারি না, সামনের দিক এটা দেখা যাবে।
1: কি কি স্কিম রয়েছে জানেন তো? প্রধানমন্ত্রী এবং রাজ্য সরকারের কিছু স্কিম রয়েছে
2: জানি না, মানুষের ফায়দা শুনি।
1: কি কি রয়েছে?
2: কেউ হাঁসের বাচ্চা হয়, কেউ মুরুক পায়, কেউ ছাগল পায়, কেউ গরু পায়।
1: উজ্জ্বলা যোজনা আছে, পেয়েছেন শৌচাগার, পেয়েছেন জল, পেয়েছেন
2: জল, পাইছি জল। উজ্জ্বলা যোজনা বলতে এটা কি গ্যাস, এটা আমরা তো আগে নামাই লাইছি, এটা নামাই লাইছি যে এটা পাইতাম না। তারপরে জল টল এদি সবকিছু পাইছি।
1: তো রাজ্য সরকারের ক্ষেত্রে প্রকল্পগুলি জানেন? রাজ্য সরকার আপনাদের জন্য সংখ্যালঘুদের জন্য কিছু প্রকল্প দিয়ে গেছেন, সেগুলি জানেন? পড়াশোনার ক্ষেত্রে বাচ্চাদের যারা ছাত্র ছাত্রী রয়েছে তাদের জন্য বিভিন্ন স্তরে স্কলারশিপ রয়েছে, এর কেউ পেয়েছে?
2: এরকম তো কইতারি না, আমার তো পড়ালেখা করি না, বাচ্চা ছেলেও নাই মাইয়াও নাই, মেয়ে বিয়া দিয়ে লাইছি ছেলে।
1: এই যে আপনাদের যুবক যুবতীরা বিভিন্ন কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিভিন্ন স্কিমে স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতার জন্য কম্পিউটার, মোবাইল ইত্যাদি সার্ভিসিং এর একটা বিষয় রয়েছে, প্রশিক্ষণ রয়েছে, সেগুলি পেয়েছে কেউ?
2: আমরা সবাই মিলে গ্রুপটা করছি, টাকা জমাই, তো সুবিধা।
1: প্রশিক্ষণ আছে কিছু? সেলাই টেলাই
2: আসে না।
1: কি নাম আপনার?
3: আসি বাবু।
1: তো কত বয়স?
3: বয়স হয়েছে তো আপনার 70 হয়ে গেছে তো, আট লাগে চেয়েছি তো।
1: এই যে কি কি পেয়েছেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অনেকগুলি প্রকল্প রয়েছে জানেন তো?
3: জানি, গড়ে কানাছি অনেক, এবার জানালাও লাগাইনিও এনে হরি রয়েছে গুরু, আর কিতা পাতা হাই এই,
1: আর জল
3: জল আছি,
1: শৌচাগার
3: দা।
1: আচ্ছা,
3: দিলে তো বাবুর ব্যাগে জল লাগে, অন্য সুবিধা কই আর কিতা করবো,
1: অসুবিধা কিছু আছে
3: আছে না কত।

0: তরঙ্গার অসুবিধা আছে, অনেক ব্যাগেন করলে আনারা দিবেন না।
1: কি অসুবিধা আপনাদের
0: আছে? আমরা রাস্তা নাই, ঘাট নাই, এখানে কানাটি করে দিবেন লাই। নাতি নিজ বড় হয়েছে,
1: সেখানে কোন স্কুলে স্কলারশিপ
2: পায়?
1: জানেন আপনাদের জন্য রাজ্য সরকারের ক্ষেত্রে অনেকগুলি স্কলারশিপ রয়েছে, যারা পড়াশোনা করে তাদের জন্য রয়েছে, তারপরে যারা সখী স্কিম ও সেলফ এমপ্লয়মেন্ট প্রশিক্ষণ সেটা রয়েছে, তারপর আত্মনির্ভর হওয়ার জন্য কিছু প্রশিক্ষণ রয়েছে মহিলাদের জন্য, যুবক যুবতীদের জন্য, সেটাও হচ্ছে পেয়েছেন? রয়েছেন সংখ্যালঘু আরেকজন, কি নাম আপনার?
3: শেফ আলী বেগম। শেফ আলী বেগম,
1: তো কি কি সুযোগ সুবিধা রয়েছে আপনাদের এখানে, কি অসুবিধা আছে আপনাদের এলাকাতে?
3: আমরা কোনো অসুবিধা না, আমরা ভালাই আছি।
1: কি কি দরকার আছে এখানে?
3: কিছু গদ দিছে, রেশন কার্ড দিছে, জল দিছে, তখন খালি আমরা রাস্তা গেলায় আবেদন করি, আর স্বামীর ভাতালায় আবেদন করি।
1: আচ্ছা, মানে আপনার স্বামীর সামাজিক ভাতা?
3: হ্যাঁ, অন্য ভাতা হয় না।
1: আর এই রাস্তা?
3: হ্যাঁ, রাস্তা,
1: এটাই এটাই দাবি। যে সরকারি যে প্রকল্প রয়েছে কি কি রয়েছে সেগুলি জানেন? কেন্দ্রীয় সরকারের
3: আছে, আছে আয়ুষ্মান কার্ড আছে।
1: আয়ুষ্মান কার্ড, মানে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান প্রকল্পে আপনার কার্ড আছে?
3: আছে।
1: মানে সেই সুযোগটা পেয়েছেন?
3: হ্যাঁ।
1: উজ্জ্বলা যোজনা পেয়েছেন? আরো তো অনেকগুলি সুযোগ সুবিধা রয়েছে, সেগুলি আর কিছু জানেন কি কিছু? আপনার পরিবারে আর কেউ আছে?
3: আছে, তিন ছেলে এক মেয়ে আছে।
1: কি করে ওরা?
3: এক ছেলে কলেজ উজ্জ্বল হরি রাজমিস্ত্রির কাজ করে।
1: আচ্ছা,
3: তো হোলার বাপের রাজমিস্ত্রির কাজ করে, আর বাপের বাড়ি থাকে বিদেশ থাকে।
1: তো এখন মানে তাদের যে বিভিন্ন প্রশিক্ষণ রয়েছে মোবাইল সার্ভিসিং বা স্বনির্ভর হওয়ার জন্য কম্পিউটার প্রশিক্ষণ, এই ধরনের কোনো প্রশিক্ষণ? সেটা জানেন? আগে থেকে জানতেন?
3: না, জানি না।
1: এখন তো জানলেন?
3: এখন নতুন জানি।
1: তো সেটা পাওয়ার জন্য বলবেন কাউকে পঞ্চায়েতে?
3: পঞ্চায়েতে আইলে মেম্বার হতা নিয়ে দিব আন্ডারে।
1: রয়েছে আপনাদের আপনাদের জন্য যারা পড়াশোনা করে তাদের জন্য প্রি ম্যাট্রিক স্কলারশিপ রয়েছে, রয়েছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, মেরিট কাম মিন স্কলারশিপ, রয়েছে নাইমস একটা স্কিম যেখানে সংখ্যালঘু ছেলেমেয়েরা পড়াশোনা করে মাদ্রাসায় সেখানে তাদের জন্য রয়েছে, নাইরোশনী সংখ্যালঘু মহিলাদের নেতৃত্ব বিকাশ স্কিম রয়েছে, সেখানে আত্মনির্ভর হওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়, তো সেটাও রয়েছে, সখী স্কিম রয়েছে সেখানে যে সেলফ এমপ্লয়মেন্ট যারা আছে সেলফ হেল্প গ্রুপের তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এই ধরনের কিছু সেলফ হেল্প গ্রুপ রয়েছেন?
3: রয়েছে।
1: হ্যাঁ, আছেন এটাই?
3: আছে।
1: আচ্ছা, তো সেটাতে সুযোগ সুবিধা পেয়েছেন?
3: সুযোগ সুবিধা আমরা ব্যাংকে তো লোন লই, লোন হাই যাবে।
1: আচ্ছা,
3: তো আর গান হামু কেন আর আসল আই কার্ড নেই?
1: আচ্ছা, আপনার আই কার্ড নেই, তো সেটা কবে করবেন? আগামী দিনে
3: ডিসি কয়েকবার জমা দিছি আই যে না।
1: যাক, এতক্ষণ কথা বললাম সংখ্যালঘু যারা রয়েছেন নেতাজি সুভাষচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ স্কুল সংলগ্ন এলাকা যেটা বল্লামুখা বলে, তো সেখানকার সংখ্যালঘু যারা রয়েছেন মা বোনেরা এবং বয়স্ক ব্যক্তিদের সাথে কথা বলেছি, ওনারা ওনাদের সুবিধা অসুবিধা জানিয়েছেন এবং সরকারি কী কী সুযোগ সুবিধা পেয়েছেন সেটাও জানিয়েছেন। যাক, সংখ্যালঘু জনতার দরবার এই অনুষ্ঠানে এতক্ষণ আমি ওনাদের সাথে ছিলাম অভিজিৎ ভট্টাচার্য, অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রের কার্যক্রম নির্বাহক দেবাশী সেনগুপ্ত এবং অনুষ্ঠানটির প্রযোজনা আকাশবাণী বিলোনিয়া।

0: এখন আমি নারী এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার কথা এই পর্ব। আমার কথা এই পর্বে কথা বলবেন আগরতলা রামনগর থেকে ঋত্বিকা মজুমদার, যিনি একজন মডেল, অ্যাক্ট্রেস এবং এআই অপারেশনস ম্যানেজার হিসেবে এই পদে কর্মরত বেঙ্গালুরে। শুনুন ওনার কথা।
1: নমস্কার, আমি ঋত্বিকা মজুমদার। একটা ছোট শহর থেকে বড় স্বপ্ন দেখা, শুরুটা দুরূহ হলেও অনেক প্রশ্ন, অনেক অনিশ্চয়তা, আর মাঝে মধ্যে নিজের ওপরে সন্দেহ সত্ত্বেও আমি বিশ্বাসী যে অবিচলিত মনোভাবই স্বপ্ন পূরণের চাবিকাঠি। মিস গ্র্যান্ড ইন্ডিয়া হিসেবে মুকুটের লক্ষ্যে এই যাত্রাটা আমার কাছে শুধু একটি ব্যক্তিগত সাফল্য নয়, এটা আমার রাজ্য ত্রিপুরার স্বপ্ন, সংস্কৃতি এবং সম্ভাবনাকে জাতীয় মঞ্চে তুলে ধরার একটি সুযোগ। আমি কেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা থেকে। ছোটবেলা থেকেই আমার ধারণা শিক্ষা আর আত্মবিশ্বাস, এই দুয়ের সমন্বয়ে একজন মানুষকে প্রকৃত অর্থে গড়ে তোলে, সেই আস্থাই আমাকে এগিয়ে নিয়ে গেছে। টাজিন জগতে আমার যাত্রা নতুন নয়, আমি ফেমিনা মিস ইন্ডিয়া 2022 এ ত্রিপুরার স্টেট ফাইনালিস্ট হিসেবে অংশগ্রহণ করি এবং বেনেট ইউনিভার্সিটি মিস আইকিউ খেতাব অর্জন করি। সেই অভিজ্ঞতা আমায় শিখিয়েছে মঞ্চে দাঁড়ানো মানে শুধু সুন্দরভাবে উপস্থাপন নয়, নিজের চিন্তাধারা এবং মূল্যবোধকে প্রকাশ করা। আমার মিস গ্র্যান্ড ত্রিপুরা হয়ে ওঠার পেছনে দীর্ঘদিনের পরিশ্রম, আত্মনিয়ন্ত্রণ এবং নিরন্তর শেখার আকাঙ্ক্ষা রয়েছে। প্রতিটি ছোট সুযোগকে আমি গুরুত্ব দিয়েছি, কেননা আমি নিশ্চিত ছিলাম এই ছোট ছোট পদক্ষেপই আমাকে বড় মঞ্চে নিয়ে যাবে। তবে আমার পরিচয় শুধুমাত্র একজন প্যাজেন্ট প্রতিযোগিতা হিসেবে সীমাবদ্ধ নয়, আমি একজন মেন্টরও। আমি আমার নিজস্ব প্যাজেন্ট কোচিং উদ্যোগ দ্য ভিশন পরিচালনা করি, যেখানে আমি তরুণদের আত্মবিশ্বাস গড়ে তুলতে এবং নিজেদের শ্রেষ্ঠ সংস্করণ তুলে ধরতে সাহায্য করি। আমি চাই আরো অনেক ছেলে মেয়ে এই মঞ্চে উঠে এসে নিজের গল্প বলুক। এর পাশাপাশি আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গেও পেশাগতভাবে যুক্ত। এই দুই সম্পূর্ণ ভিন্ন জগৎ, প্রযুক্তি এবং গ্ল্যামার, আমাকে একটি সামঞ্জস্যপূর্ণ দৃষ্টিভঙ্গি দিয়েছে। আমি বিশ্বাস করি আধুনিক নারী মানেই বহুমুখী, সে একসাথে স্বপ্নদর্শী, পরিশ্রমী এবং প্রভাবশালী। আমার লক্ষ্য শুধুমাত্র একটি মুকুট জয় করা নয়, আমি চাই আমার প্ল্যাটফর্মকে ব্যবহার করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে, বিশেষ করে নারীদের শিক্ষা, আত্মনির্ভরতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য আমি কাজ করতে চাই। আমি চাই প্রতিটি মেয়ে যেন স্বপ্ন দেখতে ভয় না পায়, কেননা ত্রিপুরা ছোট হতে পারে কিন্তু আমাদের স্বপ্নের টানায় আকাশ ছোঁয়ার অদম্য স্পৃহা। ধন্যবাদ, আমি ধন্যবাদ জানাতে চাই আমার মা, বাবা, আত্মীয় স্বজন এবং সমগ্র ত্রিপুরাবাসীকে, যারা আমায় কন্টিনিউয়াস সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করছে।
0: আমার কথা অনুষ্ঠানে কথা বললেন আগরতলা রামনগর থেকে ঋত্বিকা মজুমদার, যিনি একজন মডেল, অ্যাক্ট্রেস এবং এআই অপারেশনস ম্যানেজার পদে বেঙ্গালুরে কর্মরত। আমি নারী অনুষ্ঠানে এবার দুপুরের আড্ডা, লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকের দুপুরের আড্ডার বিষয় রবির আলোয় নারী। আলাপচারিতায় আছেন কলকাতার ট্যাগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে রবীন্দ্র জ্ঞানতীর্থ উপাধি।

0: প্রাপ্ত শ্রীমতী মীনাক্ষী ভট্টাচার্য। উনি একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, কবি এবং প্রাবন্ধিক। ওনার সাথে ফোনে যোগাযোগ করছি। হ্যাঁ, নমস্কার ম্যাডাম।
1: নমস্কার।
0: আকাশবাণী বিলোনিয়া থেকে আপনাকে আমি নারী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
1: আপনাকেও নমস্কার এবং এই একটি নান্দনিক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করবার জন্য আমি আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আজকের এই 25শে বৈশাখের দিনে, রবীন্দ্র জয়ন্তীর দিনে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা,
0: ধন্যবাদ। আজকের আমি নারী অনুষ্ঠানে যে দুপুরের আড্ডা, হ্যাঁ, আজকে দুপুরের আড্ডার বিষয় রবির আলোয় নারী। তো আপনি একজন রবীন্দ্র জ্ঞানতীর্থ উপাধি প্রাপ্ত কলকাতা ট্যাগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে, একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা, প্রধান শিক্ষিকা, কবি এবং প্রাবন্ধিক, নানা গুণে গুণান্বিতা। তো প্রথমেই আপনার কাছে আমার জানার, এই রবির আলোয় নারী আজকে যে বিষয়টা, হ্যাঁ, এই বিষয়ের দিক থেকে যদি আমি বলতে চাই যে রবির আলোয় আপনি কিভাবে নিজেকে আলোকিত করেছেন।
1: বিশেষ করে এই যে রবির আলোয় নারী,
0: হ্যাঁ,
1: এই শীর্ষকটি অত্যন্ত সুন্দর, খুব ভালো লাগলো।
0: মানে রবীন্দ্রনাথকে নিয়ে আপনার যে পথ চলা, সেটা একটু সংক্ষেপে
1: একটু বলুন। আমি তাহলে একটু সংক্ষেপে বলছি, যেহেতু সময় সীমাবদ্ধতা আছে।
0: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
1: রবির আলোয় আলোকিত নারীর সংখ্যা তো কম নয়, সেই অগণিত নারীদের মধ্যে আমিও এই মানে এই পর্যায়ের এই সময়ের একজন নারী বলে আমি নিজে নিজে মনে করি। কারণ মনের মধ্যে তো আমি তার যে তার চেতনার আলোকে নিজেকে আলোকিত করে করতে চেষ্টা করে চলেছি অনবরত। তিনি নিজে একজন দ্যুতিময় ব্যক্তিত্ব এবং তার চৈতন্যের আলোকে তিনি যেমন চারপাশকে আলোকিত করেছেন, চারপাশের নারীদের করেছেন প্রত্যক্ষ ভাবে, তেমনি আমরা এখন তাকে ছুঁতে পাই না, তবু ছুঁতে পাই। তার যে সৃষ্টি সম্ভারের দিকে তাকালে এবং তার যে কর্ম তিনি করে গেছেন, এই সমস্ত কিছু দেখলে আমাদের মননকে তার রচনার দ্বারা তিনি অনবরত আলোকিত করে চলেছেন এখনো অব্দি, এবং যতদিন বাংলা সাহিত্য বা বাঙালি বা যে কেউ অবাঙালিও যারা পড়বে তার রচনা অথবা অনুবাদগুলো পড়বে তার রচনার, সকলেই আলোকিত হবে।
0: যতদিন আকাশে সূর্য চাঁদ থাকবে ততদিন রবীন্দ্রনাথও থাকবেন।
1: একদম একদম। তো আমার কথাটা আমি একটু একদমই সংক্ষেপে বলছি যে আমাদের ছোটবেলায়, আমার জন্ম কৈলা শহরে, তো আমাদের যে ছোটবেলাটা আমাদের বাড়িতে দেখতাম যে রবীন্দ্রনাথের বিষয়ে বেশ মানে বড়দের মধ্যে আলোচনা হতো, কিরকম যেমন উপন্যাস পড়া হতো বেশি বিভিন্ন বিভিন্ন জনের, রবীন্দ্রনাথ, নজরুল, সরি রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে আশাপূর্ণা দেবী, সবা সকলের বড়রা পড়তেন এবং আমাদের জন্য নিয়ে আসা হতো রবীন্দ্রনাথের যে ছোট গল্প বা কবিতা, এগুলো ছড়া। তো খুব ছোট বয়সে পাঠ্য বইয়ে তো ছড়া পড়েছি, এগুলো থেকে ধীরে ধীরে ধীরে ধীরে রবীন্দ্রনাথের প্রতি যেন একটা আকর্ষণ অনুভব করতাম। পরবর্তী সময়ে আমাদের ঘরের মধ্যে মা পিসি এরা বাটিকের ফ্রক তৈরি করে পড়াতেন, নিজেরা শাড়ি পরতেন। আর আমরা তো জানি যে বাটিকটা এদেশে রবীন্দ্রনাথই প্রচলন করেছিলেন, তিনি গিয়েছিলেন ইন্দোনেশিয়া, সেখানে গিয়ে বাটিকটা দেখে চমৎকৃত হন এবং তিনি শান্তিনিকেতনে সেটা প্রথম প্রচলন করেন।

0: তার ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। একদম যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। আমি যেটা বলছি, তারপর ধীরে ধীরে আমি যখন বড় হওয়ার পর আমি লিখতে শুরু করলাম, রবীন্দ্রনাথকে নিয়ে অনেক কবিতা লেখা আছে আমার। তারপর রবীন্দ্রনাথের উপর আমি দুটো প্রবন্ধ গ্রন্থ লিখেছি। একটি হচ্ছে যে এক আলোকিত সত্তা ও অন্যান্য, এবং অপরটি হচ্ছে সৌরস্নাত রবীন্দ্রনাথ। এছাড়া অন্য আরো মানে সব মিলে নটি বই লিখেছিলাম, কিন্তু রবীন্দ্রনাথের উপর দুটি। এর মধ্যে যেটা সৌরস্নাত রবীন্দ্রনাথ, এই যে প্রবন্ধ গ্রন্থটি আমার, এটা শুনলে আপনিও খুশি হবেন, আমার লেখিকা জীবনের এটা বিশাল প্রাপ্তি। সেটা বিশ্বভারতীর যে রবীন্দ্র ভবনের গ্রন্থাগারে এটা সংরক্ষিত হয়েছে আর কি। এটা আর
1: রবীন্দ্রনাথ হলাম,
0: ধন্যবাদ। তো রবীন্দ্রনাথকে নিয়ে পথ চলা বলতে, আমি তো যখন কলেজে পড়ি 1971-72 ওই রকম সময়ে, আগরতলা মহিলা কলেজে, আমি তুলসীগঢ় থেকে পাশ করে মহিলা কলেজে পড়তাম। তো তখন আমাদের নৃত্যনাট্য চিত্রাঙ্গদাটা করিয়েছিলেন, স্কুলের থেকে পড়ানো, সরি কলেজ থেকে পড়ানো হয়েছিল। তো ওইখানে আমি নাচে অংশগ্রহণ করেছিলাম। আর এমনিতে আমি যখন শিক্ষিকা হলাম, তখন আমি যতগুলো স্কুলে চাকরি করেছি সব স্কুলে রবীন্দ্রনাথের কিছু না কিছু আমি ছাত্রছাত্রীদের দিয়ে করিয়েছি। যেমন গান আবৃত্তি তো আছে, এছাড়া যেমন গীতি আলেখ্য বা ছয় ঋতু নিয়ে একটা নৃত্য গীতি আলেখ্য, কিংবা ওই যে নৃত্যনাট্য করিয়েছিলাম, সেটা প্রথম স্কুলেই করিয়েছিলাম, সেটা কুমারঘাটের বাগিয়াছড়া স্কুলে। তখন একটা কম্পিটিশন হয়েছিল গভর্নমেন্টের পক্ষ থেকে, সমস্ত মানে ওই দিকে স্কুলগুলো সব মিলিয়ে আর কি। তো তখন সেটা প্রথমই হয়েছিল, এবং নৃত্য পরিচালিকা হিসেবে আমি মানে বেস্ট পুরস্কারটি পেয়েছিলাম। তো এরপর আমি কর্ণকুণ্ঠে সংবাদ করিয়েছি ছাত্রছাত্রীদের দিয়ে। এছাড়া যেখানে যে স্কুলে গেছি, যে কোনো কবিতা, যেমন পুরাতন বৃত্ত, ব্রাহ্মণ, হঠাৎ দেখা, অভিশাপ, তারপর পূজারিণী, এই সমস্ত গুলো মানে সূচি, এগুলো মানে লিখে, নাট্যরূপ লিখে তারপর আমি স্টুডেন্টদের দিয়ে করেছি। মানে রবীন্দ্র চর্চা আমি তাদের মধ্যে ছড়িয়ে দেবার চেষ্টা করেছি আমার সারা জীবন ব্যাপী, যত স্কুলে গেছি, চাকরি করেছি এই আর কি। এবং নিজে ওই কর্ণবন্তী সংবাদ স্টেজে অভিনয় করেছি, যে অভিনেতা অগ্নিকুমার আচার্যী, ওনার সাথে স্টেজে করেছি। স্যারেরও মুখস্থ ছিল, আমারও মুখস্থ, সেই কারণে স্টেজে করা সম্ভব হয়েছে আর কি অভিনয়টা। এছাড়া তো শ্রুতি হিসাবে অনেকের সাথে করেছি, সঞ্জয় করের সাথেও।
1: আচ্ছা আচ্ছা, এই যে রবীন্দ্র জ্ঞানতীর্থ যে উপাধিটা, এটা কবে অর্জন করেছেন?
0: এই রবীন্দ্র জ্ঞানতীর্থ উপাধিতে আমি পেয়েছি, আমি অ্যাকচুয়ালি 2 বছর আগে, আমার 70 বছর বয়স, তখন আমি ভর্তি হলাম কলকাতার ট্যাগোর রিসার্চ ইনস্টিটিউটে। যখন আমি জানতে পারলাম যে এত সুন্দর একটা মানে কোর্স আছে 2 বছরে রবীন্দ্র সাহিত্য এবং রবীন্দ্র জীবনীর উপর, আমি সেটা আর লোক সামলাতে পারলাম না যে রবীন্দ্রনাথকে জানার এই সুযোগটা আমি মিস করবো না।
1: আমরা
0: সাহায্য করেছি,
1: আমরা অনুপ্রাণিত হলাম আপনার কাছ থেকে।
0: এরপরে পাশ করলাম, 2 বছর পড়াশোনা করে 800 নম্বর পরীক্ষা দিয়ে, তারপরে এরপর আবার একটা আর্টিকেল ছিল ওটা নির্দিষ্ট ওটা লিখে। তো এটা গত 26 মার্চে এটা কনভোকেশনে এই উপাধিটা পেলাম আর কি।
1: আচ্ছা আচ্ছা, এবার ম্যাম আপনার কাছ থেকে জানার যে রবীন্দ্রনাথের সমসাময়িক যে সমস্ত নারীরা ওনার জ্ঞানের আলোকে, ওনার সাহিত্যের আলোকে, পাণ্ডিত্যের আলোকে নিজেদেরকে মহিষী করে তুলেছিলেন, হ্যাঁ, ওই সমস্ত নারীদের নাম একটু শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটু যদি বলেন। আমরা এরপরে আপনি সংক্ষেপে কয়েকজনকে নিয়ে একটু আলোচনা করবেন, যেহেতু আমাদের মানে সময় আমাদের হাতে বাঁধা আছে, তাই সবাইকে নিয়ে আলোচনাটা হয়তো আজকে এই অনুষ্ঠানে সম্ভব হবে না।
0: ঠিক আছে, আমি বলছি, রবির আলোকে আলোকিত হয়েছিলেন অবশ্যই ওনার স্ত্রী মৃণালিনী দেবী, এবং

0: চৌধুরী দেবী, ইন্দিরা দেবী চৌধুরানী ভাইজি, নিজের পুত্রবধু প্রতিমা দেবী এবং নিজের তিন কন্যা মাধুরী, লতা, রেণুকা এবং অতসীলতা, তারপর রানু অধিকারী যিনি পরে লেডি রানু মুখোপাধ্যায় হয়েছিলেন, তারপর ভিক্টোরিয়া কাম্পো, মৈত্রী দেবী, হেমন্তবালা দেবী, অগণিত সব নারীরা এবং আমাদের যারা মানে পরের প্রজন্ম এরা সকলেই আমি বলবো।
1: এবং উনি যথেষ্ট মানে আধুনিক ছিলেন, ওনার বিভিন্ন সাহিত্য সম্ভার থেকে যেটা পাওয়া যায় যে নারী স্বাধীনতা নিয়ে কিন্তু উনি এত বছর আগে তখনই কিন্তু ভীষণ সচেতন ছিলেন। এবার আপনার কাছ থেকে জানবো রবীন্দ্রনাথের তিন কন্যার উপর, হ্যাঁ, তার যে রশ্মি পড়েছিল কতটুকু পড়েছিল এবং রবীন্দ্রনাথের কাব্যে সাহিত্যে তাদের তাদের ছায়া কতটুকু পড়েছিল।
0: আচ্ছা, তিন কন্যার মধ্যে আমি খুব সংক্ষেপে বলতে হচ্ছে, সময় তো চলে যাচ্ছে, যে প্রথম যে কন্যা সন্তান তিনি, তার নাম হচ্ছে মাধুরীলতা, যাকে তিনি আদর করে বেলা ডাকতেন বা বেলি ডাকতেন, তো ও ছিল ভীষণই মানে মেধাবী, অত্যন্ত প্রখর বুদ্ধিমত্তা ছিল এবং তিনি নিজেও সাহিত্য রচনা করেছেন যে মাধুরীলতা, কিন্তু মাত্র 31 বছর বয়সে যক্ষা রোগে মারা যান। তাকে মানে আমরা কাবুলিওয়ালা গল্পটা পড়েছি, সেখানে মিনি যে চরিত্রটা সেটা কিছুটা যারা রবীন্দ্র গবেষক তারা মনে করেন যে মিনিটা মধ্যে কিছুটা মাধুরীলতার ছাপ আছে। তারপরে একটা আছে কবিতা যেতে নাহি দিব, সেই যেতে নাহি দিব যে কবিতাটা, ওটার মধ্যে ছোট্ট বাচ্চা মেয়েটা যাদের যে বলছে বারবার যে যেতে আমি দেব না তোমায়, ওই এই যে বাচ্চা মেয়েটার মধ্যে আমরা মাধুরীলতার একটা ছাপ দেখতে পাই। এবং আমি এখন একটা কবিতা আমার এই মুহূর্তে মনে পড়ছে, সেটা হচ্ছে পলাতকা কাব্যগ্রন্থের, এবং পলাতকা কাব্যগ্রন্থের অনেক কবিতাতেই মাধুরীলতার ছাপ আছে। যেমন আমি এখন একটি মুক্তি কবিতাটা একটুখানি কি করতে পারি, সময় জানি কতটুকু
1: আছে, একটুখানি করব,
0: একটুখানি করবো, সংক্ষেপ করে করছি। যে মুক্তি কবিতাটার মধ্যে স্পষ্ট বোঝা যায় যে মাধুরীলতার ছাপ যে আছে।
1: আচ্ছা, করুন।
0: ডাক্তারে যা বলে বলুক না গো, রাখো রাখো খুলে রাখো শিওরের ওই জানলা দুটো, গায়ে লাগুক হাওয়া ওষুধ, আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া, তেতো কড়া কত ওষুধ খেলেন কে জীবনে, দিনে দিনে ক্ষণে ক্ষণে বেঁচে থাকা সেই যেন এক রোগ, কত রকম কবিরাজি কতই মুষ্টিযোগ, একটুমাত্র অসাবধানে বিষম কর্মভোগ, এইটে ভালো ওইটে মন্দ যে যা বলে সবার কথা মেনে নামিয়ে চক্ষু মাথায় ঘোমটা টেনে, 22 বছর কাটিয়ে দিলেম এই তোমাদের ঘরে, তাই তো ঘরে পরে সবাই আমায় বললে লক্ষ্মী সতী ভালো মানুষ হতি, এ সংসারে এসেছিলেম 9 বছরের মেয়ে, তারপরে এই পরিবারের দীর্ঘ গলিবে 10-এর ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে পৌঁছিনি আজ পথের প্রান্তে এসে, সুখের দুঃখের কথা একটুখানি ভাববো এমন সময় ছিল কোথা, এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু সে কথাটা বুঝবো কখন, দেখবো কখন, ভেবে আগু পিছু, এক টানা এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে, 22 বছর রয়েছি সেই এক চাকাতেই বাঁধা পাকের ঘুরে আধা, জানি নাই তো আমি যে কি, জানি নাই এ বৃহৎ বসুন ভরা কি অর্থে যে ভরা, শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বিনায় বাজে, আমি কেবল জানি রাধার পরে খাওয়া আবার খাওয়ার পরে রাধা, 22 বছর এক চাকাতেই বাঁধা, মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামলো যেন, থামুক তবে আবার ওষুধ কেন,

0: বসন্তকাল 22 বছর এসেছিল বনের আঙিনায়, গন্ধে বিভোল দক্ষিণবায় দিয়েছিল জল স্থলের মর্মদোলায় দোল, হেঁকেছিল খোল রে দুয়ার খোল। সে যে কখন আসত যেত জানতে পেতেন না যে, হয়তো মনের মাঝে সঙ্গোপনে দিত নাড়া, হয়তো ঘরের কাজে আচম্বিতে ভুল ঘটাত, হয়তো বাস্তব বুকে জন্মান্তরের ব্যথা।
1: আপনার এই জমানো সম্পদ গুলো অবশ্যই শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে দেবেন, জানাবেন আরেকদিন।
0: শুধু বলছি এটা, এটার একটা লাইন যেটা অসম্ভব সুন্দর,
1: আচ্ছা আচ্ছা,
0: যেটা বলছে, আনন্দে আজ ক্ষণে ক্ষণে জেগে উঠছে প্রাণী, আমি নারী, আমি মহিয়সী, আমার সুরে সুর বেঁধেছে নিদ্রাবিহীন, সরি, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী, আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। এটা না বললে সব হবে না,
1: অসাধারণ অসাধারণ।
0: আচ্ছা তারপর আর বিশ্বাস কতক্ষণ যেন আছে, আর অনেকজন নারী রয়ে গেছে,
1: আর 10 মিনিটের মধ্যেই শেষ করতে হবে।
0: আচ্ছা ভিক্টোরিয়া ওকাম্পোর কথা একটু যদি বলি, আর্জেন্টিনার, হ্যাঁ আর্জেন্টিনার একজন লেখিকা, অসম্ভব মানে প্রখ্যাত বুদ্ধিজীবী, প্রায় মাস দুয়েক রবীন্দ্রনাথ তার সান্নিধ্যে ছিলেন এবং সারা জীবন ব্যাপী ভিক্টোরিয়া সেটা ভুলেননি, এবং রবীন্দ্রনাথ তার যে মানে পূরবী কাব্য গ্রন্থটা, সেই পূরবী কাব্য গ্রন্থটা ওকাম্পোকে তিনি উৎসর্গ করেন এবং তিনি ভিক্টোরিয়া ওকাম্পোকে বিজয়া নাম দেন, একটা নাম দেন আর কি, বিজয়া, বিজয়া বলে ডাকতেন। তো আমরা দেখেছি যে পূরবী কাব্য গ্রন্থের যে শেষ বসন্ত যে কবিতাটা, সেই কবিতাটার মধ্যে লক্ষ্য করা গেছে যে বিজয়ার উপস্থিতি। এটা আমি একটুখানি আবৃত্তি
1: করবো,
0: মানে ওকাম্পোর উপস্থিতি আছে এখানে। শেষ বসন্ত, আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে, বেলা কবে গিয়াছে বৃথাই এতকাল ভুলেছি নুতাই, হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যালোকে আমার সময় আর নাই, তাই আমি একে একে গণিতেছি কৃপণের সম, ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শিশির দিন মম, ভয় রাখিও না তুমি মনে তোমার বিকচ ফুল বনে, দেরি করিব না মিছে ফিরে চাহিব না পিছে, দিন শেষে বিদায়ের ক্ষণে যাব না তোমার চোখে আঁখি জল পাবো আশা করি, রাখিবারে চিরদিন স্মৃতির করুণা রসে ভরি, ফিরিয়া যেও না শোনো শোনো সূর্য অস্ত যায়নি এখনো, সময় রয়েছে বাকি সময়ের দিতে ফাঁকি, ভাবো না রেখো না মনে কোনো, পাতার আড়াল হতে বিকালের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে ঝলুক তোমার কালো কেশে,

0: এতটুকু থাকো,
1: খুব সুন্দর, খুব সুন্দর,
0: সবটা তো পড়তে পারবো না,
1: সব শুনবো একদিন, একদম গান আবৃত্তি সব শুনবো একদিন। এবার ম্যাডাম আপনার কাছে এবার যে জানার আমার, রবীন্দ্রনাথের পুত্রবধূ প্রতিমা দেবী, উনি রবির আলোয় কতখানি আলোকিত হয়েছিলেন?
0: ভীষণ ভাবে আলোকিত হয়েছিলেন। একটা কথা বলি, আপনাদেরও জানা সেটা, যে রবীন্দ্রনাথের তো জামাই

0: দুর্ভাগ্য একেবারে ভালো ছিল না, তিন কন্যার জামাই অপদার্থ ছিল, প্রচন্ড বিজ্ঞান ছিলেন, মানুষ হিসেবে অমানুষ, কিন্তু রবীন্দ্রনাথের বৌমা ভাগ্য খুবই ভালো ছিল। তো প্রতিমা দেবী একচুয়ালি বালু বিধবা, তো সেই প্রতিমা দেবীকে তিনি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের সাথে মানে কে বিয়ে করিয়ে পুত্রবধূ করে আনলেন।
1: সেটাই এখন ভাব মানে এখনো আমাদের ভাবতে মানে
0: এই কথার এই জন্য উল্লেখ
1: মানে অনেক কুসংস্কার নিয়ে আমরা এখনো চলছি, অথচ এত বছর আগে উনি নিজের ছেলের বিয়ে দিয়েছেন, বিয়ে করিয়েছেন একজন বাল্য বিধবার সাথে।
0: তো এই প্রতিমা দেবী পরবর্তী সময় তিনি খুব নৃত্যপটীয়সী ছিলেন, হয়েছিলেন মানে ওনাকে তৈরি করেছেন রবীন্দ্রনাথ রীতিমতো, বাচ্চা তো মেয়ে পুত্রবধূ করে এনেছেন, তিনি রীতিমতো তৈরি করেছেন প্রতিমা দেবীকে, এবং বিদেশ ভ্রমণে যখন যেতেন রথীন্দ্রনাথ ঠাকুর এবং প্রতিমা দেবী থাকতেন প্রায়শই কবিগুরুর সাথে। এবং প্রতিমা দেবীর কথা না বললেই নয়, যেটা যেটা হচ্ছে যে তিনি রবীন্দ্রনাথ তো পল্লী পুনর্গঠনের কাজ করেছিলেন, বুঝেছেন, যে শ্রীনিকেতনে, তো সেইখানে হাতে হাত মিলিয়ে বাবা মশাইয়ের সাথে মানে শ্বশুর মশাইয়ের সাথে হাতে হাত মিলিয়ে প্রতিমা দেবী প্রচুর কাজ করেছেন, গ্রামীণ মেয়েদের তিনি মানে কুটির শিল্প শেখাতেন, তারপর তিনি নিজে লিখেছেন দু তিনটে তিনি প্রবন্ধ গ্রন্থ লিখেছেন, এবং তিনি নিজে নাচতে পারতেন খুব। আর একটা জিনিস যেটা বলতেই হয়, সময়ের মধ্যে বলতেই হবে, এটা না বললেই নয়, যে সেটা হচ্ছে ওই সময় মানে প্র্যাকটিক্যালি নাচ, যেটা নাচটা ঠিক বনেদি ঘরে অতটা বাইরে কেউ মানে পারফর্ম করতে চাইতো না ওই সময়ের কথা ভাবলে আর কি। সেখানে সেখানে প্রতিমা দেবীর মানে অনুপ্রেরণায় রবীন্দ্রনাথ ঠাকুর যে নটির পূজা, এটা এটাকে তিনি নাচে মানে নৃত্যের আকারে তিনি সেটাকে পরিবেশন করেন, এবং সেটাতে নন্দলাল বসুর মেয়ে গৌরী বসু শ্রীমতীর ভূমিকায় অভিনয় নেচেছিলেন আর কি। এই পুরোটা নৃত্য পরিচালনা করেছিলেন প্রতিমা দেবী। তো এই যে নাচের পিছনে রবীন্দ্রনাথের যে নাচটা বাইরে প্রকাশ করার যে ব্যাপারে প্রতিমা দেবী খুব উৎসাহ দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, এবং বলেছিলেন যে এটা মানে খুব দরকার, ওই সময় মেয়েদের বাইরে এনে নাচানো খুবই প্রয়োজন ছিল ভদ্রঘরের শিক্ষিত ঘরের, যেটা ওনারা প্রথম সেই অর্গলটা খুলে দিয়েছিলেন আর কি। এই জন্য প্রতিমা দেবীর কাছে আমরা কৃতজ্ঞ, আমাদের থাকা উচিত। আচ্ছা, এরপর আর কারোর কথা
1: সংক্ষেপে একদম সংক্ষেপে, আমাদের আর 2 মিনিট আছে।
0: ইন্দিরা দেবী হচ্ছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর জ্ঞানানন্দিনীর মেয়ে বক, উনি তো ভীষণ বিদুষী, এবং রবীন্দ্রনাথের অনেক গানের স্বরলিপি তিনি লিখেছিলেন ইন্দিরা দেবী। তারপর অভিনয় করেছিলেন রবীন্দ্রনাথের সঙ্গে করেছিলেন, তারপর অসম্ভব বিদুষী মহিলা এবং সঙ্গীতজ্ঞা। তারপর ইন্দিরা দেবীকে রবীন্দ্রনাথ ঠাকুর ছিন্নপত্রা বলেই, যে তার বেশিরভাগ চিঠি ইন্দিরা দেবীকে লেখা, শিলাই দহ থেকে রবীন্দ্রনাথ লিখেছিলেন। তো ইন্দিরা দেবীর জীবনটা আলোয় আলোকময় হয়ে গিয়েছিল রবির আলোয়, এটুকু এইভাবে বলতে পারি মানে আর কি। আর যেটা রানু মুখোপাধ্যায়ের কথা বলছিলাম, যে তিনি মাত্র 12-13 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে প্রথম পরিচয়, যখন রবীন্দ্রনাথের বড় মেয়ে মারা গেলেন সেই দিন সম্ভবত তিনি রানুর সঙ্গে দেখা হয়েছিল। তখন তিনি রবীন্দ্রনাথ বলেছিলেন, আমার এক মেয়েকে হারিয়ে আমি আরেক মেয়েকে পেলাম, এরকম বলেছিলেন আর কি। এই আমাদের যে বিসর্জন নাটক, যেটা ত্রিপুরার রাজশ্রীর উপন্যাস থেকে বিসর্জন নাটকে পরিবর্তিত হয়েছে, সেটা যেটা সেইখানের মধ্যে এই রানু মুখোপাধ্যায় শুনলে খুব আপনি খুশি হবেন, হয়তো আপনি জানেন তো যে রানু মুখোপাধ্যায় এই তখন অধিকারী ছিলেন, রানু অধিকারী অপর্ণার ভূমিকা অভিনয় করেছিলেন বিসর্জনে, এবং রবীন্দ্রনাথ যেটা শুনলে চমকিত হওয়ার কথা, যে 62 বছর বয়স তখন রবীন্দ্রনাথের, তখন তিনি যুবক জয়সিংহের ভূমিকা অভিনয় করেছিলেন, ভাবা যায়। এবং যারা প্রত্যক্ষদর্শী হেমেন্দ্রনাথ রায়, এরা যারা প্রত্যক্ষদর্শী নাট্যামোদী, এরা পত্রিকাতে দারুণ ভাবে প্রশংসা বেরিয়েছে।

0: जयशंकर ने दोनों देशों के बीच गहरे सांस्कृतिक संबंधों और ऐतिहासिक जुड़ाव का उल्लेख किया। आईपीएल क्रिकेट में आज शाम 7:30 बजे राजस्थान रॉयल्स का मुकाबला गुजरात टाइटंस से होगा। अंक तालिका में राजस्थान चौथे और गुजरात पांचवें नंबर पर है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এখন 165তম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান দাঁড়ে আসি দিল ডাক 25শে বৈশাখ। অনুষ্ঠানটির উপস্থাপনায় স্নেহাশিস চক্রবর্তী ও নবনীতা মজুমদার। সঙ্গীতে আছেন পিনাকী নাগ, পারমিতা সাহা, শঙ্কর ভট্টাচার্য, শঙ্করী ঘোষ দে। আবৃত্তিতে আছেন সুদীপ্ত চক্রবর্তী ও সবুজ কলি মিশ্র। তবলা সঙ্গতে আছেন প্রসেনজিৎ চক্রবর্তী। অনুষ্ঠান দাঁড়ে আসি দিল ডাক 25শে বৈশাখ। অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হচ্ছে।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা ইতিমধ্যে আমাদের ঘোষিকার পরিবেশনা অ্যানাউন্সমেন্ট আপনারা শুনেছেন। আমরা রয়েছি আকাশবাণী বিলোনিয়া স্টুডিওতে, রয়েছে একটি বিশেষ অনুষ্ঠানে, অনুষ্ঠান দাঁড়ে আসে দিল ডাক 25শে বৈশাখ। আজ বিশ্বকবি কবিগুরু রবি ঠাকুরের 165তম জন্মদিন আমরা পালন করব। সেটাকে উপলক্ষ করে আমরা স্টুডিওতে হাজির হয়েছি আমাদের আজকের এই সরাসরি অনুষ্ঠানে। আমাদের মাঝে রয়েছেন সঙ্গীতশিল্পী শঙ্কর ভট্টাচার্য, রয়েছেন শিল্পী পিনাকী নাগ, রয়েছেন পারমিতা সাহা, আর রয়েছেন বাচিক শিল্পী সবুজ কলি মিশ্র, তবলায় রয়েছেন প্রসেনজিৎ চক্রবর্তী, আর এদিকে রয়েছে আমরা দুজন, আমি স্নেহাশিস চক্রবর্তী এবং সাথে রয়েছেন নবনীতা মজুমদার। প্রথমে আমরা কবিগুরুর এই জন্মদিনে সবাইকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। নমস্কার সবাইকে।
3: নমস্কার।
2: তো যেহেতু কবিগুরুর জন্মদিন, তো জন্মদিনের শুরুটা আমরা একটা গান দিয়ে শুরু করি, হ্যাঁ, তারপরে আমরা আলোচনাতে ফিরবো।

0: আর গানটা শুনলে মনটা জুড়িয়ে যায়। শুধু এই গানটি বলে কথা নয়, রবীন্দ্রসঙ্গীত মানেই একটা চিরশান্তি আমাদের সবার মাঝে। তো জন্ম থেকে মৃত্যু প্রতিটি ক্ষণে উনি আমাদের মাঝে চিরবিরাজমান। তিনি অন্তঃসলিল ফল্গু, প্রতিনিয়ত বয়ে চলেছেন আমাদের সেরা উপসেরায় ধবনীতে। তাকে ছাড়া কোনো কিছুতেই পূর্ণতা আসে না। তিনি আমাদের মাঝে মাইলস্টোন সম। আমরা প্রতিনিয়ত সেই মাইলস্টোনে পৌঁছানোর চেষ্টা করে চলেছি, কিন্তু সাগর সমান সেই মাইলস্টোনে পৌঁছাতে পারি না, কারণ তিনি সব ধরা ছোঁয়ার বাইরে। তাকে পাওয়ার জন্য সাধনা করতে হয়। আমরা সবাই সেই সাধনায় করে চলেছি। আজ ওনার 165তম জন্মদিন আমরা পালন করছি সর্বত্র। একটা জায়গায় কথা হচ্ছিল যে উনি জন্ম হয়তো পশ্চিমবঙ্গ ওনার আমাদের রাজ্য সে উনি শুধু ওনার রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, উনি সারা বিশ্বব্যাপী ওনার চরাচর, এই জন্যই উনি বিশ্বকবি। তো বিশ্বকবিকে আমরা স্মরণ করব গান, কবিতা, গল্প, ওনার ছোটো ছোটো কথা, স্তুতি, সব কিছু মিলেই। তো আমাদের মাঝে কারা কারা রয়েছেন আজকে শিল্পী, সেটার পরিচয় আমরা করিয়ে দিয়েছি। সঙ্গে আমার সাথে নবনীত রয়েছেন, নবনীত বলবেন মাঝে। তো সবুজ কলি রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি শিল্পী, বাচক শিল্পী। আমরা সবুজ কলির কাছে প্রথমে জানতে চাইব আজকের এই বিশেষ দিনে তোমার অনুভূতিটা কেমন কবিকে নিয়ে।
1: নমস্কার সবাইকে। আসলে অনুভূতিটা ভীষণ আনন্দের, কারণ ছোটবেলা থেকে আমরা যেরকম পরিবেশে বড় হয়েছি, 25শে বৈশাখ মানেই একটা আলাদা একটা আনন্দের বিষয়। স্কুলে হোক, বাড়িতে হোক, বাড়িতেও আমাদের উদযাপন হতো। আমাদের ছোটবেলায় মা বাবা আমরা সবাই মিলে একসঙ্গে গান বাজনা করেছি। তো ওই তখন থেকেই মানে আমার মাকে আমি এরমও দেখেছি ঠাকুর ঘরে পুজো দিয়ে যখন সারা বাড়িতে ধূপ দেখাচ্ছেন তখন রবি ঠাকুরের ছবির সামনে এসেও। তো কিন্তু সেটাই এখন বড় হয়েছি মনে হয় আর কি, কেন ঠাকুরের আসনে কেন রবি ঠাকুরের ছবিটা দেখতে পাইনি আমরা এতদিন। কারণ আমাদের সবার জীবনে কিন্তু কবিগুরু, ওই আমরা ঠাকুর ওই ওই সমান সমান পূজনীয়
0: দৃষ্টিতে আমরা দেখে
1: চলেছি। হ্যাঁ, আমরা যেরকম শিব দুর্গা কালীকে যেমন পুজো করে থাকি, রবীন্দ্রনাথ ঠাকুর মানুষ হয়েও
0: মহামানব।
1: হ্যাঁ, মহামানব আমাদের কাছে,
0: এবং আমাদের মাঝে বিরাজমান রয়েছেন।
1: চিন্তা চেতনায় জীবনের প্রত্যেকটা বিষয়ে উনি জড়িয়ে আছেন।
0: তাই তো বলছিলাম
1: ওনার, হ্যাঁ, জন্মদিন ভীষণ আনন্দের, ভীষণ আনন্দ করি আমরা। উৎসব অনুষ্ঠান উদযাপন তো চলছেই, আছেই সকাল থেকে।
0: সকাল থেকে যেমন তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজকে আমরা সকালে প্রভাতী অনুষ্ঠান
1: আমরা ছিলাম,
0: শিশুদানে তুমিও ছিল ওখানটাতে। তো কুচিকাচাদের ভিড়ে সবাই ছিল, একটা দারুণ মানে মনোজ্ঞ অনুষ্ঠান আমরা সেখানে উপহার পেয়েছি।
1: একদম সেই শান্তিনিকেতন, আপনি যেটা বলছিলেন যে শান্তিনিকেতনের আবহাওয়াতে, শান্তিনিকেতনে যেমন কবি গাছের তলায় প্রাকৃতিক পরিবেশে
0: পরিবেশের মধ্যে দিয়ে। তো আমাদের মৃণালদা বলতেন, যিনি প্রোগ্রাম এক্সিকিউটিভ ছিলেন, যে রবীন্দ্র গানে রবীন্দ্র পুজো আমরা কিন্তু নতুন করে কিছু এখনো তৈরি করতে পারিনি। মানে ওনার যা কিছু সৃষ্টি সেই সৃষ্টি দিয়ে আমরা ওনাকে
1: গঙ্গা জলেই গঙ্গা পুজো,
0: ওনার সৃষ্টি।

0: সেটি দিয়ে আমরা নিরন্তর প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি। তো এখনো তাই। তো কি শোনাবে তুমি আজকে
1: আচ্ছা,
0: বিশেষ দিনে?
1: রবি ঠাকুরের তো বিভিন্ন ধারার, বিভিন্ন ধরনের আবৃত্তি করেছি বা আছে। আমি আজকে মানসী কাব্যগ্রন্থের অনন্ত প্রেম কবিতাটা শুরু করছি। তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে, আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি।
0: খুব সুন্দর একটা কবিতা আমরা শুনলাম। আজকে আরও একটি অনুষ্ঠানের কথা বলবো, টাউন হলে রবীন্দ্র পরিষদে একটা কবি প্রণাম অনুষ্ঠান ছিল, সেখানে বিশিষ্ট লেখক প্রখ্যাত অধ্যাপক রবীন্দ্রনাথ দত্ত উনি বলছিলেন, কবিগুরু শুধু বড়দের জন্য না, কবিগুরু শিশুদের জন্য ছিলেন, এবং ধর অধিক কবি আবার অনেক কথা বা প্রতিবাদীও। তো প্রতিবাদী কোথায় সেটা বলবো একটা সময় শেষে। তো যেখানে বলা হয় না, যার হয় শুরুতে বোঝা যায়, অঙ্কুরিত বীজ থেকে বোঝা যায় সেটা কী হবে। রবি ঠাকুর ছিলেন তাদের মধ্যে অন্যতম, যেমন জল পরে পাতা নড়ে, আম সত্য দুধে ফেলি তাহাতে কদলি দলি, তারপরে যেমন পিঁপড়া কাজে যায়, তারপরে যে ব্যাপারগুলি ছোট্টবেলা থেকে তার, কিন্তু ওই ওখান থেকেই কিন্তু ওনার সৃষ্টি শুরু হয়ে গেছে লেখার যে ব্যাপারটা, এবং এগুলো সব ইতিহাস হয়ে গেছে। হ্যাঁ, আমরা হলে পর আমরা যদি লিখতাম ছেড়ে ফেলে দিতাম, কোথায় চলে গেছে ওগুলো, কিন্তু ওনার এই যে বললাম যে তাদের ওনার যে সংগ্রহ, সংগ্রহের মধ্যে গুলো ছোট থেকে কিন্তু বিস্তৃত লাভ করেছে। তো এমন অসংখ্য বিষয় ওনার মধ্যে রয়েছে, শুধু গল্প, উপন্যাস, কবিতা, নাটক, মানে কোনো জায়গাতে ওনার সীমাবদ্ধতা নেই, পুরোটা খোলা আমাদের সবার কাছে।
1: আসলে বিশ্বের বিষয় রবীন্দ্রনাথ, কারণ
0: তুমি বিশ্বের বিষয়,
1: একাডেমিক কোনো পড়াশোনা ছাড়া, বাড়িতে পড়াশোনা করে আমরা তখন ভাবতেও পারি না, মানে আমরা তো আড়াই বছর হলেই বাচ্চাদের
0: স্কুলে
1: পাঠানোর জন্য, হ্যাঁ তোর
0: প্রি প্রি কেজি নার্সারি আর কি কি যেন আছে অনেক কিছু,
1: সেখানে উনি এই যে ওনার সাহিত্য জ্ঞান, সাহিত্য চিন্তা আসলে
0: না, এই জন্য বলছিলাম
1: জীবনে আমাদের পক্ষে সম্ভব নয়,
0: এই জন্য তো স্পেশাল
1: অনুধাবন করা,
0: এই জন্য তিনি অনন্য স্পেশাল। এই যে বলছেন অঙ্কুরিত বীজ থেকে বোঝা যায় যে গাছের ফসলটা কী হবে, রবীন্দ্রনাথ সেই অর্থে একদম মানে সফল সর্বদিক থেকে, সর্বকালের শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে। তো আমরা তো ওনাকে পুজো করে চলেছি বছরের পর বছর, এবং যতদিন থাকবেন, একটা জায়গায় বলছিলাম ওনার শেষ নেই, সাগর সমান বিস্তৃতি ওনার, অঠায় কোন ঠাঁই পাওয়া যায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে চিন্তন করা, ওনাকে আলোচনা করা, জাস্ট একটু কে বললাম জলের মধ্যে কিছু একটা কিছু ফেলে দেওয়া, হালকা একটু ঢেউ উঠলো থেমে গেল। হ্যাঁ, তো ওই জায়গায় দাঁড়িয়ে আমরা ওনাকে চেষ্টা করব, জানার চেষ্টা করব। আবারও গানে ফিরবো দাদা, শঙ্কর ভট্ট।

0: অসাধারণ।
1: বাংলা ভাষা এবং সাহিত্যের আকাশে যে নক্ষত্রের আলো যুগের পর যুগ ধরে বাঙালির হৃদয় এবং মননকে আলোকিত করে চলেছে, তিনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ 25শে বৈশাখ, বাঙালির চিত্ত এবং সংস্কৃতিতে চিরস্থায়ী আসন পেতে থাকা কবিগুরুর আজ 165তম জন্মবার্ষিকী। বাঙালির কাছে তাঁর জন্মদিন কেবল এক কবির জন্মস্মরণ নয়, বরং আনন্দ, আবেগ এবং সাংস্কৃতিক চেতনার এক বিশাল মহোৎসব।
2: কবিগুরু সম্পর্কে নবনীতার কাছ থেকে বলার চেষ্টা করেছে কবিগুরুর জন্ম এবং তার কিছু কথা বলার চেষ্টা করেছে। আমরা আবারও ফিরব কথায়, তবে তার আগে আবারও গান সঙ্গীত পারমিতা কি শোনাবে।

0: খুব সুন্দর, অসাধারণের গান আমরা শুনলাম পরমিতার কাছ থেকে। তো বলছিলাম, রবীন্দ্রনাথ হলেন শেখ অন্তহীন পথ চলা, যার কোনো শেষ নেই। কোথায় গিয়ে থামবেন সেটা উনি জানেন, অন্য কারো জানার কথা না। তো যে কোনো একটা জায়গার মধ্যে উনি সীমাবদ্ধ ছিলেন না। স্বাস্থ্য বলুন, কৃষি বলুন, বিজ্ঞান বলুন, সৃষ্টির কোন জায়গায় উনি হাত দেননি, হ্যাঁ সব জায়গাতে ছিলেন। তো সেই জায়গাতে শুধু উনি ছিলেন না, উনি ওনার যারা সন্তানাদি ছিল তাদেরকেও উনি চেষ্টা করেছেন সেই জায়গাগুলোতে পৌঁছে দেওয়ার জন্য, ডিউ টু ডেভেলপমেন্টের জন্য, অর্থাৎ উন্নতির জন্য। কৃষি হোক, স্বাস্থ্য আগেই বলেছি, জমিদারি ছিল, সেলাই দেওয়া থেকে শুরু করে বাংলাদেশে অনেক জায়গাতে ছিল। তো সবগুলো জায়গাতে উনি কিন্তু প্রতিষ্ঠিত। তো দারিদ্রতা ছিল, অর্থের অভাব ছিল, এবং ওনার যে সন্তানাদি যারা ছিল তাদের যে মেয়ে ছিল, হ্যাঁ কোনো খুব অল্প বয়সে উনি বিয়ে দিয়ে দিয়েছিলেন, সেখানেও অনেক কথা রয়েছে। তো দারিদ্র সব কিছু মিলিয়ে ওনার সবটা কাল যে ওনার খুব ভালো কেটেছে এমন কোনো বিষয় নয়। কষ্টও ছিল, সংঘাতও ছিল জীবনে অনেকটা সময়। তো এগুলো আমরা আলোচনাক্রমে আসবো একটু একটু করে, আবারও ফিরবো কথায়। সবুজ কলি কবিতা শুনবো আবার।
1: কবিগুরুর লেখাই কবিতা ভীষণ প্রিয়, প্রিয় এই কারণে মানে যে কোনো অবস্থায় সুখ দুঃখ যে কোনো সময়ে এই কবিতাটা ভীষণ আরামদায়ক, মানে পড়লে বা শুনলে ভীষণ ভালো লাগে, মনটা ভালো লাগায়, ভরে ওঠে, মনে হয় অনেক কিছু পেয়ে গেছি। তো এটা ভীষণ প্রিয় একটা কবিতা আমার, আমি পড়ছি। বোঝাপড়া। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে, কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে কেউ বা সিকি পয়সা ধারে না যে, কতকটা সে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই, তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি, মান্দাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য

0: যদি সেইটি সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহো যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে পাত দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে, আধার করে তোল যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধারে ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে।
1: বাহ, খুব সুন্দর, অসাধারণ কবিতা,
0: ভীষণ ভালো একটা লেখা, কথাগুলো ভীষণ ভালো,
1: দারুণ দারুণ, শোনা খুব ভালো। তো যেটা বলছিলাম, আমরা শুনলাম কবিতা, খুব ভালো লাগে একটা কবিতা সুভাষ কুলে মিশ্রের কাছ থেকে। তো তার এই লেখনের মধ্যে তিনি অসংখ্য কবিতা, গান, গল্প, নাটক কিছু বাদ রাখেননি। তো সেখানে তিনি প্রথম বাঙালি, লিখতে লিখতে শেষ অবধি উনি নোবেলও পেয়েছিলেন 1913 সালে, এবং তিনি প্রথম বাঙালি যিনি এই পুরস্কার লাভ করেন তার লেখা গান, যেটা জাতীয় সঙ্গীত আমাদের এই দেশে রয়েছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশেও রয়েছে। তো এমন অসংখ্য বিষয় রয়েছে যেগুলো শুধু দেশে নয়, দেশের বাইরে উনি সমাদৃত। হ্যাঁ, পূজাটা আমরা শুধু এখানে করছি না, বিশ্বব্যাপী তার পুজো হচ্ছে, আমরা পুজোই বলবো, মহামানব, উনি মহামানব রবি ঠাকুর। তো যার সে মহামানবের পূজা আমরা আজ করেছি এবং সেটা চলতে থাকবে অনন্তকাল, আগে বলেছি তার শেষ হবে না কখনো। আমরা নতুন করে কিছু কিন্তু এখন আবিষ্কার করতে পারিনি, রবীন্দ্রনাথ, নজরুল, এরাই কিন্তু আমাদের সম্পদ, এদের মধ্যে আমরা সীমাবদ্ধ রয়ে গেছি, নতুন করে এখনও কিছু পাইনি, এগুলি নিয়ে আমাদের কিন্তু চর্চা। হ্যাঁ, তাই বলছি। তারপরে যেমন ছিলেন, আবার খুব ভালো মানুষও ছিলেন, দয়ালু ছিলেন ভীষণ, প্রকৃতিকে ভীষণ ভালোবাসতেন, তার লেখায় প্রেম, মানবতা, দেশপ্রেম এগুলি বারেবারে উঠে এসছে। তো আমরা যেহেতু প্রকৃতি পর্যায়ে কবির অনেক গান রয়েছে, সেখানে প্রেম পর্যায়ের গানও রয়েছে, তো এমন একটা গানকে আমরা শুনতে পারি, শঙ্করদা শোনাবেন? ঠিক আছে, আমরা শুনবো আমাদের দাদার কাছ থেকে প্রেম পর্যায়ে একটা গান, কবিগুরুর লেখা, শুনি তাহলে গানটি, তারপরে আলোচনা ফিরবো আবার।

0: বাহ, দারুণ, খুব সুন্দর, ভালো লাগলো। আর এমন অনেক গান আমরা শুনবো আমাদের শিল্পীদের কাছ থেকে। কালজয়ী কবি, উপন্যাসিক, নাট্যকার, গীতিকার, মূলত এই পরিচয়ে রবীন্দ্রনাথ আমাদের কাছে বিশেষভাবে পরিচিত। এ কথা ঠিক, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে আলোক সামান্য প্রতিভার অধিকারী এই মানুষটি সাহিত্য প্রতিভার দ্যুতিতে বাংলা সাহিত্যে আজ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্যে পরিণত হয়েছেন। অসামান্য কবি প্রতিভার জন্যই তিনি বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কার নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। প্রথম ভারতবাসী তথা এশিয়াবাসী হিসেবে সেটা আমাদের কাছে বিশেষ গর্বের। তার বিরাট কাব্য প্রতিভার পাশে তার আরেকটি পরিচয় প্রায় অনুল্লেখিত থেকে যায়, সেটি হলো তিনি ছিলেন বিরাট কর্মযোগী। কর্মসাধনায় তিনি অবিনশ্বর কীর্তির অধিকারী। তার এই অসামান্য কর্মসাধনার গুণে পিতার সাধনাপীঠ শান্তিনিকেতন 1902 খ্রিস্টাব্দে মাত্র 5 জন ছাত্র নিয়ে তিনি ব্রহ্মচর্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। শান্তিনিকেতনের কথা যখন উঠে আসছে, আমরা পিনাকীর কাছে যাব। পিনাকীর গান বা পড়াশোনা কিছুটা কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, জোড়াসাঁকো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় বা তার আশেপাশে গড়ে উঠেছে। শান্তিনিকেতনে নিশ্চয় যাওয়া হয়েছে, যাওয়ার কথা। পৌষ মেলা, শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলা। তো ওখানের কিছু গল্প তোমার কাছ থেকে আশা করি শুনতে পাবো।
1: আমাদের যেখানে পড়তাম সেটা হলো বিরাটি, আর বিরাটি বলছি বিটি রোড, আর এটা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। তো আগে রবীন্দ্রসঙ্গীতের যে ক্লাসগুলো হতো এগুলো কিন্তু জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেই হতো।

0: তারপরে সরকার নাকি এটাকে ওই সিল করে দিয়েছে, এটাকে মিউজিয়াম বানিয়ে দিয়েছে, তারপর এটা বিটি রোডে চলে এসেছে। তো এই ঠাকুর বাড়িতে কিন্তু যখন আমি থাকতাম তখন প্রায় প্রতি সপ্তাহেই প্রোগ্রাম ছিল, আজ এই জন্মদিন, সৌমেন্দ্রনাথের জন্মদিন, মানে রবীন্দ্রনাথের বিভিন্ন,
1: মানে পরিবার
0: হ্যাঁ
1: পরিজনদের
0: সবার সবার, হ্যাঁ
1: একদম
0: আজকে
1: সবার। হ্যাঁ,
0: এই এই একটা এখানে হচ্ছে ব্রহ্ম পূজা হচ্ছে, সেখানে একটা প্রোগ্রাম, তারপরে দোলের সময় মানে প্রোগ্রাম, দোলের সময় তো মানে যেটা রং নিয়ে খেলা হতো সেটা রাস্তায় রাস্তায়,
1: বসন্ত
0: হ্যাঁ
1: উৎসব,
0: বসন্ত উৎসব যেটা হতো, তো রাস্তায় রাস্তায় খেলা হতো, তো ওখান থেকে খেলে টেলে এসে তারপরে 11টা 11:30টার দিকে তারপরে আরম্ভ হতো প্রোগ্রাম। তো প্রোগ্রাম এবার দেখতাম তখন যে আমরা তো রবীন্দ্রসঙ্গীত যারা গান গাইছি তারা তো সবাই বসে আছি, আর যারা নাচ করতো সেখানে মানে স্যার ম্যাডাম যারা আছেন সবাই একসঙ্গে নাচ করতো, সবাই একটু আগে
1: স্টুডেন্ট
0: দেখলাম সবাই
1: মানে ছাত্র
0: শার্ট
1: শিক্ষক
0: প্যান্ট শার্ট
1: মিলে
0: পরা,
1: একাকার সব।
0: সবাই দেখলাম একটু আগে প্যান্ট শার্ট পরা পাঞ্জাবি পরা, একটু পরে দেখি সব মানে নাচের ভেসে চলে এসেছে, মানে যে কোনো গান হোক গান চলতে থাকবে নাচ বন্ধ হবে না,
1: পুরো জোড়াসাঁকো, পুরো ঠাকুর
0: পুরো
1: বাড়ির
0: জোড়াসাঁকোর
1: পুরো।
0: যে আঙটার মধ্যে হতো, তো মানে খুব ভালো লাগতো। আর যেটা পৌষ মেলা হতো শান্তিনিকেতনে,
1: শান্তিনিকেতনে, হ্যাঁ
0: ওখানে মানে মানে বিরাট মানে কি বলবো মেলার মতোই, মানে সবাই সবাইকে রং লাগাচ্ছে, কেউ কাউকে চিনে না, কিন্তু কাউকে চিনে না, অনেক জায়গা থেকে
1: মানে
0: গেছে
1: সবাই সবার আত্মীয়,
0: সবাই সবাই বাংলাদেশ থেকে গেছে,
1: আপনজন।
0: হ্যাঁ তারপরে আমাদের ভারতবর্ষের তো আছেই, বিদেশিরও আসে, যারা মানে ঘুরতে আসে এখানে ওরাও কিন্তু এখানে অংশগ্রহণ করে। এটা মানে আর যেখানে প্রোগ্রাম হতো, প্রোগ্রাম তো দেখাই যেত না, মানে স্টেডিয়ামের মতো, ওই অনেক দূরে ওখানে প্রোগ্রাম হচ্ছে, ওখানে নাচ হচ্ছে, দলে দলে নাচের জন্য আলাদা ব্যারিকেড আছে, ওখানে নেচে নেচে চলে যাচ্ছে, এক গ্রুপ শেষ আরেক গ্রুপ নাচছে, মানে খুব সুন্দর একটা দৃশ্য।
1: আচ্ছা, সেই প্রসঙ্গে এবার আসি, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির প্রসঙ্গ যখন আসছে, আমার এবার লাস্ট গেছে, আবার আমি জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি গেছি, আমার প্রথম যাওয়া। রবি ঠাকুর বা ওনার বংশের যারা রয়েছেন তাদের ব্যবহৃত জিনিসপত্র থেকে শুরু করে কে
0: সবগুলো
1: নেই,
0: নিয়ে চলে
1: কাদম্বরী,
0: আসছে
1: হ্যাঁ
0: দোতলাতে,
1: কাদম্বরী, হ্যাঁ দোতলাতে, মানে একদম পুরনো সেটা পুরো রেখে দিয়েছে, ফটো তুলতে পারবে না, আবার
0: না
1: ছবি তোলা যাবে
0: ছবি
1: না,
0: তোলা নিষেধ,
1: তো নিষিদ্ধ একদম। সেই কাদম্বরী দেবী, সে রান্নাঘর থেকে শুরু করে শোবার ঘর থেকে, ঠাকুর যেখানে বৈঠকখানা বসতেন, মানে এভরিথিং গুছানো সব, মানে গাটা শিউর উঠে গেল যে অন্তত
0: রবি ঠাকুরের যে ওই যে আমরা কি বলি যে পড়ত যে গাউনগুলো
1: আলখাল্লার মতো যেটা
0: আলখাল্লাগুলো
1: যান,
0: ওগুলো
1: সব
0: কিন্তু
1: সব
0: সাজানো
1: সব
0: আছে,
1: গোছানো আছে। বলছি তো ওদের ব্যবহৃত, ওনার ব্যবহৃত, পরিবারের ব্যবহৃত জিনিসপত্র এভরিথিং সুন্দর গোছানো। হ্যাঁ, তখন মনে হয় যে না, একটা জায়গাতে এসেছে, এত ভালো লাগে জায়গা, না গেলে হয়তো ওগুলো জানা যেত না, চেনা যেত না। বিদেশিদের আগমনের কথা যখন বলছো, প্রচুর প্রচুর বিদেশি আসে এগুলি দেখতে। হ্যাঁ, সব কিছু তো সংরক্ষণ করা রয়েছে, এক সাইডে ওনার পরিবারের, ওনার নিজের ছেলে মেয়েদের প্রত্যেকের আলাদা
0: সব
1: আলাদা,
0: আলাদা করে দেওয়া আছে,
1: হ্যাঁ। এবং একটা জিনিস, ওই সময় যে তৈরি করা ঘরগুলো একটু নষ্ট হয়নি,
0: এখনো একদম
1: যেভাবে ছিল ঠিক ওইভাবেই রয়ে গেছে।
0: ঝাউগাছ গুলো কি এখনো আছে
1: হ্যাঁ, একদম পুরো পুরো,
0: সামনে?
1: একদম পুরো সুন্দর
0: আচ্ছা
1: আছে। তো ওখানে তুমিও গেছো, আমিও গেছি, আর কেউ গেছে কি জানে না, তুমি গেছো কি দুরাসা ঠাকুর বাড়ি? যাওয়া
0: যাওয়া
1: হয়নি,
0: হয় সৌভাগ্য এখনো
1: সমাগম
0: হয়নি,
1: হয়নি,
0: পেনাকে চোখ দিয়ে আমি দেখছি,
1: পেনাকে চোখ দিয়ে পারমিতা দেখে নিয়েছে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো আছে, আমি লাস্ট দেখার সৌভাগ্য আমার হয়েছে, দারুণ সুযোগ পেলে আবারও যাব। বারে বারে, মানে ওই যে গান বাজনার বা যে পরিবেশ, ওই সময় এই সময় আমি ছিলাম, ওই সময় গেছে আবার,
0: বসন্ত উৎসব,
1: মানে বসন্ত উৎসব নয়, কবির জন্মদিনের কিছুদিন আগে, হ্যাঁ, পঁচিশে বৈশাখে
0: সকালবেলা যে প্রোগ্রামটা হয় দারুণ,
1: পরদিন আর যাওয়ার সৌভাগ্য হয়নি, কাজের ঘাটে যেতে পারিনি, তো ওই সময়ই ওখানে ছিলাম। কবির জন্মদিন গেছে আবারটা আমার ওইখানে ছিল, কিন্তু জন্মদিন পঁচিশে বৈশাখের আগের দিন আমার যাওয়া হয়েছিল, তখন সেজে উঠছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, বিশাল বাড়ি। হ্যাঁ, তোমার এই যে রবি বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে ওখানেই রয়েছে, পাশে এদিকে রয়েছে ঠাকুর বাড়ি পুরোটা। তো যারাই যাবেন কলকাতাতে, ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই ঠাকুর বাড়ি দর্শন করবেন। তো শান্তিনিকেতনে যাওয়ার সৌভাগ্য আমরা হয়নি এখনো, ইচ্ছে রয়েছে।
0: বোলপুর
1: তুমি গেছো কি?
2: বইতে, হ্যাঁ বইতে পড়ে যেটা জেনেছেন, আমি আপনারা গেছেন এই জন্য জানতে চাইছি, আমার রবি ঠাকুরের ছেলেবেলা যে ছোট ছোট বই চটি ওইখানে পড়েছিলাম, কবি ছোটবেলায় ভীষণ রুগ্ন, ভীষণ শীর্ণকায়।

0: রোগা পাতলা ছিলেন,
1: হ্যাঁ শ্রীনকার। ওনার মা ওনাকে ভীষণ মানে তেল সারা শরীরে তেল লাগাতেন, মানে নিয়ম করে অনেক বড় যতদিন পেয়েছেন আর কি লাগিয়েছেন। এবং একটা কাঠে গাছের গোড়া জাতীয় বোধ হয়েছিল ওইখানে বাড়িতে, এটার ওপর বসিয়ে করানো হতো বাকি। এবং ওইটা এত তেলের জন্য ওইটা তেল চিটচিটে হয়ে গেছিলো, এবং আমি বইতে পড়েছি এটা এখনও এরকম অবস্থায়, মানে এটা দাগ হয়ে গেছে, তেল একটা কাঠের মধ্যে ভীষণ মানে লেগে থাকলে যেরকম হয়, এটা নাকি এখনো এরকম চিটচিটে অবস্থায় আছে।
0: জাস্ট জানলাম সেটা দেখার সৌভাগ্যটা হয়তো হয়নি, সামনে বড় হয়তো
1: গেলে। পড়েছিলাম লীলা মজুমদারের একটা বই,
0: তো না সেটা এখনো চোখে পড়েনি,
1: হয়তো নেই,
0: কিন্তু অন্য সব কিছু রয়েছে গোছানো। কি নেই ওনার হাতের তৈরি জিনিস, উনি যেটা রবীন্দ্রনাথ কিন্তু একটা জায়গায় সীমাবদ্ধ ছিলেন, আমি বলেছি সে কুটির শিল্প থেকে শুরু করে সব কিছু, এবং শিল্প সাধনা যে উনি কতটা মত ছিলেন, ওনার হাতে তৈরি সমস্ত জিনিস এখনও রয়ে গেছে, একদম ধরে ধরে গোছানো আছে। তো ওই জায়গাটাতে এসব জায়গাগুলিতে গেলে ভালো লাগে, কারণ এদের তো দেখার সৌভাগ্য আমাদের হয়নি, তো দেখে জাস্ট এটাকে অনুধাবন করার বিষয় এখন।
2: হ্যাঁ, মানে বইতে পড়া আর স্বচক্ষে
0: দেখা, এটার মধ্যে একটা ব্যাপার রয়েছে।
3: তবে সবাই যে লীলা মজুমদারের এটা পড়লে কিন্তু মনে হয় যেন মানে আমি ওইখানে থেকেই দেখছি,
1: হ্যাঁ বিষয়গুলো আমার চোখের সামনে হচ্ছে,
3: জলে ঝাঁপ দিয়ে বাচ্চারা পড়ছে, গাছের পাতা নড়ছে, আম পড়ছে, জল নড়ছে, এটা দিয়েও উনি কবিতা লিখছে, মানে প্রতিটা মুহূর্তে উনি মানে মুহূর্তকে উনি কাজে লাগিয়েছেন প্রত্যেকটা, মানে এত ভালো লাগে পড়লে।
0: মানে এর জন্য তো প্রথমে আলোচনাতে বলেছি, মানে উনি খেতে বসেছেন, এই যে আমসত দুধে ফেলি তাহাতে কদলি দলি,
1: আমরাও তো খেতে বসি, আমাদের পাতের সাইড দিয়েও পিঁপড়ে যায় না,
0: কিন্তু সেটা তো আসে না।
1: উনি তো
0: পিঁপড়েদের জন্য ওনার যে মানে দরদ, হ্যাঁ ওইটা তার ওনার লেখনীতে ভেসে উঠছে। তো এগুলো ওই যে বললাম অঙ্কুরিত বীজ প্রথম থেকে বোঝা যায় উনি কি হতে যাচ্ছেন বা হবেন, হ্যাঁ ওটা ছিল ওনার মধ্যে ছিল। তো শান্তিনিকেতনের বিষয়টা, শান্তিনিকেতন তুমি গেছো পৌষ মেলায়, সবুজ স্কুলে যাওয়া হয়েছিল, শান্তিনিকেতন যাওয়া হয়নি, তার মানে ওই জায়গাটা এখনো ঠিক ওভাবে গড়ে ওঠেনি, তবে ইচ্ছে রয়েছে যাওয়ার, দেখার
1: স্থানে এখনো তীর্থ করা হয়নি।
0: ওটা তীর্থস্থানের মতো,
1: হ্যাঁ অবশ্যই,
0: এই যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি বলি বা অন্য যা মানে যে জায়গাগুলির কথা বলছে এগুলো তো তীর্থস্থান।
2: যখন আমি প্রথম গিয়েছিলাম দাদা, যে গাছের নিচে যে মানে ক্লাস করানো হয় আমাদের যে কাজু বাদাম গাছগুলো আছে এরকম টাইপের গাছ কতগুলো আছে, বেদি করে দিয়েছে।
0: বীরভূম তো লাল মাটির দেশ ভাই,
2: হ্যাঁ লাল মাটির দেশ, ওখানেই
0: সেখানে উনি সোনা ফুলিয়েছেন, যেটা সত্য
2: কথা, এক জায়গায় গান হচ্ছে
0: লাল পাথরের মাটি।
2: আমরা এই জিনিসটা দেখে মানে দেখেছি যে ক্লাস হয় কিন্তু,
1: হ্যাঁ ক্লাস হয়,
0: ক্লাস তো হয়
2: মানে একদম প্রকৃতির সঙ্গে, যেটা মানে
0: ক্লাসটা
2: বলে গেছেন ওইটাই, এদিকে ঘরটা সব আছে কিন্তু।
0: ওনার যাওয়ার পরে নতুন করে কিছু ওগুলোর মধ্যে করার চেষ্টা করেছেন, কিন্তু ওগুলি রয়েছেন, ওগুলো কিন্তু পরিবর্তন নেই, ওনার হাতে গড়া প্রত্যেকটা জিনিস রয়েছে। তো যেটা আজকে বলছিলাম শুরুতে, আজকে সকালবেলা আমরা যখন প্রোগ্রামটা করেছি ওখানে, সে বটবৃক্ষের নিচে বেদি বাঁধানো, তখন ঠিক মনে হচ্ছিল আমরা ওখানে বসে আছি।
1: হ্যাঁ
0: ওয়েদারটা এত ভালো ছিল, গত বছর বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য হয়নি, হয়েছে পরে নাট মন্দিরে গিয়ে হয়েছে, কিন্তু এবার সেটা করা সম্ভব হয়েছে এবং খুব সুন্দরভাবে অনেকগুলো কি বলবো সংস্থা সেখানে যোগদান করেছে এবং প্রত্যেকে ভালো ভালো করেছে। তো এটা কবিকে এর চাইতে ভালো জায়গা বা শ্রদ্ধা জানাবার জায়গা বোধ কোথাও নেই, তো এটা আমাদের কাছে একটা বিশেষ পাওয়া। আবারও ফিরবো কথায়, তো তার আগে আবারও গানে ফিরি। পিনাকি কে শোনাবে? দাদা তো প্রেম পর্যায়ের গান শুনিয়েছে, তুমি
2: পূজা পর্যায়ে শোনাচ্ছি।
0: ঠিক আছে হোক।

0: শুনলাম পেন্ডাকের কাছ থেকে, খুব ভালো একটা গান আমরা শুনেছি। তো রবি ঠাকুরকে যখন আলোচনা আমাদের করতে হবে, তো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী বলা হয়নি শুরুতে, বলছি রবীন্দ্রনাথের লেখা 12 বছর বয়স থেকে শুরু কিন্তু। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অনেকগুলো যে করি, কোমল, সন্ধ্যাকৃতি, মানসী, বিভিন্ন অনেক লিখেছেন। তো তার মধ্যে এমন অনেক কিছু লিখেছেন, শুধু কবিতা গল্প নয়, উপন্যাস, নাটক, কোনোটা কোনো দিকে বাদ যাননি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কৃষিতেও কিন্তু ওনার বেশ
1: দক্ষতা ছিল
0: এবং সেখানে ব্যাংক পর্যন্ত উনি স্থাপন করেছেন। গরিব কৃষক যারা রয়েছে, মহাজন থেকে অনেক বেশি করে ঋণ হতো, অনেক চড়া সুদে সর্বশান্ত হয়ে যেতেন। ওনাদের দুঃখ দুর্দশা ঘটাবার জন্য উনি ব্যাংক খুলেছিলেন এবং সেই ব্যাংকটা খুলেছিলেন নোবেল পুরস্কার যে অর্থমূল্য সেটা ওখানে উনি ইনভেস্ট করেছেন এবং গরিবদের সহায়তা করেছেন। তো সব কিছু মিলিয়ে উনি ছিলেন একটা সম্পূর্ণ মানুষ, আমরা যাকে বলি। রবি ঠাকুর ছিলেন সেই সম্পূর্ণ মানুষ। তো সম্পূর্ণ মানুষ সম্পর্কে আবারও জানবো, তার আগে আলাদা হয়ে যাক কবিতা রবিগুলি রয়েছেন, আমরা শুনব কবিতা। আমাদের কবিকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই।
1: কবির পারিবারিক শিক্ষাটাই কিন্তু দারুণ ছিল দাদা। যখন কবি নাকি ছোট ছিল, 12 বছর বয়সে তো লেখা শুরু করলেন, তো 10-11 বছর বয়সে কিন্তু আমাদের কিন্তু সেরকম মানে মেন্টাল গ্রোথ কিন্তু আমাদের হয় না, আমাদের যেটা বলছি
0: ছোট্ট বলে।
1: তো তখন দেবেন্দ্রনাথ তো মানে সেখানে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন, সেখানকার মানে রাজা মহারাজার মতোই। তখন তাদের বাড়িতে মানে জোড়াসাঁকোর বাড়িতে মানে ব্রহ্ম উপাসনা হতো, বা ব্রহ্ম উপাসনা চলাকালীন ওই যে এগুলো কি বলে যে কথোপকথন, যে অনেকক্ষণ একটা জিনিস নিয়ে আলোচনা করা, ওই জিনিসগুলা হতো। তো রবীন্দ্রনাথ নাকি মানে বাইরে থেকে

0: চুপি চুপি এগুলো শুনতেন। তো জ্যোতিরিন্দ্রনাথ জিনিসটা লক্ষ্য করেছিলেন, জ্যোতিরিন্দ্রনাথ তখন ওনাকে উদ্বুদ্ধ করেছিলেন যে মানে এই সাহিত্য বা গান লেখালেখির ব্যাপারে জ্যোতিরিন্দ্রনাথের অবদান কিন্তু অপরিসীম রবীন্দ্রনাথের জীবনে।
1: যেটা বলছিলাম, উল্লেখযোগ্য অনেক কিছু উনি লিখেছেন কবিতার মধ্যে, যেমন শেষের কবিতা তার মধ্যে একটি অন্যতম। তো সেই জায়গায় আমরা সবুজ কুলের কাছ থেকে সেই শেষের কবিতার কিছুটা,
2: শেষের কবিতা না, আমি একটু অন্য একটা কিছু বেছেছি।
1: এত অসুবিধা নেই।
2: শুভ দাশগুপ্তের উনি লিখেছেন আকাশ যখন কাঁদে,
1: মানে কবিকে নিয়ে,
2: কবিকে নিয়ে লিখেছেন। বৃষ্টি পড়ছিল, শ্রাবণের শহর গভীর রাতে স্নান করছিল, দরজায় কড়াঘাত, দরজা খুলে দেখলাম দীর্ঘ দেহ গোড়ালি পর্যন্ত বাউলের মতো আলখাল্লা এক ঝলমলে মানুষ, বুক পর্যন্ত তুলোর মতো সাদা দাড়ি, চেনা চেনা ঠেকল। বারান্দার আলোটা জ্বালালাম, অমনি লক্ষ লক্ষ ওয়াটের আলোর বন্যা, সামনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ, আপনি এত রাতে এই ঘনঘোর বর্ষায়? বর্ষা আমার বড় প্রিয়, শ্রাবণ গগনে ঘোর ঘন ঘাটা নিশীথ যামিনী রে, গান গাইতে লাগলেন তিনি। বাদলু ধোয়া বারান্দা থেকে সেই গান মিশে যেতে লাগলো ঝড়ো হাওয়ায়, আপ্যায়নে গলে গেলাম। আসুন আসুন ঘরে আসুন, একেবারে ভিজে গেছেন যে। বন্ধ ঘরের কোণে আমার ভালো লাগে না, নীল আকাশ, সবুজ গাছ আর হলুদ ধানের মাঠ আমার বড় প্রিয়, ঘর নয়, তার চেয়ে তুমি এসো না বাইরে এই বর্ষায়। হ্যাঁ দেখো, ধুয়ে মুছে সব কেমন ঝকঝকে হয়ে উঠেছে, এখনই তো সময়, চলো বেরিয়ে পড়ি। রাস্তায় নামতেই হলো, অশ্রান্ত বর্ষণ চলেছে, মেঘের মাদল বাজছে গুড় গুড়, ঝলসে উঠছে বিদ্যুতের রূপলি চাবুক, সব ছাপিয়ে কবি গান ধরলেন। সঘন গহন রাত্রি, ঝরিছে শ্রাবণ ধারা, শ্রাবণের অন্ধ আকাশে সে গান ছড়িয়ে যেতে লাগল। হঠাৎই বললেন, চলো যাবে? কোথায়? শিলাইদহ যাবে? খুশিতে উজ্জ্বল হয়ে উঠল কবির মুখ। আমি বললাম, শিলাইদহ যাবেন কি করে? কেন, যেমন করে গিয়েছি বারবার? না না, ও অনেক ঝঞ্ঝাট, পাসপোর্ট, ভিসা, ডলার। পাসপোর্ট, ভিসা, ডলার? কবি থমকে গেলেন। তারপর গোড়ালি অব্দি জলে ডোবা রাস্তায় সটান সোজা দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে তাকালেন চারপাশে। দূরে কোথাও ঝমঝম করে বাজছে হিন্দি সিনেমার গান, জগঝম্প ভাসছে শ্রাবণী হাওয়ায় হাওয়ায়। কবি ঘুরে তাকালেন সোজাসুজি আমার মুখের দিকে, দেবতার মতো ওই চোখে জ্বলছে ভর্ৎসনা। তোমরা ভেঙে ফেলেছ দেশটাকে, টুকরো করে ফেলেছ, চুরমার করে ফেলেছ মাতৃমূর্তি। অশান্ত হয়ে উঠলেন কবি, অনেক দূরের মেঘাচ্ছন্ন অন্ধকারে দৃষ্টি ভাসিয়ে গেয়ে উঠলেন

বর্ষণ মুখরিত রাত্রে জলহীন পথে কে যেন আমার পায়ের পাতায় পেরেক পুঁতে দিয়েছে। আমি স্থির দাঁড়িয়ে, বাতাসে ভাসছে কবির দৈবী কণ্ঠ, ফাগুনে তোর আমেরে বনে ঘ্রাণে পাগল করে, অঘ্রাণে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি।

0: দেখেছি মধুর হাসি। গান মেঘ গর্জনের ভিতরে অন্ধকারের ভিতরে ভেসে যাচ্ছে। কবি আস্তে আস্তে মিলিয়ে গেলেন শূন্যে।
1: কবিতা শোনা হলো, রবীন্দ্র কিছু বলবে?
2: সবুজ কলিদির এই কবিতাখানি কবিগুরুকে নিয়ে যিনি লিখেছেন শুনে সত্যি আমি ভাবুক হয়ে গেলাম। খুবই অসাধারণ অসাধারণ সে কবিতা। আসলে এই জন্মদিনের আড়ম্বর নিয়ে, কবিগুরুর জন্মদিনের আড়ম্বরতা নিয়ে কবি নিজেই 1343 সালে প্রবাসী পত্রিকায় লিখেছেন, খ্যাতির কলরব মুখর প্রাঙ্গণে আমার জন্মদিনের যে আসন পাতা রয়েছে সেখানে স্থান নিতে আমার মন যায় না। আজ আমার প্রয়োজন স্তব্ধতায় শান্তিতে। প্রতি বছরই এই 25শে বৈশাখ দিনটি আসে চলেও যায়, কিন্তু আমাদের নতুন করে দিয়ে যায় আত্মপরিচয়ের তাগিদ, দিয়ে যায় আত্মশক্তির উদ্বোধনের আহ্বান, মানুষ আর প্রকৃতিকে ভালোবাসার বার্তা।
1: আমরা শুনলাম নবনীতার কাছ থেকে কবিতার প্রসঙ্গ টেনে কিছু কথা উনি বলার চেষ্টা করেছেন কবিগুরুকে নিয়ে। তা আলোচনা কথাগুলি চলতেই থাকবে, আবারও ফিরব গানে, দ্বৈত সঙ্গীত দ্বৈত কণ্ঠে। পারমিত এবং পিনাকের কাছ থেকে আমরা শুনো একটা গান। কী গান শোনাবে?

0: খুব সুন্দর। রবীন্দ্রনাথের কিছু খেয়াল ছিল, খেয়াল উনি চাইতেন ওনার জ্বর হোক, সবার তো কিছু খেয়াল থাকে দুষ্টুমি, জ্বর জ্বর হলে পুরো পড়াশোনা করতে হবে না, খাবো দাবো ঘুমাবো আর কিছু করবো না, তো ওনার ওই ধরনের কিছু ব্যাপার ছিল। হ্যাঁ, তো সেখানে সন্ধ্যেবেলায় তার মা বাড়ির মেয়েদের সঙ্গে বসে গান করতেন, গল্প করতেন, মা রবীন্দ্রনাথকে ডাকতেন, রবীন্দ্রনাথ তাদের পুঁথি পড়ে শোনাতেন, রামায়ণের কাহিনী শোনাতেন, বিজ্ঞানের গল্প শোনাতেন। তো এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ পড়তে ভালোবাসতেন না, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু বিজ্ঞান পড়তে ভালোবাসতেন, বিজ্ঞানটাকে খুব পছন্দ করতেন। উনি বিজ্ঞানের বিশ্বকে রহস্য জানার জন্য বিজ্ঞান পড়তে পড়তে চাইতেন। দুঃখের মধ্যে যে পানি থাকে, মানে দুধের মধ্যে জল থাকে কেন, সেটা এটা জল হয়ে গেল, তো এই ধরনের উদ্ভুত সব বিষয়ের মধ্যে কাজ করতো। তো নানান খেয়াল এনে পরিপূর্ণ যেগুলি হয়,
1: কৌতূহলী
0: যে বিষয়গুলি ছিল ওগুলি ছিল ওর মধ্যে। তো আলোচনায় আমরা আরও কিছু বিষয়ের মধ্যে প্রবেশ করব, তার আগে শঙ্করদা আমরা শঙ্করদের কাছ থেকে শুনি গান। দাদা কি শোনাবেন?
2: গানের ঝর্ণা তলায়
0: এসার

0: কন্ডিশন, খুব ভালো, খুব সুন্দর। আমি একটা কবিতা চেষ্টা করছি, কবিতার নাম তবু, রবীন্দ্রনাথ ঠাকুর। তবু মনে রেখো যদি দূরে যাই চলি, সেই পুরাতন প্রেম যদি এককালে হয়ে আসে দূরস্মৃত কাহিনী কেবলই, ঢাকা পড়ে নবনব জীবনের জালে। তবু মনে রেখো যদি বড় কাছে থাকি, নতুনই প্রেম যদি হয় পুরাতন, দেখে না দেখিতে পায় যদি শ্রান্ত আঁখি, পেছনে পড়িয়া থাকি ছায়ার মতন। তবু মনে রেখো যদি তাহে মাঝে মাঝে উদাস বিষাদ ভরে কাটে সন্ধ্যাবেলা, অথবা শারদ প্রাতে বাধা পড়ে কাজে, অথবা বসন্ত রাতে থেমে যায় খেলা। তবু মনে রেখো যদি মনে পড়ে আর আঁখি প্রান্তে, দেখা নাহি দেয় অশ্রুধার। আমরা
1: শুন ভালো, শুন ভালো,
0: কবিতা গল্প কথা সব মিলে আমাদের অনুষ্ঠান, রবি ঠাকুরের জন্মদিন বলে কথা, 165তম জন্মদিন, আকাশবাণী বিলোনিয়ার পক্ষ থেকে আমরা অনুষ্ঠানে রয়েছি সবাই। তো সবুজ করে রয়েছে, আবারও না তার আগে গান শুনবো কোনটা,
1: হোক না হোক। আসলে একটা কথা বলছিলাম যে রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের রাজ্যেও কিন্তু ভীষণ ভালো ভালো কাজ হয়েছে, শুধু যে আমরা গান করছি, আবৃত্তি করছি বা নাচ করছি না, কাজ হয়েছে। মানে আমার জানা মতো দুটো বলছি, একজন বিশিষ্ট ব্যক্তি, উনি কিছুদিন মানে বেশ কয়েক বছর আগেই, নন্দিতা দত্ত সাংবাদিক, উনি বই করেছেন একটা, সেই বইটিতে মানে সবাই রবীন্দ্রনাথকে চিঠি লিখেছে, বিশিষ্ট ব্যক্তিরা, মানে আমি রবীন্দ্রনাথকে চিঠি লিখলে কী লিখতাম এখন, এরকমভাবে বিভিন্ন জন বিভিন্নভাবে রবীন্দ্রনাথ, আমরা বলি না যে শ্রীকৃষ্ণকে কেউ আমরা প্রেমিক হিসেবে, কেউ পিতা হিসাবে, কেউ গোপাল নিজের সন্তান সম ওইভাবে দেখি, ঠিক সেই বইটাতেও দেখলাম এক একজন এক একভাবে রবীন্দ্রনাথকে চিঠি লিখেছেন। বইটা আছে আমার কাছে, আমি ওই বইটা থেকে একজনের লেখা একটা চিঠি একটু পড়ে শোনাচ্ছি, মানে সে কীভাবে লিখেছে কবিকে। যিনি লিখেছেন তিনি একজন বিষয় শিক্ষিকা, আমারই বান্ধবী সংহিতা সিনহা, সে লিখছে, প্রিয় রবি ঠাকুর কেমন আছেন? আপনার মনে আছে আমার কথা? আমি মিনি, আপনার মিনি, আমার বাবার নয়নমণি, যে সারাদিন সবাইকে ব্যস্ত করে রাখত হাজারটা প্রশ্নবাণে। আপনার মনে পড়ে আমার সেই দুষ্টমুখগুলোর কথা? আমি অনেক দেরিতে জেনেছিলাম হাতির সুর থেকে নয়, মেঘের কোল থেকে বৃষ্টি নেমে আসে। জানি জানি আপনি হাসছেন তো আমার বোকা বোকা ভাবনায়, কিন্তু জানেন ভাগ্যিস আপনি আমায় সরল করেই গড়েছিলেন, তাই আমার একটা মনে রাখার মতো ছোটবেলা ছিল। যাগ্গে আপনার সেই দুষ্টু সরল মিনি এখন মস্ত সংসারী, যে মিনি একদিন রহমত চাচার সাথে সুর মিলিয়ে বলতো সে শ্বশুর ঘরে যাবে না, শারদালো গায়ে মেখে লাল চেলি বেনারসিতে, সেই মিনি অনেকদিন আগেই পিতৃগৃহ ত্যাগ করেছিল, তার চুলেই এখন সময়ের রূপলি বিদ্যুৎ খেলছে আর তার আঁচল ধরেছে নাতি নাতনিরা। রহমত চাচাও জানেন না যে তার খুকিরও একটা খুকি আছে, পুপে, আমার পুপে এখন স্বামী সন্তান নিয়ে প্রবাসে তার খেলাঘর।

0: বর্ষা দিয়েছে। ও হ্যাঁ, আপনার মনে আছে রহমত চাচার কথা, যার ঝুলিতে পেস্তা বাদাম কাজু কিশমিশের সাথে থাকতো আমার জন্যে প্রাণ ভরা ভালোবাসা? বারবার সেই মুহূর্তটিকে মনে পড়ে যেদিন তার সাথে আমার শেষ দেখা হয়েছিল। আজও মনে হয় কেন সেদিন চাচাকে কিছু বলতে পারিনি। কি জানি চাচার সাথে তার মেয়ের দেখা হলো কি না, কেমন আছেন তারা। আচ্ছা, রহমত চাচার মেয়ের কি নাম? রুকসানা। আমি অবশ্য তাকে সেই নামেই ডাকি। ঠাকুর, শহরে অদ্ভুত এক মহামারী এসেছে, বিশেষজ্ঞরা বলছেন অতিমারী। আমরা সবাই তাই গৃহবন্দী, হিজাবে ঢাকা রুকসানার মতো আমারও মুখ, ঢাকা পড়েছে মাস্কের আড়ালে। পুপের আসার কথা ছিল কিন্তু আসতে পারল না। টিভিতে সে দেশের মৃত্যু মিছিল দেখে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। আজ বুঝতে পারি রহমত চাচার পিতৃ হৃদয়ের ব্যাকুলতা, সন্তানকে কাছে না পাওয়ার তীব্র যন্ত্রণা। আমাদের তাও ফোন আছে, ভিডিও কলিং আছে, কিন্তু তাও সন্তানকে বুকে জড়িয়ে ধরতে না পারার যন্ত্রণার ভার মাতৃহৃদয় কি পিতৃহৃদয় উভয়ের পক্ষে যে আজও চরম। শুধু মনকে বোঝাই, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে, এই মন্ত্র যে আপনার কাছেই শেখা। কাল আমার নাতি নাতনিদের সাথে গল্প হচ্ছিল, বাচ্চা দুটোর খুব মন খারাপ, বলছিল জানো দিদুন, গড ইজ পানিশিং আজ বিকজ ম্যান হ্যাজ কিল্ড ট্রিজ, হিজ অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস, ডেস্ট্রয়েড হিজ নেচার, ইভেন দে ডিড নট লিভ হিজ অ্যামাজন, সো গড ইজ অ্যাংরি নাও। সত্যি কি পরমপিতা রাগ করলেন? গল্পে গল্পে জানালো ওরা গ্রেটার থুনবার্গ বলে এক সুইডিশ কিশোরীর সমর্থক, ওরাও সবুজ চায়, মুক্ত নীল চায়, শীতল নরম হাওয়া চায়। আজকালকার ছোট ছোট বাচ্চারা কত কি জানে বোঝে। দুঃখিত, আহা, আমরা বড়রাও যদি ওদের মতো সহজ করে বুঝতে পারতাম।
1: এমনিতে শরীর ভালো নেই, সর্দি কাশি নিয়ে আছেন। আমরা এখনই হবে না, পরে ফেরবো, ঠিক আছে? পরে শুনবো কাশিও, ঠিক আছে?
2: আরও দু একটা শুনবো।
1: হ্যাঁ শুনবো, নিশ্চয়ই শুনবো, এখনও অনেকটা সময় রয়ে গেছে আমাদের। তার আগে আমরা কথা ফিরবো, কথা আগে একটা গান হোক আবার নাকি। কোনটা সবার দাম? ঠিক আছে।

0: সত্যি দারুণ গেয়েছেন। রবীন্দ্র অনুরাগীরা মনে করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা এবং বাঙালির অহংকার। অসাধারণ সব সাহিত্যকর্ম দিয়ে তিনি বিস্তৃত করেছেন বাংলা সাহিত্যের পরিসর। অসত্য এবং অন্যায়ের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে জীবন সংগ্রামের প্রতিটি ক্রান্তিকালে আমাদের পাশে আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
1: বিশ্বকবি সম্পর্কে নবনীত তার মতামত ব্যক্ত করেছে। যেটা বলছিলাম, সংস্কার আমাদের মাঝে এসে পৌঁছে এসেছে, আবার হঠাৎ কাশি উঠে গেছিল। তো খুব ভালো লাগছিল। আমরা কি সেটা শেষ করবো না নতুন নতুন কিছু? যে বইটার কথা এখন হচ্ছিল, চিঠি, মনের অভিব্যক্তি ব্যক্ত করার যে বিষয়গুলো, ওখান থেকে আমরা শুনতে পারি, অসুবিধা নেই। ভালো লাগছিল।
2: ঠিক আছে,
1: কবিকে নিয়ে লেখা মানে একটা দারুণ।
2: আবার কিছুদিন আগে গুয়াহাটিতে হয়েছে একটা কাজ, ত্রিপুরারই ছেলে, সে কবিগুরুর বিভিন্ন জন্মদিনের যে উদযাপনগুলি ওনার জীবিত অবস্থায়ও, তখনও বিভিন্ন যে পত্রিকা বেরিয়েছে, পেপার কাটিং, ওইগুলো তার সংগ্রহে আছে, করেছে সে, যেভাবেই হোক করে সেটার প্রদর্শনী করেছে গুয়াহাটিতে এই কিছুদিন আগেই, আমাদের রাজ্যেরই একজন ছেলে সুব্রজিৎ ভট্টাচার্য। ভীষণ ভালো কাজ সেগুলো। আচ্ছা, আমি কবির লেখাই একটা কবিতা এটা একটু পড়ি, খুব পরিচিত কবিতা কিন্তু কতটুকু পড়তে পারবো বুঝতে পারছি না। বলছিলাম যে আপনি বলছিলেন যে কবি বিভিন্ন ধরনের কবিতা লিখেছেন, প্রতিবাদী কবিতাও লিখেছেন, এবং একজন পুরুষ হয়ে একজন মহিলার মনের কথা বা অভিব্যক্তি উনি যেভাবে প্রকাশ করেছেন সবলা কবিতাটাতে।
1: প্রতিবাদের কথা যখন আসছে, তখন ওখানে একটা কথা বলে রাখি। স্বাধীনতা সময়ের দিনগুলোতে আমাদের বড় বড় অনেক স্বাধীনতা সংগ্রামী রয়েছেন, বিখ্যাত অনেকে রয়েছেন, কিন্তু ওনারা যেটা পারেননি কবিগুরু সেটা করে দেখিয়েছেন। সেটা হলো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, শেষে উনি যে ব্রিটিশের দেওয়া নাইট উপাধি সেটা কিন্তু ত্যাগ করেছিলেন। এটা কিন্তু অন্য কেউ করে দেখাতে পারেনি। তো এই জন্য বলছে, উনি যেমন দরদি যেমন ছিলেন, প্রতিবাদীও ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে। তো বলবো যে তুমি যে প্রতিবাদীর কথা বলছিলে, তো ওই প্রসঙ্গে কথাটা এসছে।
2: ঠিক, সবলা কবিতাটা একটু চেষ্টা করছি পড়ার। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা? নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবা কতদিনে? শুধু শূন্যে চেয়ে রব কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ? কেন না ছুটাব তেজে সন্ধানের রথ, দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বলগা পাশে দুর্জয় আশ্বাসে? দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করিপণ? যাব না বাসর কক্ষে বধুবেশে বাজায় কিঙ্কিনি, আমারে প্রেমের বীর্যে কর অশঙ্কিনি, বীর হস্তে বরমাল্য লব একদিন সে লগ্ন কি একান্তে বিলীন? ক্ষীণ দীপ্তি গধূলিতে কভুতারে দিব না ভুলিতে মোর দৃপ্ত কঠিনতা, বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার, ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার। দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ গর্জন উচ্ছ্বাস, মিলনের বিজয় ধ্বনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে মাথার গুণ্ঠন খুলি কব তারে? মর্তে বা ত্রিদিবে একমাত্র তুমি আমার, সমুদ্র পাখির পক্ষে সেই ক্ষণে উঠিবে হুঙ্কার পশ্চিম পবনহানি, সপ্তর্ষি আলোকে যবে যাবে তারা পন্থা অনুমানি। হে বিধাতা আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্র বিনা, উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে। যাহা মোর অনির্বচনীয় তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়, সময় ফুরায় যদি তবে তার পরে শান্ত হোক সে নির্ঝর নৈশব্দের নিস্তব্ধ সাগরে।
1: শুনলাম কবিতা। রবীন্দ্রনাথের কবিতার কথা যখন আসে, কাব্যসাহিত্যে বৈশিষ্ট্য ভাব গভীরতা, গীতিধর্মিতা, চিত্র রূপময়তা, আধ্যাত্ম চেতনা, ঐতিহ্য প্রীতি, প্রকৃতি প্রেম, মানব প্রেম, স্বদেশ প্রেম, বিশ্বপ্রেম, রোমান্টিক সৌন্দর্য চেতনা, ভাব ভাষা ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য, বাস্তব চেতনা এবং প্রগতি চেতনা, রবীন্দ্রনাথের গদ্য ভাষা, কাব্যিক ব্যাপারগুলো সব মিলেমিশে একাকার হয়ে গেছে। সেই জন্য উনি বিশ্বকবি। আজ স্মরণের বালুকবেলায় আমরা ওনাকে স্মরণ করছি ওনার গানে, কবিতায়, গল্পে। আবারও হোক গান নাকি পারমিতা করবে না।

অসাধারণ। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, খুব ভালো ভালো লাগা গান। আর রবি ঠাকুর তার পদচারণা বা তার সৃষ্টিকর্ম শুধু দেশের মধ্যে সমুদ্র ছিল না, আর বিদেশেও উনি প্রচুর বিদেশ ভ্রমণও করেছেন। প্রায় বারোবার বিশ্ব ভ্রমণে উনি বেরিয়েছিলেন, যার মধ্যে 1878 থেকে 1932 সালের মধ্যে তিনি 5টি মহাদেশের 30টিরও বেশি দেশ ভ্রমণ করেছিলেন। প্রথম দুবার জীবনে দুবার 1878 এবং 1890 তিনি ইংল্যান্ড গিয়েছিলেন। তারপর 1912 সালে ব্যক্তিগত চিকিৎসার জন্য তৃতীয়বার ইংল্যান্ডে গিয়ে ইয়েটস প্রমুখ কয়েকজন ইংরেজ কবি ও বুদ্ধিজীবীদের কাছে সদ্য রচিত গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ পাঠ করে শোনান। কবিতাগুলো শুনে তারা মুগ্ধ হয়েছিলেন। ইয়েটস স্বয়ং সেই কাব্যের ইংরেজি অনুবাদের ভূমিকাটি লিখে দিয়েছিলেন। এই ভ্রমণের সময় দীনবন্ধু চার্লস ফ্রেয়ার অ্যান্ড্রুজের সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় ঘটে। 1913 সালে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কারে সম্মানিত করে 1916 থেকে 1917 সালে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে রবীন্দ্রনাথ সাম্রাজ্যবাদ এবং উগ্র জাতীয়বাদের বিরুদ্ধে কতগুলো বক্তৃতা দেন। এই বক্তৃতাগুলো সংকলিত তার ন্যাশনালিজম গ্রন্থে। তবে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের বিরূপ মতামত ওই দুটি দেশে সেই সফরকালে প্রত্যাখ্যাত হয়েছিল। 1920 থেকে 1921 সালে আবার ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান কবি। এই সফরের সময় পাশ্চাত্য দেশগুলি তিনি সংবর্ধিত হয়েছিলেন। 1924 সালে রবীন্দ্রনাথ যান চীন সফরে। এরপর চীন থেকে জাপানে গিয়ে সেখানেও জাতীয়তাবাদ বিরোধী বক্তৃতা দেন কবি। 1924 সালের শেষের দিকে পেরু সরকারের আমন্ত্রণে সেদেশে যাওয়ার পথে আর্জেন্টিনায় অসুস্থ হয়ে কবি ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে 3 মাস কাটিয়েছিলেন। স্বাস্থ্যের কারণে পেরু ভ্রমণ তিনি স্থগিত করে দেন। পরে পেরু ও মেক্সিকো উভয় দেশের সরকারি বিশ্বভারতীকে 1,00,000 মার্কিন ডলার অর্থ সাহায্য প্রদান করেছিল। 1926 সালে বেনিতো মুসোলিনির আমন্ত্রণে ইতালি সফরে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। প্রথমে মুসোলিনির আতিথ্যতে মুগ্ধ হল, পরে লোকমুখে তার স্বৈরাচারের কথা জানতে পেরে মুসোলিনির কাজকর্মের সমালোচনা করেন কবি। এর ফলে উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছেদ পড়ে। এরপর রবীন্দ্রনাথ গ্রিস, তুরস্ক এবং মিশর ভ্রমণ করে ভারতে ফিরে আসেন। অর্থাৎ এই সফরকালে তিনি অনেকগুলো দেশে ভ্রমণ করেছেন, তার মধ্যে ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে ওনার সাক্ষাৎটা কী সেটা নিয়ে এখনও অনেক কথা প্রচলিত রয়েছে। তার শুশ্রূষায় উনি সুস্থ হয়েছিলেন ওই সময়, কিন্তু এটা একটা ওইসব ব্যাপার নিয়ে অনেকগুলো কথা ওই সময় রচিত হয়েছে এবং অনেক কথাও বেরিয়েছে। তো একটু আগে যে গান আমরা শুনেছি,

তুই ফেলে এসেছিস কারে মন, মনে আমার। এই গানগুলোর সঙ্গে কথাগুলো অনেকটা ওই সময়ের মিল খুঁজে পাওয়া যায়। প্রেমিক রবীন্দ্রনাথ, সেই প্রকৃত প্রেম, পূজা প্রেম কোন কোথাও তিনি আবদ্ধ ছিল না, সব জায়গাতে তার বিচরণ ছিল অবাধ। তো স্বদেশ পর্যায়ের গান আমরা এখন শুনি, একটা স্বদেশ পর্যায়ের গান একটা হতে পারে, আছে সবার দা স্বদেশ পর্যায়ের কোনো গান? তাহলে একটা স্বদেশ পর্যায়ের গান আমরা শুনি। তার আগে ঠিক আছে,

তাহলে সদস্য পূজার গানও শোনা হলো শুভকর্মপথে। খুব সুন্দর। রবি ঠাকুরের রাজনৈতিক মতাদর্শ এবং শিক্ষা চিন্তা, এটা নিয়ে অনেক কথা আছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক দর্শন অত্যন্ত জটিল। তিনি সাম্রাজ্যবাদের বিরোধিতা ও ভারতীয় জাতীয়তাবাদীদের সমর্থন করতেন। 1890 সালে প্রকাশিত মানসিক কাব্যগ্রন্থের কয়েকটি কবিতায় রবীন্দ্রনাথের প্রথম জীবনের রাজনৈতিক ও সামাজিক চিন্তাভাবনার পরিচয় পাওয়া যায়। হিন্দু জার্মান ষড়যন্ত্র মামলার তথ্য প্রমাণ এবং পরবর্তীকালে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, রবীন্দ্রনাথ গদ ষড়যন্ত্রের কথা শুধু জানতেনই না, বরং উক্ত ষড়যন্ত্রে জাপানি প্রধানমন্ত্রী তেরাউচি মাসাতাকি ও প্রাক্তন প্রিমিয়ার ওকুমা সিগনোবুর সাহায্য প্রার্থনা করেছিলেন। আবার 1925 সালে প্রকাশিত একটি প্রবন্ধে স্বদেশী আন্দোলনকে চরকা সংস্কৃতি বলে বিদ্রুপ করে রবীন্দ্রনাথ ঠাকুর কঠোর ভাষায় তার বিরোধিতা করেন। ব্রিটিশ সাম্রাজ্যবাদ তার চোখে ছিল আমাদের সামাজিক সমস্যাগুলোর রাজনৈতিক উপসর্গ, তাই বিকল্প ব্যবস্থা হিসেবে বৃহত্তর জনসাধারণের স্বনির্ভরতা এবং বৌদ্ধিক উন্নতির উপর অধিক গুরুত্ব আরোপ করেন তিনি। ভারতবাসীকে অন্ধ বিপ্লবের পন্থা ত্যাগ করে দৃঢ় ও প্রগতিশীল শিক্ষার পন্থাটিকে গ্রহণ করার আহ্বানও করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ উনি শুধু গান বাজনা লেখা এসবের মধ্যে সীমাবদ্ধ ছিল না, দেশের ব্যাপারেও কিন্তু উনি সমানভাবে চিন্তাভাবনা করতেন। হ্যাঁ, তো সেই জায়গাতে আমরা ওনার বিভিন্ন সময় ওনার কাজকর্ম আমরা দেখেছি, স্বদেশী আন্দোলনের সময়, বঙ্গভঙ্গ আন্দোলনের সময়, অনেক কাজ উনি করেছেন। তো সেদিক থেকে আমরা ওনাকে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ আমরা দেখিনি, ওনার পদচারণা ছিল সর্বত্র। তো আবারও কথা হবে তার আগে।

0: আর একটা কবিতা শুনি, একটা কবিতা শুনে নি তোমার কাছ থেকে।
1: স্বদেশ ভাবনার কথা যেমন এলো, আমি বলছিলাম কবিগুরুর যে সৃষ্টি আজি বাংলাদেশের হৃদয় হতে, এখানে ভারত মাতার সঙ্গে আমার দেবী মাতার যে এক মিলন, এই গানটার মধ্য দিয়ে কিন্তু ভীষণ, এক ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কা হরণ, ভীষণ মানে ভীষণ মিনিংফুল।
0: ওই গানটা কি আমরা শুনতে পারি? আজি বাংলাদেশের হৃদয় হতে, তাহলে হয়ে যাক। কখন আপনি, খুব সুন্দর গান, আমরা চেষ্টা করবো গলায় মেলাতে সবাই।

0: অসাধারণ। এতক্ষণের মনে হচ্ছে একটা পূর্ণতা আমরা পেয়েছি। তো কথা হচ্ছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি বর্জন করেছিলেন। আগে বলেছি নাইটহুড প্রত্যাখ্যান পত্রে লর্ড জেমস ফোর্ডকে রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমার এই প্রতিবাদ আমার আতঙ্কিত দেশবাসীর মৌন যন্ত্রণার অভিব্যক্তি। রবীন্দ্রনাথের চিত্ত যেথা ভয়শূন্য ও একলা চলরে রাজনৈতিক রচনা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। একলা চলরে গানটি গান্ধীজির বিশেষ প্রিয় ছিল।
1: গান্ধীজি
0: গান্ধীজির ভীষণ

0: যদি তো ডাকছ নাকি
1: যদি একটা চলে সেটা হবে কি
2: অসুবিধা নেই
1: একদম
0: সবই হবে
1: এই প্রসঙ্গটা কথা বলি গানটা হবে

0: মানে গানটি গান্ধীজির, হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, এই গানটা প্রসঙ্গে একটা কথা বলছি। বাউল একজন ছিলেন গগন হরকরা বা গগনচন্দ্র দাস, 1845, হ্যাঁ ওনার জন্ম। ওনার লেখা হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলানি তাই, হ্যাঁ, এটার পরেই কিন্তু রবীন্দ্রনাথ এটাকে মডার্নাইজেশন করলেন, করে করলেন যদি তোর ডাক শুনে কেউ না শুনে। হ্যাঁ হ্যাঁ,
0: তো যেখানে একটু আগে বলছিলাম গানটা গান্ধীজির খুব প্রিয় ছিল, কিন্তু সেই জায়গা তো গান্ধীজির সঙ্গে রবি ঠাকুরের সম্পর্কটা ছিল অম্লমধুর। হিন্দু নিম্নবর্ণীয় জন্য পৃথক নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে গান্ধীজি এবং আম্বেদকরের যে মতবিরোধের সূত্রপাত তা নিরসনেও রবীন্দ্রনাথ বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন, ফলে গান্ধীজিও তার অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিলেন। রবীন্দ্রনাথ তার তোতাকাহিনী গল্পে বিদ্যালয়ের মুখস্থ সর্বস্ব শিক্ষার প্রতি তীব্রভাবে আক্রমণ করেছিলেন। এই গল্পে রবীন্দ্রনাথ দেখিয়েছিলেন দেশের ছাত্র সমাজকে খাঁচাবদ্ধ পাখিটির মতো শুকনোবিদ্যা গিলিয়ে কীভাবে তাদের বৌদ্ধিক মৃত্যুর পথে ঠেলে দেওয়া হচ্ছে। 1917 সালের 11 অক্টোবর ক্যালিফোর্নিয়ায় সান্টা বারবারা ভ্রমণের সময় রবীন্দ্রনাথ শিক্ষা সম্পর্কে প্রথাবিরুদ্ধ চিন্তাভাবনা শুরু করেন। শান্তিনিকেতন আশ্রমকে দেশ এবং ভূগোলের গণ্ডির বাইরে বের করে ভারত বিশ্বকে এক সূত্রে বেঁধে একটি বিশ্ব শিক্ষাকেন্দ্র স্থাপনের পরিকল্পনা এই সময় তিনি গ্রহণ করেছিলেন, যার কথা আমরা শান্তিনিকেতন কথা বারবার বলছিলাম। এর মধ্যে এই শিক্ষা ব্যবস্থাটাকে একটা অন্য

0: ব্যবস্থা মধ্যে উনি নিয়ে এসেছিলেন, সব কিছু ছিল। একটা মানুষকে দাঁড় করাবার জন্য যতটুকু প্রয়োজন সব শিক্ষায় শান্তিনিকেতন থেকে পাওয়া যায়, সেই চেষ্টাটা উনি করে গেছেন।
1: অলরাউন্ড ডেভেলপমেন্ট এখন যেটা আমরা শিক্ষার ক্ষেত্রে বলছি, বাচ্চাদের, হ্যাঁ বাচ্চাদের সব রকম ডেভেলপমেন্টের দরকার। সেই যুগে সেই সময় বসে উনি এটা চিন্তা করেছেন। আজকে বর্তমানে আমরা যে এনইপি 2020 বলছি, এখানেও সেই সেম জিনিস কিন্তু আমরা করছি। মানে একটা বাচ্চা শুধু বিজ্ঞানে ভালো হবে, অঙ্কে ভালো হবে বা ইংরেজি, সবটাই ওর দরকার। ও এবারে এটা ও যেটা পছন্দ করে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নারী শিক্ষার,
2: নারী শিক্ষার প্রসার যেটা বলছিলেন যে মানে শুধু পড়াশোনা করলে হবে না, নারীদের
0: বর্তমান সময়ে স্কিলড না হলে তুমি কিছু করতে পারবে না। সবাইকে তো চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না, সবাইকে কিছু করে খাওয়ার জন্য নিজেদেরকে মানে স্বাবলম্বী করার জন্য চেষ্টা এটা চলছে, এবং সেই চেষ্টাটার শুরুটা অনেক দিন আগে থেকে শুরু হয়েছিল, যেটা আমরা কবিগুরুর তার কাজের ধারার মধ্যে দিয়ে,
1: হ্যাঁ
0: কাজের ধারার মধ্যে দিয়ে আমরা আর সেটা দেখতে পেয়েছি। তো সেই জায়গা দাঁড়িয়ে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তারপরও যাওয়ার আগে আর একটা কবিতা শুনে নিই, তারপরে একটা গানের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করবো।
1: ছোট কবিতাই, হ্যাঁ,
0: আচ্ছা কবিতা আমরা কটায়, আমাদের 3:55 কবিতা হয়তো বা হবে না, কবিতা জায়গাতে আমরা একটা গানের মধ্যে দিই, আর গানের মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করি। তবে তার আগে বলে নিই, আমাদের আজকের যে অনুষ্�ান যেটা ছিল কবিগুরুর 165তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে, সেখানে দাঁড়ে আসে দিল ডাক 25শে বৈশাখ। 25শে বৈশাখে আবারও কবিগুরুকে আমাদের সবার পক্ষ থেকে, আকাশবাণী বিলনের পক্ষ থেকে প্রণাম জানিয়ে
1: শ্রদ্ধাঞ্জলি
0: আমাদের আমরা শেষ করব। আমাদের শিল্পীদের মধ্যে রয়েছেন শঙ্করদা রয়েছেন, পারমিতা রয়েছেন, পিনাকি রয়েছেন, সবুজ কুল রয়েছেন, প্রসেনজিৎ রয়েছেন, আমি রয়েছি, নবমিতা রয়েছে, আমাদের সবার পক্ষ থেকে সবশেষ নিবেদন।

165তম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এতক্ষণ প্রচারিত হল সরাসরি অনুষ্ঠান দ্বারে আসি দিল ডাক 25শে বৈশাখ। সূত্রধার স্নেহাশিস চক্রবর্তী এবং নবনীতা মজুমদার, গানে পিনাকী নাগ, পারমিতা সাহা, শঙ্কর ভট্টাচার্য, আবৃত্তিতে সবুজ কলি মিশ্র, তবলায় ছিলেন প্রসেনজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই আপনাদের দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এরপর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ।

শুনলেন প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এরপর দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে এখন শুনবেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান। আজ একই সুরকারের গান শুনবেন, সুরকার রাহুল দেববর্মণ।

ছবির গান শিল্পী ছিলেন এসপি বালসুব্রমণিয়ম। গানের কথা লিখেছেন জাভেদ আখতার। এবারের গান তেরি কসম ছবি থেকে নেওয়া, শিল্পী অমিত কুমার, গীতিকার আনন্দ বক্সী।

গানটি শুনলেন জমানে কো দিখানা হ্যায় ছবি থেকে, আশা ভোঁসলে, মোহাম্মদ রফি এবং সহশিল্পীদের কণ্ঠে। গানটির কথা লিখেছেন মজরু সুলতানপুরি। এবারের গানটি শুনবেন আবদুল্লাহ ছবি থেকে, শিল্পী কিশোর কুমার, গীতিকার আনন্দ বক্সি। আজ শুনছেন রাহুল দেববর্মনের সুর করা গান।

এবারের গান সত্তে পে সত্তা ছবি থেকে, কিশোর কুমার এবং সহশিল্পীর কণ্ঠে। গানটি লিখেছেন গুলশন বাওরা।

শুনলেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান। আজ শুনলেন রাহুল দেববর্মনের সুর করা গান সাগর, তেরি কসম, জমানে কো দিখানা হ্যায় আবদুল্লাহ সত্তে পে সত্তা ছবি থেকে। অবকাশ রঞ্জনী অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হল। আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন লোকসঙ্গীত অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, পরিবেশনায় বিভিন্ন শিল্পীরা।

0: লোকসঙ্গীত অনুষ্ঠানে শুনলেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই কক কাহামে শুনবেন গুরু নানকের রচনা থেকে পাঠ।
1: অমস হাজাগো যে বিশিবা জরাওন নানক কথারনি কক রক সানানি চেঙ্গ নানক মতাইনি মঙ্গই ককতং সুয়ো তাই আবন রচাব মং বানগৈ মতাইনি মঙ্গই রচাব সালসা নানক তুকু বাইয়ী বলঙ্গ খারি থাঙ্কা তাই আর মতাবে মালাইখা মতাইবন সাখা আং নংবাই নতঙ্গ আং নন তংথ রখা দেহার ন সাফসুত্রা তংদি তপস্যা বারে বারে খেলাইদি ও নানক আবরক ন নাইদি জে লুকুরক আনি হামজাবুক নাইতুক নাই আবরক ন মায়া অংদি আংবু মায়া নাঙ্গানো আনি মং মতাইকতর ব্রহ্মা তাই নং অংখা কথার গুরু গুরু নানক বলংনি সালথাম উল কিফিলখা তাইনি সাল ব সাকলাইখা হিন্দু মুসলমান হুনৈ মংসা করৈ হিন্দু বাই মুসলমান রক বরকনি ধর্মনি আদর্শ এবা রায়দান পৌগি থাংবাইখা

0: বাঙৈব কতাল ধর্ম সংসাখা, তাই ও ধর্ম নি মং রজাক্ষা শিখ ধর্ম। শিখ ও ককথাইনি অর্থঙ্কা বগলা, শিখ ধর্ম নি মতে মতাই খরকসাসি কনৈয়া, ব ও হাও আচাইমানি সেকাংন তঙ্গ, তাই যোগ যোগানো তঙ্গ। ব ওয়ানসংমানি উংলগ, তাই বনি মহিমান কেবু সাইমানিয়া, যতনু বনি ক্ষমতানি বিসঙ্গ নমা তঙ্গু। গুরু নানক মতাই ন হনু নিরঙ্কারী, আবনি অর্থঙ্কা মাংপিলি মূর্তি সাম্পলুই মংসা করুই। ও ধর্ম ও হাবকাখলাই ব কাইব্বা নিয়ম মায়াসাগো, আবরঙ্কা খানাই রায়াখে মাতঙ্গু। কচ এবা চিকন ড্রয়ার মাতনো, সরনি মাথিয়া ইয়াগমা কানো, সেংসা কাইসা মাতুয়ু, তাই বেতরা চিকন কাইসা খানায় বেরোই মাতঙ্গু। শিখ ধর্ম অংখা যত লুকরুকনি বাগৈ, শিখ ধর্মনি কবৈ ফুরংমং অংখা মতাইলে মাসাসি, তাই লুকরগনি কথালাইমং। শিখ ধর্মনি ফুরংমং অংখা মনুষ্যনি জীবননি খাকামং, স্বর্গনি রাজ্যন মান্নানি বাগৈয়া, ফিয়াবা মনুষ্যনি কাহাম ন তাইবু সাকাও তিসানানি, তাই মতাইবাই গদালৈ থাংনানি। মতাই বেবাগ নতঙ্গো, তাই যত্তনি খাও নতঙ্গো, হাইফান মতাই মংসাবাইন খাজা গিয়া ব আলকা। মতম বাহাই যেমন খুম বেবাগ তঙ্গো, আপনি বাগৈ মতাই নাইতক দি নিনি খাও। গুরু নানক গুরুমুখী কক তিক্লাই কলাঙ্কা, ও কক হিন্দি কগ্নি আচায়ো। শিখ ধর্মনি কথার বইনি মুং গ্রন্থ সাহেব, ও কথার বই গুরুমুখী কক বাইন সুজাগ। গুরু নানক মূর্তি পূজান চাচা গিয়া, গুরু অংখা শিব, গুরু অংখা বিষ্ণু তাই ব্রহ্মা, গুরু নো পার্বতী লক্ষ্মী তাই সরস্বতী, গুরু অংখা মতাই বাই বরগ্নি বিসিংহ তাই বরক বাই বরক বিসিংহ মানলার নাই খান্দাল, যে বরক যত মনুষ্য নু বাক্সাকে নগো বনু ধর্মগনাং এবা ধার্মিক, যত্তনু বনি সামং বাইসি বিচার খাইজাক নাই, আবনি বাগৈ যত্তনু জানে জানি সামুংন কাহামকে তাংনা নাঙ্গ। তামনি হিনবা মনুষ্যনি সামুংনি মতেসি মতানি গান্ধার থাংমান্নাই। থানসানি ফানবাইসি চুং মতাইন নৌগু, শিখ ধর্ম পিরো যে মতায়ংখা চিনি লুকরগনি বাবা, তাই ও হায়ংনি যত লুকরগ্নু অংখা চিনি তাকুক বুকুক।
1: কক্কাহামে শুনলেন গুরু নানকের রচনা থেকে পাঠ। এখন ভক্তিগীতি শুনবেন শিল্পী পরেন্দ্র কলুই।

ককবরক অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ককবরকে ভক্তিগীতি, শিল্পী ছিলেন পরেন্দ্র কলই। ককবরক অনুষ্ঠান শেষ হল, আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে। কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণবাণী।

নমস্কার কৃষক ভাই ও বোনেরা, সবাইকে আজকের কিষাণবাণী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্টজে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে। আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, আগামী দু একদিন আবহাওয়া আংশিক মেঘাচ্ছন্ন এবং কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 36 এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 থেকে 25 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 5 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। তবে এসবে বাতাসের সর্বোচ্চ আর্দ্রতা 95% এবং সর্বনিম্ন আর্দ্রতা 40% হতে পারে। পাশাপাশি কৃষক ভাইদের জন্য রয়েছে কিছু কৃষি পরামর্শ। গত কিছুদিনের বৃষ্টিপাতের ফলে সবজির জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি, যাতে বৃষ্টির অতিরিক্ত জল খুব তাড়াতাড়ি করে জমি থেকে বের করে দেওয়া যেতে পারে সেদিকে কৃষক ভাইদের যত্নবান হতে হবে। তাছাড়া এ সময়ে গ্রীষ্মকালীন সবজিতে ফল ছিদ্রকারী পোকা যেমন জাঁপ পোকা, কালো ও লাল কুমড়ু বিটলের আক্রমণ দেখা দিতে পারে। এই ক্ষতিকর পোকাগুলো কার্যকরভাবে দমনের জন্য আবহাওয়া ভালো থাকা অবস্থায় প্রতিকার নিতে এমাসাইটিন বেনজুয়েট এবং ল্যামডা সায়ুথ্রিন প্রয়োগ করা যেতে পারে। বৃষ্টির ফলে জমিতে যথেষ্ট পরিমাণে তস রয়েছে, আর এই তসের সুবিধাকে কাজে লাগিয়ে অনুকূল আবহাওয়ায় আদা এবং হলুদের রোপণ কাজ আপনারা এখনই শেষ করে নিতে পারেন। ধীরে ধীরে আবহাওয়া কিছুটা উন্নতি হয়েছে। জমি থেকে জল সরে যাওয়ার পর চাপান সার হিসেবে প্রতিগানিতে 10 কেজি ইউরিয়া সার প্রয়োগ করা যেতে পারে। উৎপাদন বাড়াতে 0.5% জিঙ্ক সালফেটের দ্রবণ প্রতি লিটার জলে 2 গ্রাম হিসেবে বোরনের সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন। ফলের মাছির আক্রমণ থেকে লাউ গাছকে রক্ষা করার জন্য আপনারা 20 ফাত ব্যবহার করতে পারেন, যা যথেষ্ট কার্যকর এবং পরিবেশ বান্ধব। এই 20 ফাত তৈরির জন্য 100 গ্রামের মতো গুড় একটি ছোট পাত্রে নিয়ে তাতে 2 থেকে 3টি ছিদ্র করে দিতে হবে। এই গুড়ের মিশ্রণে 2 থেকে 5 মিলিলিটার ডাইক্লোরোবাস, যা গন্ধহীন, মিশিয়ে দিতে পারেন। গুড়ের গন্ধে পোকা আকৃষ্ট হয়ে ফুটুর মাধ্যমে পাত্রে রাখা 20 ফাদের দ্রবণে সংস্পর্শে আসা মাত্র বিষক্রিয়ার ফলে পোকা মারা যাবে। এ রাজ্যে হাইব্রিড নেপিয়ার, গিনি এ ধরনের জাতের ঘাস সফলভাবে চাষ করা সম্ভব। বিগত দিনের বৃষ্টিপাতের সুযোগ নিয়ে উঁচু এবং ঢালু জমিতে আসন্ন খরিফ মরশুমে গবাদি প্রাণীদের খাদ্যের চাহিদা মেটাতে এই ধরনের ঘাসগুলো শিকড়যুক্ত চারা রোপণ করা যেতে পারে। সবশেষে মৎস্যপালক ভাইদের উদ্দেশ্যে এবং প্রাণীপালক ভাইদের উদ্দেশ্যে বলছি, বৃষ্টিপাতের ফলে পুকুরে বেশ ভালো পরিমাণ জল জমেছে। বর্তমান পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী এখন পুকুরে মাছের পোনা ছাড়া যেতে পারে। পুকুরে পোনা ছাড়ার অন্তত 15 দিন আগে প্রতি বর্গ মিটারে 500 গ্রাম হারে গোবর প্রয়োগ করা যেতে পারে। নিচু এলাকায় অবস্থিত মাছের পুকুরগুলোর চারপাশে নাইলন জালের বেড়া দেওয়া যেতে পারে, যাতে করে ভারী বৃষ্টিতে জল উপচে পড়ে মাছ বেরিয়ে যেতে না পারে। গবাদি প্রাণীদের এই সময়ে টিকাকরণ একান্ত প্রয়োজন। প্রাণীপালক ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা নিকটবর্তী প্রাণীপালন কেন্দ্রে গিয়ে পরামর্শ নিয়ে, প্রাণী চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে এদের টিকাকরণ করিয়ে নেবেন। শুনলেন আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ। এ আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ আমাদের কাছে পাঠিয়েছেন লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ।

0: খুশির ছাপ।
1: গোবর সার বা কম্পোস্ট সার জমি তৈরির সময় ব্যবহার করে মাটির গঠন ঠিক রাখুন।
2: রাসায়নিক সার সঠিক মাত্রায় প্রয়োগ করে ফসলের উৎপাদন বাড়ান।
3: আজকের বিষয় পর্বে শুনবো একটি আলোচনা, কবিগুরুর কৃষি ভাবনা বর্তমান সময়ে কতটা প্রাসঙ্গিক, এ নিয়ে আলোচনা করেছেন রবীন্দ্র গবেষক গোপাল চন্দ্র দাস।
4: প্রতি বছর 9 মে আমরা রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব উদযাপন করি, সে হিসেবে এবছরও রবীন্দ্র জয়ন্তীতে আমাদের একটি বিশেষ আলোচনা রেখেছি, শ্রীনিকেতনের প্রতিষ্ঠাতা কবিগুরুর কৃষি ভাবনা বর্তমান যুগেও কতটা প্রাসঙ্গিক। আর এ নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রবীন্দ্র গবেষক গোপাল চন্দ্র দাস। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
5: স্বাগত, নমস্কার।
4: প্রথমে আপনার কাছে জানব, এই রবীন্দ্র জন্মজয়ন্তী যেটা আমরা উদযাপন করি, অনেক বছর ধরে উদযাপন করে এসেছি, সেই নিয়ে আপনি শুরু করুন।
5: রবীন্দ্রনাথ তো আমাদের কবি, বলতে গেলে ত্রিপুরার, উনি ত্রিপুরারই কবি, কারণ প্রথম উনাকে কবি উপাধি দিয়েছেন ত্রিপুরা। সেজন্য সবচেয়ে উল্লেখযোগ্য হল এবার 1926, অনেক ঐতিহাসিক, উনি যে 7 বার এসেছিলেন,
4: আচ্ছা,
5: এই 7 বারের মধ্যে শেষবার এসেছিলেন 1926
4: খ্রিস্টাব্দে, উনি প্রথম শেষবারের মতো ত্রিপুরা এসেছিলেন,
5: 7 বারের মধ্যে শেষবার এসেছিলেন, তার শতবর্ষ,
4: আচ্ছা,
5: সবচেয়ে ঐতিহাসিক।
4: আচ্ছা,
5: আর ওই সময় উনি সবচেয়ে আলোচনা জেরার দরকার আর কি, সেটা হল উনি যে ত্রিপুরার যে কৃষি খামার, কৃষিকে আমার দর্শনের জন্য উনি উদ্গ্রীব হয়ে গেলেন।
4: আচ্ছা আচ্ছা,
5: তখন কৃষি খামারটা ছিল, এখন যে অরুন্ধতীনগর পুলিশ রিজার্ভ আছেন ওই জায়গাতে,
4: আচ্ছা,
5: কিন্তু জায়গাটা ছিল সাংঘাতিক ভয়ানক, বন্য জন্তু তখনও, এই যে এখন যে বটতলা যে ব্রিজটি আছে না, এই ব্রিজটা ছিল না, ছোট্ট একটা লোহার ব্রিজ ছিল, মানে একজন যদি যায় আর একজন আসতে পারত না,
4: আচ্ছা,
5: এরকম জায়গা, আর বন্য জন্তু জানোয়ার ছিল। গুরুদেব নাসর বান্দা হয়ে গেলেন, বললেন না আমি কৃষি খামার দেখতে যাব। তো উনি অরুন্ধতীনগর যেটা এখন, সেটা প্রতাপগড় নামে ছিল, প্রতাপগড় কৃষি খামার।
4: আচ্ছা,
5: আর মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মায়ের নাম অরুন্ধতী, পরবর্তী সময়ে ওই জায়গাটার নাম অরুন্ধতীনগর ওনার নামে হয়ে গেল,
4: ওই নামে রাখা হলো,
5: রাখা হলো।
4: আচ্ছা আচ্ছা,
5: সে অনেক কথা, যাই হোক, উনি এখানে এসে খুব খুশি হয়ে গেলেন, এবং ত্রিপুরার যে পেঁপে, ওইখানে পাকা একটা পেঁপে উনি খেয়েছিলেন,
4: আচ্ছা,
5: উনি এত আনন্দ পেয়েছেন, এত সুস্বাদু পেঁপে, পেঁপের তো অনেক গুণ আছে। যাই হোক, উনি তখন একটা উপদেশ দিয়েছিলেন, সেটা হল গাছে অতিরিক্ত সার বা ওষুধ না দিয়ে কিভাবে প্রকৃতিগতভাবে গাছ বৃদ্ধি করা যায়, সেটা বলেছিলেন, যে গর্ত করে করে পাতাগুলি এখানে রেখে দিতে,
4: আচ্ছা,
5: জৈব সার তৈরি করে, জৈব সারের মধ্যে দিয়ে যাতে কৃষির উন্নতি হয়,
4: মানে বর্তমান বিজ্ঞানসম্মত যে চাষাবাদ রয়েছে,
5: হ্যাঁ,
4: মানে উনি সেই চাষাবাদের কথা সেই সময় থেকে কিন্তু তিনি মানে চিন্তাভাবনা নিয়ে এসেছিলেন, যে জৈবিক পদ্ধতিতে চাষাবাদ,
5: সেই
4: বর্তমান যে আমাদের কৃষি দপ্তর থেকে বলতে শোনা যায় যে রাসায়নিক সার যতটা কম পার ব্যবহার করে জৈবিক পদ্ধতিতে চাষাবাদ, সেই চাষাবাদে তিনি ওই সময় থেকে মানুষের মধ্যে একটা নতুন চিন্তাভাবনা তৈরি করার চেষ্টা করেছিলেন।
5: হ্যাঁ, সেই
4: আমরা জানতাম রবীন্দ্রনাথ একজন কবি,
5: হ্যাঁ,
4: খুবই উৎসাহ জাগে যে জানতে যে তিনি কি কৃষক ছিলেন, কৃষক ছিলেন কি, বা কখনো কি লাঙ্গল ধরেছিলেন?
5: হ্যাঁ, উনি হলকর্ষণ উৎসব করেছেন,
4: আচ্ছা আচ্ছা,
5: হলকর্ষণ নিজের হাতে দুইটা বলদকে সাজাতেন, সুন্দরভাবে ফুল দিয়ে, কাপড় দিয়ে, তারপরে উলুধ্বনি দিতেন মহিলারা,

0: আর উনি বৈদিক মন্ত্রে, আমাদের যে বৈদিক মন্ত্র,
1: আচ্ছা,
0: কীর্তিমোহন সেন, মানে অমর্ত্য সেনের দাদু কীর্তিমোহন সেন, উনি মন্ত্র পাঠ করতেন।
1: আচ্ছা আচ্ছা।
0: আর উনি নিজের নাঙ্গল চাষ করতেন, নাম দিয়েছেন হলকর্ষণ উৎসব।
1: আচ্ছা আচ্ছা।
0: এটা হলো বলতে হয় প্রথম সভ্যতার যে শুরু সেটা হলো আগুন আবিষ্কার। আগুনের পর পরবর্তী যে সভ্যতা যেটা নিয়ে বিপ্লব হয়ে গেছে সেটা হলো কৃষি।
1: আচ্ছা আচ্ছা।
0: তাই রবীন্দ্রনাথ কৃষিতে ঝাঁপিয়ে পড়েছিলেন, সমস্ত কিছু বাদ দিয়ে উনার সব কথাগুলি যদি বলতে হয় যে উনি তো জন্মগ্রহণ করেছেন কলকাতার বিশাল অট্টালিকার মধ্যে।
1: আচ্ছা।
0: কিভাবে তিনি কৃষিকাজকে আয়ত্ত করেছিলেন সেটা হল উনি ১৮৯০ থেকে ১৯০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত শিলাজহের বাংলাদেশের উনি জমিদার হয়ে গিয়েছিলেন।
1: আচ্ছা
0: আচ্ছা। কারণ উনি তিনতলার বড় লোকের অট্টালিকার ছেলে, কিভাবে উনি কৃষকদের মধ্যে প্রবেশ করবেন? প্রথমে জমিদারদের পূর্ণাহ সভা হয়, পূর্ণাহ সভাতে যখন সবাই বসলেন তখন উনি সঙ্গে সঙ্গে ১,২৫,০০০ টাকা তখনকার সময়ে কৃষকদের কৃষি লোন মুকুব করে দিলেন।
1: ওই সময়ে
0: মহর্ষি দেবেন্দ্রনাথ তো আশ্চর্য হয়ে গেলেন, আরে আমরা খাবো কি, আমরা তো জমিদার, আমরা তো প্রজাতির থেকে যা পাই তা নিয়ে তো চলতে হবে। কিন্তু গুরুদেব মানেননি। যাই হোক, উনি কৃষির জন্য প্রথম বিভিন্ন পরগনাগুলিকে ভাগ করে ফেললেন, কৃষি পরগনাগুলি ভাগ করে করে ওইখানে দায়িত্ববান লোককে দিলেন যে কিভাবে চাষ করতে হবে। এমন সময় আর একটা ঘটনা, ১৯০৬ সাল কবির পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ওনাকে পাঠালেন, ডাক্তার না ইঞ্জিনিয়ার না, ওনাকে কৃষি বিজ্ঞানী করার জন্য। ভারতবর্ষে প্রথম যে কৃষি স্নাতক সেটা হলো রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ।
1: আচ্ছা।
0: ওনাকে আমেরিকা পাঠালেন, সঙ্গে বন্ধুপুত্র সন্তোষ মজুমদার, সঙ্গে আরেকজন হলেন নগেন্দ্র রায়, নগেন্দ্রবাবু, তিনজনকে আমেরিকা পাঠালেন ভারতবর্ষে, যাতে কৃষি আন্দোলন মানে সাকসেস হয়, কৃষি যাতে বিপ্লব হয়, এই তিনজনকে দিয়ে উনি বিভিন্ন কাজ করাতে শুরু করলেন।
1: মানে রবীন্দ্রনাথ বুঝেছিলেন যে কোন একটা দেশের বা জাতির যদি উন্নতি করতে হয় সেটা হবে একমাত্র কৃষির মাধ্যমে। মানে কৃষিকাজে যদি সফলতা ১০০% আসে তাহলে কিন্তু আমাদের দেশের উন্নতি অবধারিত।
0: আর
1: তখন থেকে তিনি কিন্তু এটা চিন্তা ভাবনা করেছেন।
0: এখানে আশ্চর্যের ব্যাপার হলো, নিজের ছেলেকে প্রথমে ট্রাক্টর কিনে দিলেন, যখন ইংল্যান্ড থেকে উনি আমেরিকা থেকে পড়া শেষ করে এলেন তো ট্রাক্টর কিনে দিলেন। শিলাদহে উনি নিজের হাতে ট্রাক্টর চাষ শুরু করলেন। রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ মানে একজন ট্রাক্টর চালক, কি আনন্দ প্রজাদের,
1: মানে বাকি কৃষকদের মধ্যে অনুপ্রেরণা তৈরি করার জন্য। কিন্তু
0: কি মানে কি আনন্দ শিলাদহে সমস্ত মানুষ আলের পর আল কেটে দিচ্ছে, কারণ ট্রাক্টর তো যেতে হবে। বিঘাপতি মাত্র তখন ১ টাকা দরে চাষ শুরু করলেন এই যে নতুন ভাবে।
1: আচ্ছা।
0: যাই হোক, আরো একটা ঘটনা হলো যে এই যে কলম ত্রিপুরাতে এসে জৈব সার প্রয়োগের মাধ্যমে চাষ করার জন্য, তখন গঙ্গাতে মাছ ধরা হতো, ইলিশ মাছ ধরে ডিমগুলি নিয়ে যেত, ইলিশ মাছগুলি ফেলে দিত আবার গঙ্গাতে। গুরুদেব সঙ্গে সঙ্গে বললেন যে না, এভাবে হবে না, তোমরা ফেলতে পারবে না, তোমাদেরকে আমি কিছু টাকা দেব, আমাদের এগুলি দিয়ে দাও এই মাছগুলি।
1: আচ্ছা।
0: তখন এই মাছগুলি যেখানে খরা অঞ্চল, যেখানে অনুর্বর জায়গা, সেখানে লবণ দিয়ে পুঁতে দিতেন, তারপর ওইখানে কলা চাষ করতেন, রবীন্দ্রনাথ নিজে প্রজাদের অনুপ্রাণিত করতেন।
1: আচ্ছা।
0: এছাড়া আনারস বাগান করতেন, মানে কোন জায়গা শিলাদহে উনি খালি রাখেননি। আরো মজার ঘটনা হলো,
1: সবজি থেকে শুরু করে ফল থেকে শুরু করে সব রকম চাষাবাদের সঙ্গে উনি জড়িত ছিলেন।
0: আর এমন যে অনেক কৃষক বিভিন্ন জমি জায়গার সমস্যা নিয়ে আসতেন, উনি তখন সঙ্গে সঙ্গে বিচার করে দিতেন, সমস্যার সমাধান করে দিতেন। আমাদের তো সাধারণ একটা আল নিয়ে কত ঘটনা হয়ে যায়,
1: তাই তাই,
0: একটা সাধারণ সীমানা নিয়ে, কিন্তু গুরুদেব ওইখানে সমস্ত নিজের হাতে বিচার করতেন। তিনি একজন জমিদার, উনি আবার উনি বিচারক,

0: যাই হোক, একজন একটা ছোট্ট ঘটনা বলছি, একজন কৃষক, ওনার ছয় সাতজন ছেলে মেয়ে, ওনার বয়স তখন প্রায় 75 পেরিয়ে গেছে।
1: আচ্ছা,
0: তো উনি সারা জীবন মানুষের কাজ করে গেছেন, ছেলে পুলিগুলিকে মানুষ করতে পারেনি। একদিন এসে গুরুদেবকে বললেন, তখন ওনাকে জমিদার বাবু বলতেন, বাবু মশাই বলতেন, বাবু মশাই আমি তো কিছু করতে পারিনি, আমাকে কিছু ব্যবস্থা করে দিন, আমাকে কিছু জায়গা জমি দিন।
1: আচ্ছা
0: আচ্ছা, উনি তো বিভিন্ন ফল, যেমন আমেরিকা থেকে বীজ এনে আলু চাষ করেছেন শিলাদহে, তারপরে ভুট্টা চাষ করেছেন আমাদের এই যে পশ্চিমের যে রাজ্য যেটা রাজস্থান, রাজস্থান থেকে এনে শিলাদহে উনি অনেক কিছু চাষ করে সফলতার দিকটা দেখেছেন, ওইখানে উনি পরীক্ষা নিরীক্ষা করেছেন।
1: আচ্ছা
0: আচ্ছা, তো ওনাকে বললেন যে এই যে চরটা আছে, এই চর এলাকাটা তোমাকে আমি ছেড়ে দিলাম বিনা পয়সায়, আর আমি আমেরিকা থেকে বীজ আনার ব্যবস্থা করছি তরমুজের, এটা তুমি এইভাবে প্রয়োগ করো।
1: আচ্ছা আচ্ছা
0: আচ্ছা, সেই লোকটা দেখা গেল যে এত বড় তরমুজ ফলালেন, আর এত তরমুজ ফলালেন, প্রথম তরমুজটা উনি নিয়ে আসলেন গুরুদেবের জন্য। উনি এত বড় শক্তিশালী মানুষ, মাথা করে এনে যখন রাখলেন, অন্যরা এটা মানে উঠাতে পারছেন না, সেটা গুরুদেবকে উপহার দেওয়ার জন্য। কিন্তু উনি তো এইরকম মানুষ, মানবতার পূজারী, উনি বললেন না আমার থেকে পয়সা নিতে হবে। এরকম অনেক কাঁঠাল দিয়েছেন, সঙ্গে সঙ্গে পয়সা দিয়েছেন,
2: অনেক এরকম দৃষ্টান্ত রয়েছে।
0: আচ্ছা,
2: যাই হোক, কোন ধরনের কাব্যে, অনেক তো কাব্য রয়েছে, কোন কোন ধরনের কাব্যে উনার যে কৃষির কথাগুলো উল্লেখ করা?
0: আচ্ছা, আমি শিলাদহেটা পাস করে মানে ওইখান থেকে আসি। আচ্ছা, শিলাদহে উনি প্রথম প্রতিসরে কৃষি ব্যাংক খুললেন, এই রবীন্দ্রনাথ প্রথম বাংলায় বন্ধু বান্ধবদের নিয়ে ওদের থেকে টাকা হাওলাত করে উনি কৃষি ব্যাংক খুললেন।
1: আচ্ছা,
0: কৃষকরা তখন 100 টাকায় 8 টাকা সুদে টাকা নিতেন মহাজন থেকে, তার কৃষকরা মাথা উঠাতে পারতেন না, এত দারিদ্রতার সঙ্গে লড়াই করতেন। তখন উনি এই ব্যাংক থেকে লোন দিতে লাগলেন, আর যারা মহাজনরা সুদকুররা বসেছিলেন, শেষ পর্যন্ত শিলাদহ থেকে ওরা আস্তে আস্তে আস্তে গুটিয়ে নিলেন। নোবেল পাওয়ার পর নোবেলের যে 1,20,000 টাকা,
1: আচ্ছা,
0: এই টাকার 1,00,000 টাকাই ওইখানে ব্যাংকে রাখলেন, গচ্ছিত রাখলেন। যদিও ১৯৩০ সালে ইংরেজরা কৃষি লোন মুকুব করে দেওয়াতে গুরুদেবের এই ব্যাংক ফেল পড়ে গিয়েছিল। এটা একটা অনন্য নজির যে রবীন্দ্রনাথ যে কৃষি ব্যাংক করলেন, কৃষকদের জন্য বিভিন্নভাবে কৃষি লোন দেওয়া শুরু করেছিলেন শিলাদহে। তারপরে কাব্য, অনেক কাব্য ওনার লেখা আমরা পাই,
2: প্রথমে অনেক কাব্য রয়েছে যেখানে ওনার কৃষির কবিতা বা গল্প আমরা শুনতে পাই।
0: এই যেমন উনি শৈশবে, মানে বিশেষ করে যখন জমিদারি নোবেল পেয়ে যাচ্ছেন বা নোবেল পেয়েছেন, ওই সময় তিনি এগ্রিকালচার অফ বায়োলজি, এগ্রিকালচার অফ ভুটানি, এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার সোসাইটি, এই বইগুলি উনি সংগ্রহ করেছিলেন, যার জন্য ত্রিপুরাতে যে এগ্রিকালচার অফ যে হর্টিকালচার সোসাইটি যে বইটা পড়ে, ত্রিপুরাতে প্রথম ওনার মানে পরামর্শক্রমে হর্টিকালচার চাষ শুরু হল, গুটি পোকার চাষ হল, রেশম বাগান যে নামটা যে আমাদের আগরতলা, এই রেশম বাগানে প্রথম গুটি পোকার চাষ শুরু হয় রবীন্দ্রনাথের পরামর্শ নিয়ে। জাপান থেকে প্রশিক্ষক এনে মহারাজা ওইখানে প্রথম রেশম চাষের ব্যবস্থা করেন। আমি যখন শ্রীনিকেতন যাচ্ছিলাম, ও মেইন রোড না দিয়ে একটা পেছনের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম যে শান্তিনিকেতনের যাওয়ার শ্রীনিকেতনের যে রাস্তাটা, ভিতরে সমস্ত জায়গাগুলিতে এখনো হর্টিকালচারে চাষ হয়। এই সেই রবীন্দ্রনাথ
2: তখন থেকে তিনি শুরু করে দিয়েছিলেন।
0: যাই হোক, পরবর্তী সময়ে উনি ছাত্রদের সম্ভাষণ, কালান্তর, ওনার বিভিন্ন নাটক, বিশেষ করে রক্তকরবী,
1: আচ্ছা,
0: তারপর
2: কালান্তর, রক্ত,
0: অরণ্য দেবতা, হলকর্ষণ উৎসব, বৃক্ষরোপণ উৎসব, চিঠিপত্র, পল্লী প্রকৃতি, তারপর তদেব, সমস্ত গ্রন্থগুলিতে, এমনকি রাশিয়া ভ্রমণের সময় উনি তো বিশ্ব

0: সাংবাদিক ছিলেন, রাশিয়া ভ্রমণের সময় উনি যে ফার্মগুলি আছে সেই ফার্মগুলিতে গিয়ে উনি তথ্য সংগ্রহ করে এনেছেন, এবং রাশিয়ার ১৪টা চিঠির মধ্যে একটা চিঠির মধ্যে এই কৃষি বিপ্লব নিয়ে, কৃষি চিন্তাধারা নিয়ে উনি আমাদেরকে সজাগ করে দিলেন। এই ছিল রবীন্দ্রনাথের কৃষি ভাবনা। তারপর যাদের কথা বলবো, এলমহার্স্ট একজন কৃষি বিজ্ঞানী, উনি এসে শ্রীনিকেতনে হাজির হলেন। ১৯২২ সালে উনি শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন। ১৯২২ সালে শুধু তাদের নয়, প্যাট্রিক গ্রেজেট, আর্থার গ্রেজেট, পিয়ারসন, গ্রেচেন গ্রিজ, কিনতারা কাসাহারা, হেরি টিম্বাস, ল্যান্ডসি প্রমুখ প্রাচ্যত্য কুশিলর যারা কুশিলক,
1: আচ্ছা,
0: সবাই এই সবুজ কর্মযজ্ঞের জন্য এসে হাজির হলেন শ্রীনিকেতনে রবীন্দ্রনাথের পাশে,
1: ওনার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য।
0: ওনাদের পরামর্শ নিয়েছেন রবীন্দ্রনাথের যে চিন্তাধারা, চিন্তাধারাকে এই বহির্বিশ্বের সমস্ত এই গুণীজনগুলি আপ্লুত হয়ে গেলেন। সবাই এসে শ্রীনিকেতনে পরে রইলেন। এলমহার্স্ট না হলে তো অত শ্রীনিকেতন হতো না। ওনার মিসেস সমস্ত টাকা পয়সা শ্রীনিকেতনের যে পরিকল্পনার স্বার্থ করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়েছেন। যাই হোক, ওইখানে আরেকটা মজার কথা হলো যে শ্রীনিকেতন করার পর ওইখানে আমরা যখন এখন বানর উৎপাতে বাঁচতে পারছি না, ওইখানে হনুমানের উৎপাতে কোনো কাজ করতে পারতেন না, তখন উনি হনুমান নিবারণ সমিতি করলেন। আর যারা দরিদ্র কৃষক আছে সব কৃষকদের নিয়ে সন্ধ্যাবেলায় বসতেন, বসে সবাইকে পরামর্শ দিতেন, সবাইকে অঞ্চল অঞ্চল ভাগ করে তুমি এ চাষ করো, তুমি এ চাষ করো, এগুলি করাতেন। এবং ছাত্রদের নিয়ে শিক্ষক সহ গিয়ে যে জমির পাশ দিয়ে যে ড্রেন করা, জলের ব্যবস্থা যাতে বদ্ধ জল রাখা হয়, এই ব্যবস্থাগুলি করেছিলেন। শুধু তাই না, জমির যে আল, এই আলের মধ্যে যাতে এগুলি যাতে শুধু আল না হয়, ওইখানে বিভিন্ন প্রজাতির কৃষি উদ্যান, বিশেষ করে শস্য দানা, এগুলি দিয়ে চাষাবাদের নতুন একটা উদ্যম তৈরি করে দিলেন রবীন্দ্রনাথ শ্রীনিকেতনে। শুধু তাই না, যে ওইখানে বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন ব্লক থেকে ছাত্রদেরকে এনে এনে ওইখানে ট্রেনিং করাতেন। ট্রেনিং করে করে ওদেরকে বাইসাইকেল দিতেন, বাইসাইকেল চালিয়ে চালিয়ে ওরা গ্রামে গ্রামে গিয়ে ওরা কৃষকদের পরামর্শ দিতেন, যাতে কৃষি যদি উন্নতি হয় দেশ অনেক এগিয়ে যাবে।
1: সেটাই
0: তো, এই জন্য শ্রীনিকেতন রবীন্দ্রনাথের এটা মনে করি ভারতবর্ষের একটা সবচেয়ে আলোচ্য বিষয় হল, কবি যে সন্ধ্যার সময় যেখানে বসে বসে কৃষকদের কৃষি নিয়ে পরামর্শ করতেন, আজকে বিশ্বের সবচেয়ে
2: বড় আড্ডায় ছিল কৃষকদের সাথে বসে, কৃষকদের পরামর্শ দেওয়া, নতুন নতুন চাষাবাদ নিয়ে আলোচনা করা, কিভাবে খালি জমিকে কাজে লাগানো যায়, মানে এক মুহূর্ত সময় কিন্তু উনি নষ্ট করতেন না, মানে কিভাবে কৃষকদেরকে উন্নতি করা যায়, তাদের চাষাবাদের উন্নতি আরো ঘটানো যায়, সেই নিয়ে ওনার আলোচনা থাকতো।
0: হ্যাঁ,
2: আপনার কাছে জানবো যে
0: ওই জায়গাটাই এখন বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য হলো, সবচেয়ে একটা কৃষি বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ যেখানে আলোচনা করেছেন,
1: একদম
0: উনি পরামর্শ যেটা সেটাকে কলেজ রূপে তৈরি করলেন। এখন পরবর্তী সময়ে ভারত সরকার ওনাকে স্বীকৃতি দিলেন যে এটা একটা বিশাল পরামর্শ কেন্দ্র নয়, যে ভারতবর্ষের পীঠভূমি কৃষির।
2: আচ্ছা আচ্ছা, ত্রিপুরার কৃষকের জন্য বা কৃষির উন্নতির জন্য ওনার কি কি ধরনের পরামর্শ ছিল? এসেছেন, এর মধ্যে অনেক কিছু।
0: এই যে বললাম যে এবার শতবর্ষ উনি যে আসলেন ২৬ তারিখ, ২৬ যে মানে এখন তো ২৬ চলছে, তো শতবর্ষ, ওই সময় উনি লালগোত্তাকে বলেছিলেন যে সাব্রুম, যে তোমাদের তো সাব্রুম, সাব্রুমে যাতে কৃষকদের উন্নতির জন্য আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা হয়। এছাড়া তো বললাম যে ওই যে রেশন বাগান, উনি রেশনের চাষের জন্য ব্যবস্থা করেছেন। মহারাজকে বারবার বলেছেন যে কৃষি যাতে ছোট ছোট পরগনা করে যাতে কৃষকদের উন্নয়ন করা হয়, এজন্য পরামর্শ দিয়ে দিয়েছেন ত্রিপুরার জন্য।
2: আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি মানে বর্তমান যুগে ওনার যে কৃষি ভাবনা, এই বর্তমান যুগও কতটা প্রাসঙ্গিক সে নিয়ে আলোচনা শেষ হবে না। যদিও আমাদের
0: আরো অনেক কথা
2: অনেক কথাই রয়ে গেছে।

0: সর্বশেষে আপনার কাছে জানবো
1: সময় আছে যে উনি ভূমি লক্ষ্মী পত্রিকা বের করতেন।
0: আচ্ছা,
1: এই ভূমি লক্ষ্মী পত্রিকা বের করে উনি সমস্ত সাব ডিভিশন গুলিতে বোলপুরের আশেপাশে যত আছে ওইখানে কৃষির যাতে উন্নত মানের চাষ করা হয়,
0: আচ্ছা আচ্ছা,
1: এজন্য নিজের ছাত্রদেরকে পাঠাতেন। যাই হোক, যদি শেষ সময় বোধ শেষ নাকি,
0: সময় আমাদের বলে দিচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে হবে। সর্বশেষে জানবো নবান্নের উৎসব সম্পর্কে, মানে নবান্নের যে উৎসব তিনি করতেন সে নিয়ে দু একটি কথা।
1: হ্যাঁ, যে উনি তখন যেমন নিজের হাতে চাষ করেছেন, হলকর্ষণ উৎসব করেছেন, বৃক্ষরোপণ করেছেন, তেমন ভাবে শান্তিনিকেতনে নবান্নের উৎসব হয়।
0: আচ্ছা,
1: যেমন মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে সবে আয় আয় আয়, পোষ তোদের ডাক দিয়েছে, পোষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়।
0: আচ্ছা আচ্ছা,
1: অসংখ্য গানের নিত্যে উনি ফসল তুলতেন, আনন্দ করতেন।
0: মানে উনার গান, কাব্য, কবিতা সবকিছুর মধ্যে কিন্তু এই কৃষির ছোঁয়া উনি লাগিয়ে গেছেন, যাতে করে সবাই উদ্বুদ্ধ হয় এই কৃষিকাজে, এবং সেটাই ছিল আমাদের দেশের উন্নতির একমাত্র চাবিকাঠি। তো আমাদের আজকের যে আলোচনা, কবিগুরুর কৃষি ভাবনা বর্তমান যুগে কতটা প্রাসঙ্গিক, সে আলোচনা আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। অনেক কিছু জানতে পেরেছি আপনার কাছ থেকে, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আজকের বিষয় পর্বে এতক্ষণ শুনলেন একটি আলোচনা, আলোচনা ছিল কবিগুরুর কৃষি ভাবনা বর্তমান সময়ে কতটা প্রাসঙ্গিক। এ নিয়ে আলোচনা করেছেন রবীন্দ্র গবেষক গোপাল চন্দ্র দাস। আমাদের আজকের কিষাণবাণী এখানে শেষ হচ্ছে, আগামী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হয়েছে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে।

শুনলেন? কৃষক ভাই ও বোনেদের জন্য প্রচারিত অনুষ্ঠান কিষাণ বাণী। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন আজকের অনুষ্ঠান সূচি জেনে নিন।

একটু পরেই 7:05 কীর্তন শুনবেন। আজ রয়েছে মাথুর, পরিবেশনায় বিমল দেবনাথ এবং সহ শিল্পীবৃন্দ। আজ শুনবেন এর প্রথম ভাগ। এরপর 7:35 রয়েছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ শুনবেন, 7:55 আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। রাত 8:05 রয়েছে হিন্দি ও বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান মনের মতো গান। 9:00 যুব

লিখেছেন যুববাণী। নটা বেজে ৩০ মিনিটে জনহিত যোজনা একটি সমীক্ষা, ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। আজকের বিষয়, পরিশ্রুত জলের প্রতিশ্রুতি। এ নিয়ে বলবেন বিজন দেববর্মা। আর সাক্ষাৎকার গ্রহণে অভিজিৎ ভট্টাচার্য। রাত ১০টায় হারানো দিনের গান শুনবেন, ১০টা বেজে ৩০ মিনিটে। আপনাদের আগামীকালের অনুষ্ঠান সূচি জানিয়ে দিয়ে আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হবে। শুনলেন আজকের অনুষ্ঠান সূচি। এখন আপনাদের জন্য রয়েছে কীর্তন। আজ রয়েছে মাথুর, পরিবেশনায় বিমল দেবনাথ এবং তাঁর দল। আজ শুনবেন মাথুরের প্রথম পর্ব।

যোগে যোগে সাধুকে পরিত্রাণ করতে আর দুষ্টকে দমন করতে অনাদিরাজ গোবিন্দ যোগে যোগে আবির্ভূত হন। দ্বাপর যুগে এসেছিলেন অত্যাচারী কংসকে বধ করতে, কিন্তু নিয়তির কি পরিহাস, তাকে কিনা জন্ম নিতে হল এক যোগদস্যুর কারাগারে। কারণ দৈব বাণীতে কংস জানতে পারলেন তার ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান তাকে নিধন করবে। তখন কারাগারে নিক্ষেপ করলেন দৈব কি এখন বাসুদেব। একে একে ষাটটি সন্তান কংসের হাতে নিধন হল, আর সন্তান সুখে পাগল হয়ে গেলেন দৈব কি বসুদেব।

একে একে 60টি সন্তান হারিয়ে দৈব কি আরে বসুতে পাগলের ন্যায় হগলে গেল। এবার অষ্টম সন্তানের প্রতীক্ষা, হায় রে মূর্খ কংস, যিনি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার ইচ্ছাতে হয় সৃষ্টি, যার ইচ্ছাতে হয় প্রলয়, যিনি আদি যিনি অন্ত, তাকে কি নিধন করা যায়? তাই তো দৈবকীর অষ্টম গর্ভে যখন অনাদিরাজ গোবিন্দ ভূমিষ্ঠ হলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ উপনীত হলেন কংসের কারাগারে। বললেন, বসুদেব, এই মুহূর্তে তুমি তোমার পুত্রকে বৃন্দাবনে যশোদার নিকটে রেখে এসো। তাই বসুদেব কি করলেন, উত্তলন যমুনার বক্ষে গা ভাসিয়ে অনেক কষ্টে পুত্রকে রেখেলেন নন্দালয়ে। তাই তিনি নন্দালয়ে বড় হলেন।

তিনি বৃন্দাবনে কত লীলায় না করলেন। আর এদিকে অত্যাচারী কংসের পাষাণ চাপা আবদ্ধ করে রাখলেন দৈবকী বসুদেবকে। আর নন্দালয়ে বড় হয়ে কত লীলায় না করেছেন, কখনো ননি চুরি নিজ গৃহে, কখনো বা পরশী গোপিনীর গৃহে, আর কখনো গোচারণের আকালের সাথে ছলনা।

এবারে মেতে উঠলেন প্রেমলীলা। বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী হলেন তার লীলা সঙ্গিনী। বৃন্দাবনে গোপিনীদের নিয়ে তিনি যে প্রেমলীলায় মেতে রইলেন, কিন্তু সদা সর্বদা তার অন্তর ছেয়ে আছে অত্যাচারী কংসের কারাগারে তার মাতা পিতার পাষাণ চাপার কথা।

0: কোন শুনতে পারলেন তার সংহারের কথা। মহাকাল বললেন, তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি চেষে
1: ভাঙবে ক

অক্ষরমণি কে বললেন? অক্ষর বলো কেমন করে আমার চিরশত্রু শ্রীকৃষ্ণকে নিধন করা যায়? কে যেন আমায় দৈববাণীতে বলে গিয়েছে আমাকে বধিবে যে গোকুলে বাড়ি চেষে। আর রাজন্যবর্গদের পরামর্শে কংসরাজ ছলনা করে একটি যজ্ঞের আয়োজন করলেন, আর অক্ষুরকে বললেন, অক্ষুর তুমি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ পরায়ণ, তাই তোমাকে আমি বৃন্দাবনে প্রেরণ করব আমার চিরশত্রু শ্রীকৃষ্ণকে এই যজ্ঞে আলারে জন্য।

অক্ষুর মুনিকে বৃন্দাবনে প্রেরণ করলেন। তার এই যজ্ঞে শ্রীকৃষ্ণকে আনার জন্য অশ্বরথে অক্ষুর মুনি বৃন্দাবনে গিয়ে নন্দালয়ে উপনীত হলেন এবং শ্রীকৃষ্ণকে কংসের যজ্ঞের আমন্ত্রণ বার্তা প্রদান করলেন। কংসের আমন্ত্রণ বার্তা পেয়ে অনাদিরাজ গোবিন্দ মনে মনে স্থির করলেন, এই সুযোগে যোগদস্যু কংসকে সংহার করে কংসের কারাগারে পাষাণ চাপা থেকে মাতা পিতাকে উদ্ধার করবেন। মাতা পিতার কথা মনে হতে গোবিন্দের প্রাণে কেঁদে উঠল, নয়ন জলে তার বুকে ভেসে গেল। তাদের দর্শন পাওয়ার জন্য তার মন ব্যাকুল হয়ে উঠল। আর মনে মনে সংকল্প করলেন, ব্রজলীলা সাঙ্গ করে তিনি মথুরায় যাত্রা করবেন। ভুলে যেতে হবে তাকে বাল্যকালের কথা, ভুলে যেতে হবে যমুনার তীরে তার সমস্ত লীলার কথা। এবং তাই করলেন, বৃন্দাবনে বাসীকে নানা প্রভুদেবাদকে বুঝিয়ে তার প্রেম সঙ্গিনী রাধারানীর নিকট বিদায় পাঠতে হলেন এবং অনেক অনুনয় করে বললেন, রাধে গো, অত্যাচারী কংস আমাকে নিধন করার জন্য একটি যজ্ঞের আয়োজন করেছে, তাই আমি সেই যজ্ঞের আমন্ত্রণে বার্তা পেয়ে আমি মনে মনে স্থির করেছি আমি মথুরায় যাত্রা করব। কেন জানো,

রাধারানীকে অনেক কষ্টে বুঝিয়ে তিনি বললেন, রাধে গো, তুমি আমায় যেতে বাধা দিও না। জানো, অত্যাচারী কংসের কারাগারে আমার মাতা পিতা পাষাণ চাপায় আবদ্ধ হয়ে আছে।

বাল্যকাল হতে এই বৃন্দাবনে তিনি যত লীলায়না করেছেন, তার চাইতে অধিক লীলা বিষভানু নন্দিনী রাধারানীর সাথে। কিন্তু সে মায়ার বাঁধন ছিন্ন করে তিনি বৃন্দাবন ত্যাগ করলেন।

অনাদিরাজ গোবিন্দ মথুরায় উপনীত হলেন। কংসের যজ্ঞানুষ্ঠানে এবং যোগদস্যু কংসকে নিধন করে পাষাণ চাপা থেকে মাতা পিতাকে উদ্ধার করলেন এবং সেখান রাজা হলেন। এইদিকে বৃন্দাবনে শ্যাম পিয়াসী রাধারানী বন্ধুর প্রতীক্ষায় দিনের পর দিন শুধু পতপানে চেয়ে আছে, কারণ বন্ধু বলে গিয়েছে আজ গিয়ে কাল আসবে। তাই একদিন বৃন্দা ললিতাদি সখীগণকে কাছে পেয়ে কেঁদে কেঁদে বলছে, সই রে সই, তোরা তো জানিস আমারে বন্ধু বলে গিয়েছে আজ গিয়ে কাল আসবে। কই কত কালে যে চলে গেল,

শুনলেন কীর্তন, আজ শুনলেন মাথুর, মাথুরের

আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এরপর আগরতলা কেন্দ্রের কক বরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেন আরও 5 জন মন্ত্রিসভার সদস্য। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক শীর্ষ বিজেপি নেতা ও বিভিন্ন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে টিভিকে আজ বিকেলে ফের একবার সরকার গঠনের দাবি জানিয়েছে। সরকার 2025 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সর্বাধিক সংখ্যক পুরস্কার জিতেছে কর্ণাটক। ভারত ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে অত্যাধুনিক MIRV ক্ষমতাসম্পন্ন অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। বিনম্র শ্রদ্ধায় আজ দেশজুড়ে রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে ভারতের সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিপুল জনসমাগমের মধ্যে শপথ গ্রহণ করেছে। রাজ্যপাল RN রবির কাছে শপথবাক্য পাঠ করেন নন্দীগ্রাম ও ভবানীপুর 2 আসনের জয়ী বিধায়ক শুভেন্দু অধিকারী।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: আজকের অনুষ্ঠানে তার সঙ্গে আরও 5 জন মন্ত্রিসভার সদস্য শপথ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল, খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ। এছাড়া শপথ নিয়েছেন বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া, কোচবিহারের মাথাভাঙা থেকে বিজয়ী নিশীথ প্রামাণিক এবং বাঁকুড়ার রানীবাঁধ কেন্দ্র থেকে বিজয়ী বিধায়ক ক্ষুদিরাম টুডু। অন্য মন্ত্রীদের নাম ও শপথ গ্রহণকারী মন্ত্রীদের দপ্তর এখনও ঘোষণা করা হয়নি। পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ

কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য, উপস্থিত ছিলেন বিভিন্ন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, হরিয়ানার রাজ্যপাল অসীম ঘোষ প্রমুখ এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী এদিন সামাজিক মাধ্যমে এক বার্তায় শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে বলেন, আগামী দিনে তিনি সরকারকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির অন্যতম প্রবীণ নেতা মাখনলাল সরকারকে সম্মাননা জানান। কলকাতায় ব্রিগেড ময়দানে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ সমারোহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 97 বছর বয়সী মাখনলাল সরকারের পা ছুঁয়ে প্রণাম করেন। উল্লেখ্য, মাখনলাল সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জাতীয়তাবাদী রাজনৈতিক কাজকর্ম শুরু করেছিলেন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন দল টিভিকে দাবি করেছে, রাজ্যে নতুন সরকার গঠনের জন্য তাদের দল 120 জন বিধায়কের সমর্থন নিশ্চিত করেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে 108টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া তামিলগা ভেট্রি কাজাগাম টিভিকের নতুন সরকার গঠনের জন্য 234 সদস্য বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় 118টি আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল। দলটি দাবি করেছে, সরকার গঠনের লক্ষ্যে ভিসিকে এবং আইইউএমএল তাদের প্রতি নিঃশর্ত সমর্থন জানিয়েছে। চেন্নাইতে সাংবাদিকদের টিভিকে নেতা আদভ অর্জুন জানান, ভিসিকে তাদের দলের প্রতি সমর্থন জানিয়েছে। এছাড়া ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ আইইউএমএলও সমর্থনের আশ্বাস দিয়েছে। সরকার 2025 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সারা দেশ থেকে মোট 42টি পঞ্চায়েত এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছে। পঞ্চায়েতি রাজ মন্ত্রক জানিয়েছে, আগামী মাসের 3 তারিখে নতুন দিল্লিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, কর্ণাটক সর্বাধিক সংখ্যক পুরস্কার অর্জন করেছে। সেখানকার 6টি পঞ্চায়েত নির্বাচিত হয়েছে। এরপরই 5টি করে পুরস্কার নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা। ওড়িশার ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ভারত অত্যাধুনিক এমআইআরভি ক্ষমতাসম্পন্ন একটি উন্নত অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, একাধিক পেলোড সহ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়েছে। এই সফল উৎক্ষেপণের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ডিআরডিও, ভারতীয় সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট শিল্পমহলকে অভিনন্দন জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। দিনটি রাজ্য ও দেশজুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে।

এই উপলক্ষে রাজ্যের সর্বত্র সকাল থেকে নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা হয় প্রভাত ফেরি ও নানা অনুষ্ঠানের। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শুভেন্দু অধিকারী সহ উপস্থিত সকলে কবিকে শ্রদ্ধা জানান। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। এরপর রবীন্দ্রভবনে কবিকণ্ঠে গান ও আবৃত্তি হয়। জন্ম উৎসবের মূল অনুষ্ঠানটি হয় সকাল 9টায় মাধবী বিতানে। সন্ধ্যায় গৌড় প্রাঙ্গণে থাকছে নৃত্যনাট্য মায়ার খেলা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সকালে প্রেক্ষাগৃহের সামনের রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করা হয়। সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছে কবি প্রণামের। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী ত্রিপুরা জুড়ে গভীর মর্যাদা ও সাংস্কৃতিক উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে। আগরতলার রবীন্দ্র কাননে একটি রাজ্যস্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাণিজ্য ও শিল্পমন্ত্রী সান্তানা চাকমা, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সহসভাপতি সুব্রত চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের নির্দেশক বিম্বিসার ভট্টাচার্য পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল তেলেঙ্গানায় প্রায় 1535 কোটি টাকা মূল্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রেলপথের সক্ষমতা বৃদ্ধি এবং প্রধান রেল রুটগুলিতে যানজট নিরসনের লক্ষ্যে এই প্রকল্পগুলি সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে 118 কিলোমিটার দীর্ঘ কাজিপেট বিজয়ওয়াড়া মাল্টিট্র্যাকিং প্রকল্প এবং কাজিপেট রেল আন্ডার রেল বাইপাসের উদ্বোধন। এর ফলে হায়দ্রাবাদ, বাল্লারশা এবং

জয়ওয়ারার দিকে একই সময় একাধিক ট্রেন চলাচল সম্ভব হবে। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী সেকেন্দ্রাবাদের প্যারেড গ্রাউন্ডসে আয়োজিত একটি জনসভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী আগামীকাল একদিনের সফরে বেঙ্গালুরু যাচ্ছেন। তিনি আর্ট অব লিভিং এর 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করের 70তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী ওই প্রাঙ্গণে একটি নতুন ধ্যান মন্দির বা ধ্যান কক্ষের উদ্বোধন করবেন। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি হ্যাম্পটন স্কাই রিয়েলটি লিমিটেডের সঙ্গে যুক্ত বেআইনি অর্থ লেনদেন মামলায় পাঞ্জাবের ক্যাবিনেট মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেপ্তার করেছে। এর আগে এই মামলার সূত্র ধরে দিল্লি, গুরুগ্রাম এবং চণ্ডীগড়ের 5টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। পাকিস্তানে পেট্রোলিয়ামজাত দ্রব্যের দাম বাড়ায় সেদেশের মানবাধিকার পরিষদ একে দেশের সাধারণ মানুষের স্বার্থের উপর এক আঘাত বলে অভিহিত করেছে। পাকিস্তানি মুদ্রায় লিটার প্রতি পেট্রোলের দাম 14.92 রুপি ও হাইস্পিড ডিজেলের দাম 15 রুপি বাড়ানো হয়েছে। সেদেশের পেট্রোলিয়াম বিভাগ জানিয়েছে আজ থেকেই এই পরিবর্তিত দাম চালু হচ্ছে। মানবাধিকার পরিষদ অবিলম্বে এই বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে। বাহরাইনের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 41 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক বিবৃতিতে বাহরাইন জানিয়েছে কর্তৃপক্ষ আইআরজিসির সঙ্গে যুক্ত একটি নেটওয়ার্ক বা চক্রের সন্ধান পেয়েছে। তদন্ত এখনও চলছে। এই গোষ্ঠীর কর্মকাণ্ড কিংবা অন্য কোনো বেআইনি কাজে যাঁরাই জড়িত বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্পষ্ট জানিয়েছে বাহরাইন। হান্টা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষিতে একটি ক্রুজ জাহাজ থেকে 140 জনেরও বেশি যাত্রী ও ক্রু সদস্যকে সরিয়ে নেওয়ার কার্যক্রম তদারকি করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র মহানির্দেশক টেড্রোস অ্যাডহানাম গ্যাব্রিয়াস আজ স্পেনে পৌঁছেছেন। জাহাজটি বর্তমানে ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। WHO-র মহানির্দেশক জানিয়েছেন যাত্রী, ক্রু সদস্য এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিরাপদে জাহাজ থেকে নামিয়ে আনার বিষয়টি তদারকি করতে তিনি স্পেনের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে টেনেরিফে দ্বীপে যাবেন। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। 25 বছর বয়সী মহারাষ্ট্রের এই তীরন্দাজ ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ডেনমার্কের মার্টিন ড্যামসবোকে 147-144 করে পরাজিত করেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম পদক। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আজ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেন আরও 5 জন মন্ত্রিসভার সদস্য। তামিলনাড়ুতে টিভিকে আজ বিকেলে ফের একবার সরকার গঠনের দাবি জানিয়েছে। সেখানে তারা ইতোমধ্যেই 120 জন বিধায়কের সমর্থন পেয়েছে বলে ব্যক্ত করেছে। খবর শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পরে কিশোর জমাতিয়া তিনি ককতমা বুবাক রকংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খানা নিশিমি নখা সালনাইনি বেড়াইমা ও তেলেঙ্গানা তাই গুজরাট থাঙ্গানা আর মসাং মোদী জুদা জুদা সামু বতাঙ্গ মানজাকানা তাই সামুতাং চেঙ্গেরওয়ানা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী মানজাকমানি বিশিংতুই পশ্চিমবঙ্গনি পুইলা বিজেপি নি মন্ত্রী অক্রা অঙ্গি সমাইতাংখা শুভেন্দু অধিকারী বসংনি জতেনি কাহাম উংজাক কাইথাম হাংকরনি বিশিং নানাজি দেশমুখ কাহাম কুক পঞ্চায়েত সকাত সততা বিকাশ সকাতনি বাকি সিপাহী জলাহাঙ্কর চংজাখা হায়ুং ককলব নাই রবীন্দ্রনাথ ঠাকুরনি আচাইমা সালন তিনি জুদা জুদা পান্ডানি বিশিংতুই যাই যাইখে বরমরুই পালাইজাখা হাস্তেনি সংবাদী কমিশন এডিসি নি ভিলেজ কমিটি নি সংবাদী নি বাকি তিনি নিশিমি তিয়ার ক্লাইমা চেংরেখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খানা নিশিমি নখা সালনাইনি বেড়াইমাকে গুজরাট তাই তেলেঙ্গানাও থাঙ্গানা মন্ত্রী বক্রক নাইকুনি বুখাক্তি সাজাখা বেড়াইমা নি সালনাইনি সালো মন্ত্রী বক্রক সোমনাথ মান্ডব বস নাম ফিরমা বিশি স্নিচি বা পুংমানরগী সংসারজাক সোমনাথ অমৃত মহোৎসব মানজাগানা বেড়াইমা জোড়া মন্ত্রী বক্রক বডোদরা ও থাঙ্গানা আরো ব সারদা দাম হোস্টেল ন চেঙ্গি রোয়ানো তাই ফাই মানজাক ফাইনাই লোকরকনি বিখা ককনারগানা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খানা ককতিশাল ল তেলেঙ্গানাও খক সাসাই বারা থামচি বারোজাক রাংনি রেল নেতাং বেখ্রেপ টাংবুতাং ন হাকতরনি বাকি ইয়াফারানো রেল লামনি ফানবাং রুমুংতাই নাংকুকমা রোড রগ মালখুং কেসেপ লাইমা হলেরানাও অ সাকথারমুং অপনি বিশৃঙ্গ টঙ্গ সারা চিচার কিলোমিটার কলক কাজিপেট বিজয়ওয়ারা মাল্টি ট্রেকিং টাংবুতাং তাই কাজিপেট রেল আন্ডার রেল বাইপাস চেঙ্গি রোয়ানো সানজা বখাগ মন্ত্রী বক্রক হেকেন্দ্রাবাদ নি প্যারেড গ্রাউন্ড লুকুথুমুক কাইসাও বদলনি আদংরক নি বখা ককনারক নানি ব কক টঙ্গু মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতি শুরু, ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ আগামী 11 মে। সারা দেশের মধ্যে জাতীয় পঞ্চায়েত পুরস্কারে সর্বশ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত সিপাহীজলা জেলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতার সূচনা। রাজ্য নির্বাচন কমিশন জেলা পরিষদ অর্থাৎ এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য আজ থেকে প্রস্তুতি শুরু করেছে। কমিশন আজ ভিলেজ কমিটিগুলির ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামী 11 মে। খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ করা হবে আগামী 15 মে পর্যন্ত। দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 16 মে। ভিলেজ কমিটিগুলির ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 18 মে। কেন্দ্রীয় সরকারের জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে, যেখানে সারা দেশ থেকে 42টি পঞ্চায়েত এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছে। পঞ্চায়েতী রাজ মন্ত্রক জানিয়েছে আগামী মাসের

তিন তারিখে নয়াদিল্লিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মন্ত্রকের তথ্য অনুযায়ী নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত শতত বিকাশ পুরস্কার 2025-এর জন্য দেশের তিনটি জেলা নির্বাচিত হয়েছে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জেলা হিসেবে মনোনীত হয়েছে সিপাহীজলা জেলা। পুরস্কার মূল্য 5 কোটি টাকা। স্বাস্থ্যোন্নত পঞ্চায়েত হিসেবে শীর্ষস্থান পেয়েছে ঊনকোটি জেলার অন্তর্গত কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত। পুরস্কার মূল্য 1 কোটি টাকা। মহিলা বান্ধব পঞ্চায়েত হিসেবে তৃতীয় স্থানের জন্য নির্বাচিত হয়েছে পশ্চিম জেলার হেজামারা ব্লকের বৈকণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত। পুরস্কার মূল্য 25 লক্ষ টাকা। রাজ্যে আজ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উপসচিব রাজর্ষী চক্রবর্তী জানিয়েছেন, হাইকোর্টে একটি বেঞ্চ সহ মোট 46টি বেঞ্চে 25,514টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। হাইকোর্টে 2টি মামলা নিষ্পত্তি হয়েছে। সন্ধ্যা পর্যন্ত 10,000-এর উপর মামলার নিষ্পত্তি হয়েছে। অল ত্রিপুরা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ আগরতলার বোধজং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের মহারাজ অমর্তানন্দজি, প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস, আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার প্রমুখ। শিবিরে 200 জন রক্তদান করেন। দেশের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামণি। তিনি গত সেপ্টেম্বর থেকে জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। নৌবাহিনীর পরবর্তী প্রধান হচ্ছেন ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, শ্রী স্বামীনাথন বর্তমানে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার 25 বছর পূর্তিতে রজত জয়ন্তী উদযাপন এবং PMGSY 4-এর জাতীয় অনুসূচনা অনুষ্ঠান আগামীকাল মধ্যপ্রদেশের শেহর জেলার ভৈরুণ্ডায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের সূচনা করবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। শ্রী চৌহান PMGSY 4-এর অধীনে মধ্যপ্রদেশে মোট 2,100 কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের 973টি রাস্তার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদবের কাছে অনুমোদনপত্র এবং আর্থিক বরাদ্দ হস্তান্তর করবেন। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পগুলিতে মধ্যপ্রদেশ জুড়ে 987টি জনবসতি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রক আরও জানিয়েছে, PM জনমন উদ্যোগের অধীনে 384 কিলোমিটারেরও বেশি সড়ক প্রকল্পের অনুমোদন দেওয়া হবে, যাতে 168টির অনগ্রসর জনপদ সরাসরি উপকৃত হবে। অনুষ্ঠানে শ্রী চৌহান চলতি অর্থবছরের জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 18,907 কোটি টাকার প্রতীকী বরাদ্দ ঘোষণা করবেন। এখবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এয়ার নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর এন রবি শপথ বাক্য পাঠ করান, সাথে আরও 5 জন মন্ত্রী শপথ নিয়েছেন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী JP নাড্ডা, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অভিনন্দন বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শান্তি ও সোনার বাংলার এক নতুন ভোর অবশেষে এসেছে এবং এক নতুন সূচনা হয়েছে। বিকশিত ও সমৃদ্ধ বাংলার স্বপ্ন এবার বাস্তবায়িত হবে বলে তিনি জানান। রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। আজ সকালে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলার রবীন্দ্রকাননে প্রভাতী অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী রবীন্দ্রসঙ্গীত নৃত্য আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা সহ অন্যান্যরা। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কবি প্রণাম অনুষ্ঠান। বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে আজ সকালে আগরতলা শহরে প্রভাত ফেরির আয়োজন করা হয়। আজ রাজ্যভিত্তিক কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় কৈলাস শহরের ঊনকোটি কলাক্ষেত্রে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে ও তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাস শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়, কুমারঘাট পুর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস প্রমুখ। সিপাহীজলা জেলার বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে রবীন্দ্র জন্মজয়ন্তী। তথ্য সংস্কৃতি দপ্তর ও মেলাঘর পুর পরিষদের যৌথ উদ্যোগে সোনামুড়া মহকুমাভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় মেলাঘর পুর পরিষদ সংলগ্ন রবীন্দ্রনাথের পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে। উপস্থিত ছিলেন মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়।
উত্তর ত্রিপুরা জেলা তথ্য সংস্কৃতি দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং ধর্মনগর।

পরপুরপুরের সব যৌথ উদ্যোগে আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ধর্মনগরে অনুষ্ঠিত হয় শ্রদ্ধাঞ্জলি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ধর্মনগরের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, আগরতলার উইমেন্স কলেজের NSS ইউনিটের উদ্যোগে আগরতলার আম্বেদকর পল্লীতে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৈলাসহর জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং গণকি দ্বাদশ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় জেলাভিত্তিক রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়। গোমতী জেলায় কবি প্রণামের মূল অনুষ্ঠানটি হয় রবীন্দ্র স্মৃতি বিজড়িত রাজনগরের ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় প্রমুখ। শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে তথ্য সংস্কৃতি দপ্তর, শান্তির বাজার পুর পরিষদ ও শান্তির বাজার সাহিত্য পরিষদের উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। বিলোনিয়ায় ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করেন বিধায়ক দীপঙ্কর সেন। SFI ও DUIFI এর উদ্যোগে বিলোনিয়ায় হয় কবি প্রণাম অনুষ্ঠান। বিলোনিয়ার শিশু উদ্যানে তথ্য সংস্কৃতি দপ্তর এবং বিলোনিয়া পুর পরিষদের উদ্যোগে কবি প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের সূচনা করেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ। ভারত গতকাল উড়িষ্যার ডক্টর ABJ আব্দুল কালাম দ্বীপ থেকে MIRV সিস্টেম সহ অত্যাধুনিক অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পরীক্ষা করেছে। সামাজিক মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি একাধিক পেলোড দিয়ে পরীক্ষা করা হয় যা ভারত মহাসাগরের অঞ্চলের বিশাল ভৌগোলিক স্থানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে লক্ষ্য করে। মন্ত্রক বলেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং MIRV ক্ষমতার সাথে অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য DRDO, ভারতীয় সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট শিল্পের প্রশংসা করেছেন। শ্রী সিং বলেছেন এটি ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে দেশের প্রতিরক্ষা প্রস্তুতিতে এক বিশাল ক্ষমতা যোগ করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশে সম্ভাব্য বন্যা ও তাপপ্রবাহ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির সার্বিক পর্যালোচনার জন্য আগামীকাল নয়াদিল্লিতে একটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করবেন। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানি শূন্য এবং সম্পত্তির ক্ষতি ন্যূনতম বজায় রাখা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির প্রস্তুতি মূল্যায়ন করবেন এবং আগামী সতর্কীকরণ ব্যবস্থা, সম্পদ মোতায়েন ও আন্তঃসংস্থার সমন্বয় পর্যালোচনা করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ দেশ জুড়ে গৃহীত দীর্ঘমেয়াদী বন্যা প্রতিরোধ ব্যবস্থার অগ্রগতি পর্যালোচনা করবেন। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পগুলির সুরক্ষা, নদী ব্যবস্থাপনা উদ্যোগ এবং পূর্বাভাসে বৈজ্ঞানিক অগ্রগতি। আগামী 24 ঘন্টায় রাজ্যের খোয়াই জেলা, গোমতী জেলা, দক্ষিণ জেলা, পশ্চিম জেলা ও সিপাহী জেলা জেলায় বজ্র বিদ্যুৎ এবং ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.9 ডিগ্রি সেলসিয়াস। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। প্রথম দিনে 3টি খেলা হয়। MBB স্টেডিয়ামে চলমান সংঘ 5 উইকেটে ইউনাইটেড BSTকে, নরসিংগড়ের PTA মাঠে হার্ভে ক্লাব 1 রানে ওল্ড প্যালেস সেন্টারকে এবং নরসিংগড়ের TIT মাঠে মৌচা ক্লাব 4 উইকেটে পোল স্টার ক্লাবকে পরাজিত করে। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। ADC-র ভিলেজ কমিটির নির্বাচনের প্রস্তুতি শুরু, ভোট কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশ আগামী 11 মে। সারা দেশের মধ্যে জাতীয় পঞ্চায়েত পুরস্কারে সর্বশ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত সিপাহী জেলা জেলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম BJP মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতার সূচনা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

শুনলেন? প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এরপর আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে লাইভ মনের মতো গান। অনুষ্ঠানে শুনবেন হিন্দি এবং বাংলা ছায়াছবির গান, আর ফোন করবেন 8731875545 এই নম্বরে।

আজ 25শে বৈশাখ, এনে দেয় সেই বার্তা যাতে রবীন্দ্র অবগাহনে প্রতিটি মানুষ নতুন করে ভাবতে শেখে, মনে মননে নতুন আশা দোলা দেয়। বাংলা হিন্দি উভয় চলচ্চিত্রেই রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার এক দীর্ঘ এবং সমৃদ্ধ ঐতিহ্য বহন করে আসছে দীর্ঘদিন ধরে। যে ধারা রয়েছে অব্যাহত, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, তপন সিংহের মতো পরিচালকরা ছবির আবেগ ও আবহ তৈরিতে রবীন্দ্রসঙ্গীতের অসাধারণ প্রয়োগ করেছেন, যে প্রয়োগ অনবদ্য রূপ নিয়েছে। ১৯০৬-07 সালে প্রমথেশ বড়ুয়ার মুক্তি ছবিতে রবীন্দ্রনাথের গান প্রথম ব্যবহৃত হয়, যার সঙ্গীত পরিচালক ছিলেন পঙ্কজ কুমার মল্লিক। আমরা আছি গানে গানে অনুষ্ঠানে। আপনাদের ফোন করার জন্য 8731875545 নম্বরটি আপনাদের সবার জানা, আবারও বলে দিলাম আপনাদের প্রিয় নম্বরটি। বিভিন্ন বাংলা ছবিতে, যেমন মেঘে ঢাকা তারা ছবিতে যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে, সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা, জন অরণ্য এই ছায়াছবিতে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার অনবদ্য রূপ নিয়েছে। হেমন্ত মুখোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুবিনয় রায়, পরবর্তী সময়ে শ্রীকান্ত আচার্য, জটিলেশ্বর মুখোপাধ্যায়, তাঁদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছে। বর্তমানেও বিভিন্ন নতুন বাংলা ছায়াছবিতে রবীন্দ্রসঙ্গীতের নতুন আঙ্গিকে ব্যবহার করা হচ্ছে। অনুষ্ঠানের শুরুতেই স্বাগতলক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে এটি রবীন্দ্রসঙ্গীত।

রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে মনের মতো গান অনুষ্ঠানের প্রথম গানটি আমরা শুনলাম স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে। এবার আমরা চলে যাব হিন্দি এবং বাংলা ছায়াছবির গানে। আছে আপনাদের ফোনের অপেক্ষায়, ফোন করবেন 8731875545 এই নম্বরে।

আমরা আপনাদের ফোনের অপেক্ষায় আছি লাইভ মনের মতো গান অনুষ্ঠানে। ফোন করার যে নম্বর আপনাদের জানা 8731875545। শ্রোতা বন্ধুরা, মনের মতো গান

এই অনুষ্ঠানে আমরা শুরু করলাম রবীন্দ্রসঙ্গীত দিয়ে। এবার আমরা হিন্দি এবং বাংলা ছায়াছবির গানে চলে যাব। আপনাদের অপেক্ষায়, আপনাদের ফোনের অপেক্ষায়, আপনাদের অনুরোধের অপেক্ষায় আমরা আছি। আসুন শোনা যাক একটি বাংলা ছায়াছবির গান।

হ্যালো শ্রোতা বন্ধু, শুনতে পাচ্ছেন? হ্যালো, না আমাদের হ্যালো একটি ফোন কল আমরা পেয়েছিলাম, কিন্তু শ্রোতা বন্ধুর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আমরা আছি লাইভ ফোন ইন মনের মতো গানে। ফোন করুন 8731875545 নম্বরে। হ্যালো,

0: हेलो, हेलो, हेलो, हेलो।
1: हेलो, सुनते बसे सुनते बसे। हेलो, আমি কৃষ্ণ মোহন বলছি। কেমন আছে গো?
0: হ্যালো,
1: হ্যালো, শুনতে পাচ্ছেন দিদি? হ্যালো, আমি কৃষ্ণ মোহন বলছি কেবান্দা থেকে। শুনতে পাচ্ছেন? হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
1: কৃষ্ণ মোহন বলছি কেবান্দা থেকে।
0: হ্যাঁ বলুন।
1: ভালো আছেন দিদি?
0: হ্যাঁ ভালো আছি, আপনারা কেমন আছেন সবাই?
1: আছে মোটামুটি। আপনার সাথে অনেক দিনের পর কথা কইলাম।
0: হ্যাঁ হ্যাঁ, কি গান শুনবেন আপনি?
1: আজকে শুনবো একটা বাংলা ছবি, প্রতিশোধ। হয়তো আমাকে কারো মনে নাই, আমি যে ছিলাম এই গ্রামেতে।
0: প্রতিশোধ ছবির গান।

0: বাংলা ছবি প্রতিশোধ।
1: আচ্ছা আচ্ছা, বাংলা ছবি প্রতিশোধ।
0: হয়তো গানের লাইনটা হইলো, হয়তো আমাকে কারো মনে নাই, আমি যে ছিলাম এই গ্রামেতে।
1: আচ্ছা ঠিক আছে,
0: আমি বন্ধুদের নাম বলবো দিদি।
1: হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
0: মদনগোপী, নারায়ণচন্দ্র মজুমদার, কৌশিক গোপাল মহাজন, কান্তিবাড়া থেকে অমিত চোর, তাপস মহাজন, বিশ্বজিৎ পাল, বদন বণিক, কৈলাসহর থেকে আশুতোষ দেবনাথ, সঙ্গীতা দেবনাথ, কোমরগাঁ থেকে বুলকি দাস, শ্যামল দাস, দমনগর থেকে অবিনাশ তেলি, আর আপনি তো শুনবেনই।
1: আমি তো আছি আপনাদের সঙ্গে।
0: আর কাছে বিষয়গুলো থেকে আমার সদ্য দাদা বীরেন্দ্র দেব বর্মা।
1: আচ্ছা, আজকে আজকে প্রোগ্রাম হয়েছে আপনাদের এখানে?
0: হ্যাঁ হ্যাঁ, বাজার একটু প্রোগ্রাম হয়েছে।
1: আচ্ছা আচ্ছা, কি হয়েছে গান?
0: এই তো স্কুলের ছাত্র সাথে দিয়ে আর বিভিন্ন আবৃত্তি জাতি রবীন্দ্র রাতে দিয়ে হাসান দিয়ে আলোচনা হয়েছে আর কি।
1: ঠিক আছে, আপনার পছন্দ।

0: হ্যালো,
1: আমি সঞ্জয়তে বলছি ম্যাম, অমিত সুর।
0: হ্যাঁ,
1: আমি গান শুনবো প্রতিদান ছবির মঙ্গল দ্বীপে জ্বলে, যেটা লতা মঙ্গেশকরের।
0: আচ্ছা
1: আর
0: আচ্ছা,
1: আমার সঙ্গে শ্রোতা বন্ধু কয়েকজনের নাম বলি ম্যাম।
0: হ্যাঁ বলুন
1: আমার
0: বলুন।
1: সঙ্গে আছেন মাধবনগর থেকে নারায়ণ মজুমদার, কুর্সি থেকে গোপাল মহাজন, বিরুনিয়া থেকে বিশ্বজিৎ পাল, তৈবান্দল থেকে কৃষ্ণমোহন মুরে সিং, বৈলশহর থেকে সঙ্গীতা দেবনাথ, আশুতোষ দেবনাথ, কুমারঘাট থেকে বুটি দাস, এবং তুলাপুরা থেকে বদন মল্লিক।
0: বা
1: আমার
0: বা,
1: সঙ্গে ম্যাম আপনিও শুনবেন। আমাদের সঙ্গে এরার নেটওয়ার্কে যোগাযোগ আছে আমাদের,
0: আচ্ছা আচ্ছা।
1: একদম টোটালি মাধবনগর থেকে ম্যাম চন্দ্রনগর পর্যন্ত।
0: এটা কিন্তু একটা খুব মজার ব্যাপার না? হয়তো আপনি হয়তো আপনি লাইন পেলেন না, আপনার আরেকজন বন্ধু আপনার হয়ে নামটা বলে দিল, নামটা সবাই আমরা শুনলাম কারা কারা আছেন।
1: এমনিতে ম্যাম আমরা 6টা থেকে 8টার মধ্যে আমাদের নেটওয়ার্কে ওদের সঙ্গে টেলিকনফারেন্সে কথা হয়নি, আমি

0: তাই?
1: হ্যাঁ, এই 7-8 জনের মধ্যে আমরা নিয়মিত টেলিকনফারেন্সের কথা বলি।
0: আচ্ছা ঠিক আছে, তাহলে আসুন না, আমরা এবার গানটা শুনে ফেলি সবাই মিলে। ঠিক আছে, ধন্যবাদ।
2: Ho ho ho ho!

0: সঙ্গে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কুমার শানু আর পূর্ণিমার কণ্ঠে যে গানটা, কুমার শানু আর পূর্ণিমা তো আর্টিস্ট, শিল্পীরা। আচ্ছা ঠিক আছে, টুকুর টুকুর গানটা শুনবেন তো মাসুম ছবি থেকে? ঠিক আছে, তাহলে আসুন আমরা শুনি মাসুম ছবির গান, উদয়পুরের
1: ঠিক আছে ম্যাডাম,
0: এক
1: থ্যাংক
0: শ্রোতা
1: ইউ।
0: বন্ধুর অনুরোধে।

0: হ্যালো, হ্যালো।
1: বলছি থেকে গোপাল মহাজন বলছি।
0: আচ্ছা গোপাল বাবু, বলুন কেমন আছেন?
1: আছি ভালো, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। কি গান শুনবেন, কি গান শুনবেন?
1: হরিশ্চন্দ্র সভ্যা।
0: আচ্ছা আচ্ছা, কোন গানটা ভালো?
1: ভালো করো ঠাকুর আমার মাকে ভালো করো।
0: সুন্দর গান।
1: কয়েকজন শ্রোতা বন্ধুর নাম বলবো ম্যাডাম।
0: হ্যাঁ অবশ্যই।
1: ভগবান ফার্মার, ভূপাল মধ্যপ্রদেশ থেকে, এগান্দাল থেকে কৃষ্ণ মুরা সিং, প্রেমজিৎ চক্রবর্তী আসাম করিমগঞ্জ থেকে, তুলামুড়া থেকে বদন মণিক, সুমা বণিক, প্রিয়ঙ্কা বণিক, বুলটি দাস কুমারঘাট, অবিনাশ তেলি ধর্মনগর, আশুতোষ দেবনাথ কৈলাস শহর, এই নারায়ণ মজুমদার মাধবনগর, মতিলাল দেবনাথ বিলোনিয়া, কুমুদ দেবনাথ মনুরমুখ, এদেরকে সবাইকে নিয়ে আমি গামটা শুনবো এবং সঙ্গে আপনি

0: শুনবেন।
1: ঠিক আছে, কিরকম শোনা যাচ্ছে অনুষ্ঠান? ভয়
0: না
1: মানে,
0: ভালো শোনা যাচ্ছে, প্রথম 10 মিনিট
1: হ্যাঁ
0: ব্যালেন্স
1: হ্যাঁ
0: শুনে নেয়,
1: একটু,
0: আমি জানাচ্ছি সুবিধা দেখে, তখন ব্যালেন্সটা দিয়ে দিছে মনে হয়।
1: না আমরা আমরা তিনজন মিলে চেষ্টা করছিলাম, প্রথম দিকটায় একটু
0: আপনি
1: সমস্যা।
0: বারবারে বলেন, আপনি বারবারে বলেন নাম্বার, কিন্তু আমরা চেষ্টা করতে আছি,
1: হ্যাঁ হ্যাঁ
0: ব্যালেন্স নেই ব্যালেন্স নেই ব্যালেন্স নেই, তখন যারা পার্সোনাল নাম্বার আমরা ফোন করে জানাচ্ছি আমি।
1: না না, আমাদের ইয়ে ছিল, আমাদের নেটওয়ার্ক ছিল, কিন্তু
0: আচ্ছা ভালো,
1: জানেন তো এখন ওয়েদারের জন্য একটু সমস্যা হয়,
0: হ্যাঁ
1: এজন্য
0: হ্যাঁ
1: অনেক
0: হ্যাঁ
1: সময় হয়ে যায় এখন।
0: হ্যাঁ
1: তাহলে
0: অমিশ্বর বাবুও বলছে, শান্তির বাজারের
1: হ্যাঁ
0: উনিও
1: হ্যাঁ
0: বলছে,
1: অমিতসুর
0: আমরা
1: বাবু
0: সবাই
1: বলেছেন,
0: একই। হ্যাঁ হ্যাঁ
1: ঠিক আছে
0: আমরা,
1: আসুন আসুন, আর আর কথা নয়, এবার গান শুনি, আমাদের
0: হ্যাঁ
1: সময়
0: হ্যাঁ
1: তো
0: হ্যাঁ
1: ফুরিয়ে আসছে।
0: নমস্কার, হ্যাঁ হ্যাঁ নমস্কার ম্যাডাম,
1: হ্যাঁ
0: নমস্কার।
1: ধন্যবাদ, অনেক ধন্যবাদ, নমস্কার।

0: हेलो हेलो हेलो हेलो
1: হ্যাঁ,
0: কে বলছেন?
1: আমি মীর হোসেন।
0: মীর হোসেন?
1: হ্যাঁ, সোনামুড়া থেকে।

0: সোনামুড়া থেকে? আচ্ছা, সোনামুড়া কোথায়, কাঁঠালিয়া?
1: কাঁঠালিয়া।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কি করছেন, কোথায় আছেন আপনি এখন?
1: আমি এখন ডিউটি অবস্থায় আছি, ডিউটি সেরে আপনাদের রেডিও সেন্টারে গান শুনতে বসেছি। হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: আমি একটা গান শুনতে চাই, আন্ধা কানুন।
0: আন্ধা কানুন ছবির গান?
1: হ্যাঁ হ্যাঁ,
0: আচ্ছা আচ্ছা, কোন গানটা?
1: গানটা হলো আন্ধা কানুন।
0: আচ্ছা, খুব সুন্দর গান। দেখেছেন ছবিটা আপনি? ছবিটা দেখেছিলেন?
1: হ্যাঁ, আমি আন্ধা কানুন দেখেছি, শোলে দেখেছি, আলিবাবার 40 চোর দেখেছি, রাজা হিন্দুস্তানি দেখেছি, আমি সব পুরনো হিন্দি ফিল্ম ভালো
0: দেখা না?
1: লাগে।
0: ঠিক আছে, আপনার পছন্দের গানটিও খুব সুন্দর, আসুন আমরা সবাই মিলে গানটি শুনবো।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ।
0: হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ কে বলছেন?
1: আমি কুমারঘাট থেকে বুলটি দাস।
0: কুমারঘাট থেকে?
1: হ্যাঁ হ্যাঁ,
0: অনেকটা দূর তো,
1: অনেক দূর দিদি ভাই।
0: শোনা যাচ্ছে ঠিক মতো?
1: হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, শোনা যাচ্ছে।
0: আচ্ছা, কি গান শুনবেন আপনি?
1: সদাগর ছবি।
0: হিন্দি?
1: হ্যাঁ হ্যাঁ, হিন্দি ছবি সদাগর।
0: আচ্ছা আচ্ছা, কোন গানটা?
1: তেরা মেরা সাথ রহে।
0: তেরা মেরা সাথ রহে,
1: লতাদির কণ্ঠ দিদি ভাই।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে। কে কে আছে বাড়িতে, কাকে কাকে নিয়ে শুনছেন?
1: আমার বাড়িতে আছে আমার দুই মেয়ে, এক ছেলে, আমার স্বামী আছেন,
0: আচ্ছা, আর
1: আর আমার সঙ্গে শুনছেন নারায়ণ দাদা, কৃষ্ণ দাদা, গোপাল দাদা, দিশু ভাই।
0: বাবা অনেকজন।
1: হ্যাঁ, আর ভগবান দাদা ভাই আছেন।
0: আচ্ছা, কোথাকার দাদারা? আপনার পাড়া পাড়ার আপনার পাড়ার
1: না না
0: কুমারঘাটের
1: দিদি ভাই,
0: নেটওয়ার্কের বন্ধু?
1: বাহ,
0: আচ্ছা ঠিক আছে, তাহলে শুনুন সবাই মিলে,
1: সব ভাইকে নিয়ে শুনুন।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ।
1: হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ দিদি ভাই, আপনাকেও।
0: ঠিক আছে, গানটা শুনি
1: হ্যাঁ হ্যাঁ
0: তাহলে, আসুন।
1: হ্যাঁ, নমস্কার।

0: Daba los tumbos, usted no te gusta eso. Hello. Hello.
1: হ্যালো,
0: হ্যালো, নমস্কার ম্যাম।
1: হ্যাঁ নমস্কার, বলুন, নামটা বলুন। আচ্ছা আচ্ছা, কি গান শুনবেন?
0: তো বাংলা সাহিত্য সংশোধনী অভিনাম আর গানে কোন হলো ডাক দিয়েছে রবীন্দ্রনাথ বেশি দিন তোদের মাজার।
1: আচ্ছা আচ্ছা, প্রাণ সজনী, না
0: প্রাণ সজনী,
1: প্রাণ সজনী, আচ্ছা ডাক দিয়েছেন দয়াল আমারে।
0: হ্যাঁ
1: আচ্ছা ঠিক আছে, কে আছেন সঙ্গে, নাম বলবেন?
0: নাম তো যত সুতরাং আছে
1: ঠিক আছে ঠিক আছে, আসুন তাহলে আমরা সবাই মিলে গান শুনি, ঠিক আছে?
0: নমস্কার।
1: অনেক ধন্যবাদ।

0: এই গানটির সঙ্গেই শেষ হলো মনের মতো গান। আপনাদের পছন্দের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো। এখন যুব অনুষ্ঠান যুববাণী শুনবেন, পরিবেশনায় হিন্দোল কালচারাল একাডেমির শিল্পীবৃন্দ।
1: যুব বন্ধুরা, রেডিওর ওপারে যারা রয়েছ, তোমাদের সকলকে জানাচ্ছি বিলোনিয়ার হিন্দুল কালচারাল একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা যুব বন্ধুরা বসে পড়লাম রবীন্দ্রনাথকে নিয়ে। আজকের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। তিনি ছিলেন এক কিংবদন্তি বাঙালি কবি, লেখক, সুরকার, চিত্রশিল্পী ও দার্শনিক, যিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তিনি ছিলেন প্রকৃতিপ্রেমী। গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ, আমার মন ভুলাই রে। তার কবিতা ও গানে প্রকৃতি কেবল পটভূমি নয়, বরং এক জীবন্ত সত্তা যা মানুষের আবেগ ও আধ্যাত্মিকতার সঙ্গে মিশে গেছে। তিনি প্রকৃতির ক্ষুদ্রতম উপাদানেও ঐশ্বরিকতার সন্ধান করেছেন। আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী ময়ূখ বৈদ্য।

সৌন্দর্যের মধ্য দিয়ে সত্য ও প্রেমের সাধনা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূল মন্ত্র। প্রেম দরদে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রেম মানে নিজের মধ্যে অনন্তকে অনুভব করা। আজকের আমাদের পরের শিল্পী অনন্যা মজুমদার।

দেশকে ভালোবাসা মানে দেশের মানুষকে ভালোবাসার প্রসার, যা বিশ্ব মানবতার সঙ্গে যুক্ত। রবীন্দ্রনাথের কাছে দেশ মৃন্ময় নয়, চিন্ময়। দেশ মানে

মাটি নয়, দেশের মানুষ, তাদের প্রাণ, তাদের সংস্কৃতি। তাই তিনি বলেছেন, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আজকের আমাদের পরের শিল্পী সায়ন্তিকা সেন।

রবি ঠাকুরের শিশুপ্রেম ছিল গভীর। তিনি শিশুদের সরলতা, স্বাভাবিক কৌতূহল ও কল্পনার জগৎকে শ্রদ্ধা করতেন এবং তাদের বিকাশের জন্য মুক্ত ও আনন্দময় পরিবেশের পক্ষে ছিলেন। তিনি বিশ্বাস করতেন শিশুরা ভিন্ন জগতের, তাদের নিজস্ব ভাবনা আছে, তাই বড়দের তাদের শেখানোর চেয়ে তাদের নিজস্ব জগতে চলতে দেওয়া উচিত। আজকের এই অনুষ্ঠানের সবশেষ শিল্পী ময়ূখ বৈদ্য।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী। পরিবেশনায় ছিল বিলোনিয়া হিন্দুল কালচারাল একাডেমির যুববন্ধুরা। শিল্পীরা ছিল ময়ূক বৈদ্য, অনন্যা মজুমদার, সায়ন্তিকা সেন, সায়ন্তিকা বৈদ্য, সোহম বিশ্বাস, এবং সঙ্গে ছিলাম আমি, সম্পিতা চক্রবর্তী, এবং তবলায় ছিলেন প্রসেনজিৎ চক্রবর্তী। আজকের মতো এখানেই বিদায় নিলাম। নমস্কার।

শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী অনুষ্ঠান পরিবেশনায় হিন্দল কালচারাল একাডেমির যুব বন্ধুরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। এখন ফ্ল্যাগশিপ প্রোগ্রাম জনহিত যোজনা একটি সমীক্ষা। এ অনুষ্ঠানে আজকের বিষয় পরিশ্রুত জলের প্রতিশ্রুতি। এ নিয়েই সাক্ষাৎকার দিয়েছেন বিজন দেববর্মা, নির্বাহী প্রকৌশলী পানীয় জল এবং পয়ঃনিষ্কাশন, বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা। সাক্ষাৎকার গ্রহণে অভিজিৎ ভট্টাচার্য।

0: নমস্কার। ভারত সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম জনহিত যোজনা একটি সমীক্ষা। ভারত সরকারের বিভিন্ন জনহিতকারী প্রকল্প রয়েছে, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল জল জীবন মিশন প্রকল্পের প্রকল্প। এই প্রকল্পে আজ আমরা কথা বলব পরিশ্রুত জলের প্রতিশ্রুতি এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন DWS অর্থাৎ পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের আধিকারিক তথা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিজন দেববর্মা। আপনাকে স্বাগত এবং নমস্কার।
1: নমস্কার আপনাকেও।
0: আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো জল জীবন মিশন, JJM। এটি ভারত সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল, যার মূল লক্ষ্য ছিল গ্রামীণ ভারতের প্রতিটি পরিবারে পাইপলাইনের মাধ্যমে নিরাপদ এবং পর্যাপ্ত

0: তো এই জল জীবন মিশনের প্রধান যে প্রতিশ্রুতি এবং লক্ষ্য ছিল সেটা কি?
1: নমস্কার, ধন্যবাদ আপনাকে আবারও আপনার এই স্টুডিওতে নিমন্ত্রণ করার জন্য। জল জীবন মিশন, আমি মনে করি ভারতের ইতিহাসে এটা ভারত সরকারের একটা সাহসী পদক্ষেপ। ভারতের গ্রামীণ অঞ্চলে প্রতিটি পরিবারকে পরিশ্রুত নলের মাধ্যমে পানীয় জল সরবরাহ করার জন্য এই প্রকল্পটি ঘোষণা হয়েছে। আপনি একটু আগে বলেছেন যে 2019 সালের 15 আগস্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই প্রকল্পটি ঘোষণা করেন। তখন আমাদের ত্রিপুরা রাজ্যের কথাই বলি, ত্রিপুরা রাজ্যে তখন পাইপের মাধ্যমে মানে নলের মাধ্যমে আমাদের জল সরবরাহের যে পরিসংখ্যান ছিল সেটা মাত্র 2.8 টাটের মতো, মানে 3 থেকে কম ছিল। এই প্রকল্প চালু হওয়ার পর আজকের দিনে দাঁড়িয়ে আমাদের রাজ্যে এখন প্রায় 84% গ্রামীণ অঞ্চলের বাড়িগুলোতে নলের মাধ্যমে পাইপ পৌঁছে গেছে। তো আমি যেহেতু দক্ষিণ ত্রিপুরা জেলার একটা অংশ, 5টি ব্লক নিয়ে আমি আমার দায়িত্বে আছে, এই 5টা ব্লকের কথাই বলি। এই 5টা ব্লককে এখন প্রায় আমরা 83% আমরা 83.26% আমরা বাড়ি ঘরে আমরা জল পৌঁছাতে পেরেছি,
0: এই লক্ষ্যমাত্রা আমরা
1: পৌঁছাতে পেরেছি এবং এটাকে আমরা 100% করার জন্য আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে।
0: আচ্ছা, তো এই যে মিশনের যে বর্তমান অবস্থা সেটা তো বললেন যে দক্ষিণ ত্রিপুরা জেলা এই অবস্থা রয়েছে। তো 2026 সাল চলছে এখন, এই তথ্য অনুযায়ী কি রয়েছে, মানে সেটা সে জায়গায় রয়েছে না? যেমন আমরা যেটা জানি জল জীবন মিশন আমাদের প্রথম ফেজ গেছে, এখন 2.0 শুরু হয়েছে, তো এর বর্তমান অবস্থাটা কোথায় রয়েছে?
1: বর্তমান অবস্থা আমি এটাই বলেছি যে আমরা জল জীবন ওয়ান, তখন জল জীবন ওয়ান বলেছিল, জল জীবন মিশনে ছিল, এখন এটা ইন্ট্রোডিউস হয়েছে এই বছর থেকে জল জীবন মিশন 2.0। এটা জল জীবন মিশনের একটা অংশ। আমরা যদি 2025-26 এর শেষের দিকে মানে 31 মার্চ অব্দি ওটাকে ধরি, 1 তারিখ এপ্রিল থেকে 2026-এর 1 তারিখ এপ্রিল থেকে এটা 2026-27 অর্থ বছর থেকে এটা নাম একটা ইয়ে হয়েছে যে জল জীবন মিশন 2.0। 2.0 তে আমাদের কি আছে এখন? এখন জল জীবন মিশনে মানে 2025 অব্দি যা যা করেছি আমরা ওটারই আমাদের কন্টিনিউ হবে। অবশিষ্ট যে বাড়িগুলো বা যে পরিবারগুলো এখনো পাইপের মাধ্যমে জল আমরা সরবরাহ করতে পারিনি, এইগুলো বাকি কাজগুলো করার জন্য 2.0 তে কিছু সামান্য একটু সংযোজন করে এই প্রকল্পটা বের করেছে,
0: পরিবর্তন।
1: হ্যাঁ, পরিবর্তন সামান্য, কারণ এমন নয় যে জল জীবন মিশনের যে প্রথম অংশ ওইটা বাদ হয়ে যায়, এরকম না। ওখানের যে বাকি অংশগুলো কাজ এখন 2026 থেকে জল জীবন মিশন 2.0 আমাদের এই মানে এই অনুযায়ী চলবে। এখানে কিছু কিছু সংযোজন হয়েছে, যেমন যেমন ধরুন আমাদের যে স্কিমগুলো আমরা ধরেছি, আগে কি হতো, এন্টায়ার একটা স্কিম, একটা এই স্কিমের মাধ্যমে স্কিমে টাকা পাঠাতো, মানে ফান্ড আসতো, এখন হবে আমাদের স্কিম অনুযায়ী, মানে প্রতিটা স্কিম অনুযায়ী এখন টাকা ঢুকবে, মানে ফান্ড ঢুকবে, খরচাও ঠিক এভাবে হবে। অনেকগুলো এরকম একটা পরিবর্তন করে এখন এই নতুন জল জীবন মিশন 2.0 এখন চালু করেছে আর কি, এই থেকে এই বছর থেকে।
0: এই যে আমাদের সুবিধাভোগীরা রয়েছে, যারা যদিও এই প্রকল্পের মধ্যে বলা রয়েছে যে প্রত্যেকটি পরিবার, তো এই যে সুবিধাভোগীরা তারা কিভাবে এই প্রকল্পটার আওতায় আসতে পারবে বা কি করে পাবে, তাদের কি করতে হবে, এই নিয়ে যদি বিস্তারিত, যেহেতু আমাদের জনহিত যোজনা, এটা জনগণের জন্য, জনগণ সেটা জানার দরকার যে কিভাবে ওনারা পাবেন বা কিভাবে সেটা পেতে গেলে কি কি করতে হবে।
1: অ্যাকচুয়ালি এই প্রকল্পে আমরা কি করছি, আমাদেরকে আগের থেকে টার্গেট এবং হাউস হোল্ড প্রত্যেকটা পরিবারের নাম আমাদেরকে দেওয়া হয়ে গেছে, আমার দেওয়া হয়েছে। এটা আমরা 2019-এই আমরা ব্লক থেকে নিয়ে নিয়েছি যে যে এই ব্লকের এই পঞ্চায়েতে এই এই গ্রামে এতটি পরিবার আছে, এই নাম পরিবারগুলোর এই বেনিফিশিয়ারি, মানে এখন আমরা নিজে যাচ্ছি দপ্তর নিজে গিয়ে আমরা খুঁজে খুঁজে এগুলো এই প্রত্যেকটা বাড়িতে আমরা পাইপের মাধ্যমে জল দেওয়ার কাজ করছি। আমাদেরকে পাবলিক যারা বেনিফিশিয়ারি আপনি বলুন, ওনারা আসতে হচ্ছে না আমাদের কাছে।
0: আচ্ছা,
1: আমাদের কাছে লিস্ট আছে এবং এই লিস্ট অনুযায়ী আমরা দিয়ে যাচ্ছি, লিস্টের

0: পড়েও যদি কোনো কারণে যদি কোনো ড্রপও পড়ে এবং যদি আপনার রেশন কার্ড যদি দেখাতে পারেন, সেপারেট রেশন কার্ড দেখাতে পারেন, তাহলে আমরা ইন এডিশন ওই পরিবারগুলোকে আমরা পাইপের মাধ্যমে জল দিয়ে দিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকটা ট্যাপ কারণ দিয়েছি, একটা রেশন কার্ড, ওয়ান রেশন কার্ড, একটা নল, আমরা একটা ট্যাপ পয়েন্ট দিয়ে যাচ্ছি, আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রত্যেক পরিবারে যদি লোক থাকে, পাঁচজন লোক থাকে, প্রতিটি লোকের এগেনস্টে 55 লিটার,
1: 55 লিটার
0: করে আমাদের লক্ষ্যমাত্রা আছে, ধার্য করা আছে।
1: তো এই 55 লিটার জল আমাদের লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রাকে আমরা পৌঁছাতে পেরেছি বা কোন জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি?
0: হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়, আমাদের সমতল অঞ্চলে 55 লিটার আমার আরো বেশি জলও আমাদের দিতে হয়।
1: আচ্ছা,
0: আমরা দিয়ে যাচ্ছি।
1: হ্যাঁ
0: হ্যাঁ, এটা বলতে দ্বিধা নেই। আমাদের কিছু কিছু পাহাড়ি অঞ্চলে, একটা টিলা অঞ্চলে আর কি, ওগুলোতে আমরা ওখানেও জল দিচ্ছি, কিন্তু হয়তো বা 55 লিটার কম কিছু হলে হতে পারে, এমন অ্যাব্রাপ্টলি এত কম হবে না, 50 বা তার উপরে আমরা দিয়ে যাচ্ছি এখানে, ওখানেও দিয়ে যাচ্ছি। যেমন ধরুন আমি ঋষিমুখ ব্লকের কথা বলি, ঋষিমুখ ব্লকে কয়েকটা অঞ্চল আছে যেখানে বাড়িগুলো একটু টিলা অঞ্চলে, যেমন ধরেন মালম বাড়ি, হ্যাঁ, এরপরে আপনার দেখুন এদিকে বটুয়া বাড়ি, এদিকে রাজু বাড়ি, এদিকে বনবিহার, এইগুলোতে আমরা কি করেছি, আমরা সাধারণত আমাদের স্কিমগুলো তো সমতল এলাকাতেই হয়, যাতে আমাদের এই রিগের গাড়িগুলো গিয়ে কাজ করে, ওখানে আমাদের গাড়ি নিয়ে গিয়ে ওখানে রিগ মেশিন দিয়ে আমাদের খনন করতে হয়। তো ওখানে আমাদের সমতল অঞ্চলে আমরা প্রেফার করি বা সমতল অঞ্চলে করতে হয় আমাদের স্কিমগুলো, কিন্তু বাড়িগুলো পোষাতে গেলে একটু টিলা বা একটু হাই অল্টিটিউডে বাড়িগুলো রয়েছে। তো সমতল অঞ্চল নিয়ে কোনো সমস্যা নেই, সমতল অঞ্চলে আমরা জল দিয়ে যাচ্ছি এবং জল পেয়ে যাচ্ছে নর্মাল আমাদের ফোর্স আর কি, মানে পাম্পের মাধ্যমে। তো ওই উপরে যেগুলো বাড়ি আছে একটু টিলা অঞ্চলে, ওগুলো করতে গিয়ে আমাদের কি হচ্ছে, একটা বুস্টিং স্টেশন তৈরি করতে হয় মাঝখানে। মাঝখানে আমরা কি করছি, একটা স্টোরেজ করে, স্টোরেজে জল ঢুকাচ্ছি প্রথমে, ওখান থেকে আর একটা পাম্পের মাধ্যমে আর একটা অ্যারেঞ্জমেন্ট করে এখান থেকে আবার চালু করে, আবার ওখান থেকে পাম্প চালিয়ে আবার ওই টিলা অঞ্চলগুলোতে আমরা জল দিয়ে যাচ্ছি। এরকম আমাদের 5-7টা উদাহরণ আছে এখানে, আমাদের ইয়েতে ঋষিমুখে 5টা জায়গায় আমরা এরকম করতে পেরেছি।
1: এই যে জলটা যে আমাদের পরিশ্রুত
0: একদম
1: পানীয় জলটা, সেটা আমরা কি করে বুঝবো, বা সেটার জন্য দপ্তর বা সেটার জন্য এই প্রকল্পের মধ্যে কি বলা রয়েছে?
0: একদম খুব ভালো প্রশ্ন করেছেন, এটা নিয়ে আমি বলবো। আমাদের ডিস্ট্রিক্ট ল্যাবরেটরি আছে দক্ষিণ ত্রিপুরায়, বিলোনিয়াতে আছে ডিস্ট্রিক্ট ল্যাবরেটরি, আর সাব ডিভিশনাল ল্যাবরেটরি দুটো আছে, একটা আছে সাবরুমে আর একটা আছে আমাদের শান্তিরবাজারে। তো ডিস্ট্রিক্ট ল্যাবরেটরি যেখানে আছে আমাদের, এই যে আমাদের বিলোনিয়াতে আছে আমাদের, যেখানে ট্রিটমেন্ট প্লান্ট আছে ওখানে আছে আমাদের ডিস্ট্রিক্ট ল্যাবরেটরি, ওখানে সব অ্যারেঞ্জমেন্ট আছে জল পরীক্ষা করার জন্য। ইভেন আমরা আমাদের দপ্তরের নমুনা পরীক্ষা করার বাইরেও বিভিন্ন স্কুল সংস্থা থেকেও আমাদের কাছে এরকম ইয়ে আছে, মানে করার জন্য আমরা, ওরা যদি রিকোয়েস্ট করে যে ট্রিটমেন্ট মানে জলটা পরীক্ষা করে দিতে, আমরা পরীক্ষা করে দিই। তো আমাদের একটা ধার্য করা আছে যে এতটা স্কিম স্কুল অঙ্গনওয়াড়ি এগুলা যাতে একদম ধরুন মাসে এতটা ধার্য করা আছে আমাদের টেস্ট করতে হবে, জল পরীক্ষা নমুনা পরে করতে হবে। তো আমরা এখানে পরীক্ষার ব্যবস্থা আছে, আমরা পরীক্ষা করে করে জল ছাড়ি,
1: মানে দপ্তর নিজেরাই
0: জনগণকে
1: সেক্ষেত্রে আপনি আশ্বস্ত করছেন যে তাতে
0: আতঙ্কিত কিছু নেই,
1: কারণ যেহেতু জলবাহিত রোগটাই অনেকটাই বেশি।
0: এখন আপনি দেখুন পরিসংখ্যান গিয়ে দেখুন, গত 1-2 বছর বা 3-4 বছরে এরকম মানে জলবাহিত রোগ খুব একটা বেশি আপনি হয়তো শুনবেন না এখন। আমাদের ওই দিক দিয়ে ভালো নজর আছে আমাদের।
1: তাহলে আমাদের যে পরিশ্রুত পানীয় মানে জলের যে প্রতিশ্রুতি সেটা অনেকটাই সেখানে রক্ষা
0: হচ্ছে।
1: এবার বলতে গেলে যে আমরা তো যে প্রকল্পের মধ্যে যেটা বলা রয়েছে, প্রতি ঘরে আমরা গ্রামীণ এলাকা বা শহর এলাকায় আমরা জল পৌঁছে দেব, প্রত্যেকটি পরিবারের মধ্যে জল দেওয়া, সেটাই আমাদের মূল লক্ষ্য এবং প্রতিশ্রুতি। তো সেক্ষেত্রে এই যে পাইপ বলছেন যে পাইপ লাইনের মাধ্যমে আমরা প্রত্যেকটি বাড়িতে একটি নল পৌঁছে দিয়েছি, এই যে নল পৌঁছাতে গিয়ে তাদের যে খরচাপাতি সেটা কি কোন সুবিধাভোগীকে
0: বিয়ার
1: করতে হয়, সেটা কি?
0: সেটা আমরা নিজেরা করছি, একদম আপনার ট্যাপ পয়েন্ট অব্দি আমরা নিজেরা করে দিচ্ছি। আমাদের গ্রামীণ অঞ্চলে যে পরিবারগুলো আছে, ইন এডিশন আমাদের স্কুল এবং অঙ্গনওয়াড়ি, ওখানে আমরা 3টা করে পাইপ ট্যাপ পয়েন্ট দিচ্ছি, একটা আপনার রান্নাঘরে, অঙ্গনওয়াড়ি সেন্টারে রান্না করে,

0: আর একটা ওই আপনার শৌচালয়ে, আর একটা বাইরে একটা ট্যাপ পয়েন্ট আমরা করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে আমরা এই হ্যান্ড ওয়াশ আর কি, হাত ধোয়ার জন্য এবং থালা বাসন ধোয়ার জন্য আমরা এটা হ্যান্ড ওয়াশিং ফেসিলিটি করে দিচ্ছি সেখানে। হ্যাঁ, ট্যাঙ্কি দিয়ে তিন চারটা ট্যাপ করা থাকবে, বাচ্চারা ওখানে হাত দিয়ে ওরা খিচুড়ি বা হাইজেনিকের জন্য আমরা ওটা করে দিচ্ছি।
1: আচ্ছা, মানে সেটা সম্পূর্ণ দপ্তর,
0: একদম দপ্তর নিষ্কর্ষে করে দিচ্ছে,
1: যেটা ধরা হয়েছে সেটা করে দেওয়া হচ্ছে। কোনো সুবিধাভোগী কি কিছু
0: বিয়ে করতে কিছু করতে হবে না, কিছু করতে হবে না, কোনো খরচা বহন করতে হবে না।
1: তো সেক্ষেত্রে অনেক জায়গা থেকে বলছে যে হয়তো আমাদের পাইপলাইনটা গেছে বাড়িতে, যে পাইপলাইন আপনারা পৌঁছাতে পেরেছেন, যে বললেন 83% আমাদের দক্ষিণ জেলায়, যদি আমি রাজ্যের ক্ষেত্রে বলি সেটা পরিসংখ্যান কি আপনার কাছে রয়েছে কিছু?
0: হ্যাঁ, এরকম 83-84% আছে,
1: মানে
0: আমরা রাজ্যের সঙ্গে আমাদের ডিস্ট্রিক্ট প্রায় সমান তালে চলছে,
1: সমান তালে চলছে, মানে প্রায় আমরা 80%
0: উপরে উপরে, হ্যাঁ বলতে পারেন,
1: বাড়িতে আমরা সেটা
0: পৌঁছে দিতে পারছি।
1: কিন্তু সবাই কি সেই আমাদের যে 55 লিটার প্রতি ব্যক্তি পিছু জল সেটা কি পাচ্ছে, বা জল কি আদৌ পাচ্ছে, সেটাকে আমরা কতটা মানে এনশিওর করতে পারছি, বা সেটা কতটা পৌঁছাতে পারছি?
0: দেখুন, এটা একটা বলতে গেলে কি হয়, আমি বলছি 83-84% আমরা করে দিয়েছি, এটা এমন নয় যে প্রত্যেক দিন এটা ঠিক থাকবে, এটা একটা ধারাবাহিক। যেমন আজকে মোটর পড়ে যাচ্ছে, আজকে পাইপলাইন নষ্ট হয়ে যাচ্ছে, কালকে আপনার কি বলে স্লুইজ বা কাজ করছে না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মতো আমাদের নজর আছে এখানে। ওইদিকে আমরা যেখানে যেখানে আমরা খবর পাচ্ছি নষ্ট হচ্ছে, আমাদের এজেন্সি ফিট করা আছে, আমাদের দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে মাঠে যারা কাজ করছেন SDO সহ, বা আমি নিজেও ভিজিট করি, আমরা ওগুলো সারাই করে দিচ্ছি। তো এরকম কোনো কোনো জায়গায় আমি বলবো, ধরুন আমরা খনন করলাম, আমরা ওখানে ধরুন 100 পরিবার আছে, খনন আমরা খনন করার আগে আমাদের ধরা আছে এই স্কিমে ধরুন এখান থেকে 10,000 জল পাবো, কিন্তু খনন করার পর দেখা গেল খনন করার পর এখানে 5,000 জল পেয়েছি।
1: আচ্ছা,
0: তখন কি হচ্ছে, আমাদের ওখানে গিয়ে এই কাভারেজটা 100 পরিবার কাভার করার মতো আমরা জল যেহেতু পাচ্ছি না, তাহলে আমরা যতটুকু কাভার হয় 10,000 পরিবর্তে 5,000 যেহেতু পেয়েছি, তো ওখানে আমাদের কিছুটা কম হয়ে যাচ্ছে কাভারেজটা। তারপরে আমরা ওখানে কি করছি, হয় নতুন আর একটা স্কিম বসাচ্ছি, আর না হলে একটা স্মল বোর্ড যেটা বলি আমরা, হ্যাঁ স্মল বোর্ড, যেটা স্মল বোর্ড দিয়ে আমরা ওটা কাভার করছি।
1: আচ্ছা,
0: তারপর এবং যেগুলো কাভার হচ্ছে না বা এখনো হয়নি, এটা আগামী দিন আবার কাভার করতে হবে, কারণ আমাদের টার্গেট ধৈর্য মতো ধরা আছে হর ঘর জল, হর ঘর নল সে জল, হর ঘর নল সে জল, আমরা এটা 100% আমাদের কাভার করতেই হবে। সুতরাং এটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মাঝখানে একটু কেন্দ্রীয় প্রকল্পের যে ইয়াটার শেয়ারটা আর কি, ফান্ডটা একটু বদ্ধ ছিল, এখন হয়তো এই বছর থেকে আমরা আশা করছি চালু হয়ে যাবে, তার জন্য একটু আমরা পিছিয়ে গেছি। আদারওয়াইজ আমরা 2026 ডিসেম্বরে আমাদের শেষ হয়ে যেত।
1: আচ্ছা,
0: তো গভর্নমেন্ট এটাকে বাড়িয়ে এখন 2027-এর শেষ দিকে নিয়ে গেছে, 27 ডিসেম্বর অব্দি নিয়ে গেছে আপাতত।
1: আপাতত মানে যদি সেখানেও শেষ না হয় তাহলে
0: এটা দেখবে, এটা দেখবেন, হয়তো বা দেখবেন যে 2026 ডিসেম্বর অব্দি কতটুকু হয়েছে। আমাদের এখন ধার্য মাত্রা করে দিয়েছে 3 মাস পর পর কতটুকু কাজ হবে, কোন কোন স্কিমগুলো 3 মাস পরে শেষ হবে, আর 3 মাস পরে কোন কোনগুলো হবে, মানে কোয়ার্টারলি একটা টার্গেট দিয়ে দিয়েছে আমাদের এখন। যে জেম 2 পয়েন্ট উঠতেই ওটাই ইয়ে আছে, মানে ধার্য করা আছে যে কোন কোন মাসে, কারণ দিল্লি এখন থেকে একটা ক্লিক করে দেখছে, ক্লিক করে দেখতে পাচ্ছে যে কোন কোন স্কিম গুলো কতটুকু হয়েছে,
1: কতটুকু হয়েছে,
0: প্রত্যেকটা স্কিমের আইডি আমরা ক্রিয়েট করেছি।
1: হ্যাঁ
0: হ্যাঁ, প্রত্যেকটা স্কিমের আমরা আইডেন্টিফিকেশন একটা ক্রিয়েট করেছি, ওই নাম্বারটা ক্লিক করলে এবং সারাতে ক্লিক করলে ওনারা পেয়ে যাচ্ছেন কোথায় কি হচ্ছে, কি হচ্ছে এবং কোন স্কিমের কতটুকু কাজ হয়েছে, কত পার্সেন্টেজ কাজ হয়েছে,
1: ঠিক
0: এই আর কি।
1: মানে সেক্ষেত্রে সরকার যে লক্ষ্যমাত্রা নিয়েছে পরিশ্রুত জলের প্রতিশ্রুতি, তো সেক্ষেত্রে এই প্রকল্পটা সফলতা কতটা?
0: আমি বলবো এটা আমরা সফলতা কতটা, আমরা 100% আমরা এগোচ্ছি, মানে 100% দূর গড়ায় চলে যাচ্ছে আমরা এখন, 80% পেরিয়ে গেছে, যেহেতু 2.8 থেকে 2.8 2.8% থেকে 80% যেহেতু পেরিয়ে গেছি, আর বাকি 18-20% পেরিয়ে যেতে আমাদের খুব একটা মানে অসুবিধা হবে বলে আমি মনে করছি না। এবং সবকিছু ঠিকঠাক থাকলে আমরা 27 ডিসেম্বরের মধ্যেই বা এর আগেই আমরা 100% করতে আমরা সক্ষম হব।
1: সেটা একেবারে সেটাই প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি যেমন সরকারের একটা লক্ষ্য, যে লক্ষ্য নিয়ে বিভিন্ন প্রকল্পগুলি

0: প্রধানমন্ত্রী বা আমাদের ভারতের সরকার, ভারত সরকার, কেন্দ্রীয় সরকার যেটা বিভিন্ন ধরনের প্রকল্প, অনেকগুলি প্রকল্প, ফ্লেগশিপ প্রোগ্রাম আমাদের রয়েছে, সেই প্রকল্পের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হলো এই যে জল জীবন মিশন। তো এই জল জীবন মিশনে যেহেতু আমাদের প্রথম পর্যায়ে, প্রথম পর্বে আমরা সম্পূর্ণটা সম্পন্ন করা সম্ভব হয়নি, তাই ইতিমধ্যে সেই 2.0 সেটা শুরু হয়ে গেছে। তো আমাদের যে জনগণের প্রতি যে লক্ষ্যমাত্রা রয়েছে যে আমরা পরিশ্রুত জলের জল প্রদান করব, সেটা অনেকটাই সফল হয়েছে। তো জনগণের প্রতি বা এই যে যারা সুবিধাভোগী রয়েছে তাদের প্রতি আপনাদের দপ্তর বা এই প্রকল্পে কি বলা রয়েছে, তাদের প্রতি কি বিশেষ বক্তব্য থাকবে আপনাদের?
1: ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি আমি একটু আগে যেটা বলেছি, আমরা প্রায় এখন 80% পেরিয়ে 100% দূর গড়ার দিকে চলে যাচ্ছি। তো এই প্রকল্পটা চালু রাখতে গেলে এবং এই প্রকল্পটা সঠিকভাবে বাস্তবায়ন করতে গেলে জনগণের একদম মানে জনগণের সাহায্য ছাড়া আমরা পারবো না। এবং আগামী দিনে জনগণের প্রতি আমার একটা আবেদন থাকবে যে আপনারা আপনার যতটুকু দরকার ততটুকুই ট্যাপ অন করে জল নেবেন, আপনার যতটুকু দরকার আপনি পেয়ে গেলে জলটা ট্যাপ দয়া করে জলটা ট্যাপ বন্ধ রাখবেন, যাতে পরবর্তী বাড়িগুলোতে যাতে ওই প্রেশারে জল পাওয়া যায় আর কি। না হলে কি হয়, সমস্ত ট্যাপ চালু রাখলে শেষ প্রান্তে জল পেতে একটু অসুবিধা হয়, ওনারা একটু জল কম পাবেন। তো ওই দিক দিয়ে আমি জনগণের প্রতি আমার একটা আবেদন থাকবে, আপনারা যতটুকু দরকার ততটুকু জল নিয়ে ট্যাপটা অফ করে রাখবেন। আর কোনো সময় ট্যাপ খোলা থাকলে কি হয়, আমাদের জল অপচয় হয়। তো যদি এরকম ট্যাপের কোনো যদি অসুবিধা হয় বা ট্যাপ যদি ভেঙে যায়, তৎক্ষণাৎ আমাদের দপ্তরকে বা পঞ্চায়েতকে জানালে আমরা ওটা লগে আমরা চেঞ্জ করে দেব, যাতে শেষ প্রান্ত অব্দি আমাদের জল পায়। হ্যাঁ, ওটার দিকে একটু আমার একটা আবেদন থাকবে।
0: এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে জল অপচয় রোধ করা, কারণ আপনাদের পক্ষ থেকে প্রচার হচ্ছে বা বিভিন্ন সচেতনতামূলক প্রচার হচ্ছে যে আমাদের জলের যে উৎসগুলি সেগুলি দিন দিন জলস্তর নিচে নেমে যাচ্ছে, যে আমার উৎসগুলি সংকুচিত হতে চলছে। তো সেক্ষেত্রে যে আমাদের যারা সুবিধাভোগী, যারা জল ছাড়া আমরা চলতে পারবো না, জল আমাদের ব্যবহারে যেমন লাগবে তেমন আমাদের খেতেও লাগবে, কারণ জলই জীবন, সেটা অনেক বছর বছর আগে যুগ যুগ ধরে বলা রয়েছে। তো সেক্ষেত্রে আপনার সকলের প্রতি যেহেতু এখানে 100% লোকেই বেনিফিশিয়ারি অর্থাৎ সুবিধাভোগী, প্রত্যেকটি পরিবার কি সেখানে কোনো ক্রাইটেরিয়া নেই, কি ধনী দরিদ্র কোনো ভেদাভেদ নেই, সবাই মানে গ্রামীণ হোক আর শহর হোক প্রত্যেকটি পরিবারকে এনশিওর করা যে পরিশ্রুত পানীয় জল বা পরিশ্রুত জল ওনারা পাবেন, তো সেক্ষেত্রে তাদের প্রতি কি আবেদন থাকবে?
1: হ্যাঁ, শহরাঞ্চলে অন্যান্য স্কিম আছে, অন্যান্য ওটা নিয়ে আমি বলছি না এখন। আমাদের এই জলজীবন মিশনটা হচ্ছে সম্পূর্ণ গ্রামীণ গ্রামাঞ্চলে যারা বসবাস করছেন ওনাদের জন্য। তো আমার আবেদন ওটাই থাকবে যে জল অপচয় আপনারা করবেন না, যতটুকু জল দরকার আছে আপনি এতটুকু ব্যবহার করুন। আর আপনার যদি এই কোনো আপনার বাড়িতে জল যাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়তো হতে পারে, আপনার পাইপ লাইন ফেটে গেছে বা ট্যাপ লাইন নষ্ট হয়ে গেছে, তো তৎক্ষণাৎ আমাদেরকে জানান, আমাদের টিম তৈরি আছে, আমাদের এজেন্সি ফিট করা আছে ওগুলোকে সারাই করার জন্য।
0: মানে অযথা জল
1: অপচয় না করলে আমাদের সবার ক্ষেত্রে ভালো হবে।
0: সেক্ষেত্রে জল সংরক্ষণের কি কোনো বিষয় রয়েছে?
1: জল সংরক্ষণ বলতে আমি বলবো, আমাদের রাজ্যে 8টি ডিস্ট্রিক্ট রয়েছে, 8টি জেলা রয়েছে, এর মধ্যে 5টি জেলাকে গ্রাউন্ড ওয়াটার আমাদের এই গ্রাউন্ড ওয়াটার যে দপ্তরটা আছে ওটাকে রিচার্জ করার জন্য, যেমন ধরুন আমার উত্তর ত্রিপুরা জেলা ধলাই, খোয়াই, এরপরে আপনার ঊনকোটি, এই 5টি জেলাকে ওনারা আপাতত এটা দিয়েছেন যে প্রত্যেকটা স্কিমের বা 4-5টা স্কিম নিয়ে এক একটা রিচার্জ করতে, মানে আপনার বৃষ্টির জল বা স্কিমগুলো রয়েছে ওগুলোতে ওখানে যাতে রিচার্জ হয়, মানে ভূগর্ভস্থ জল যাতে জলস্তর যাতে বাড়ে, তার জন্য এই আপাতত 5টা ডিস্ট্রিক্টকে বেছে নিয়েছেন কেন্দ্রীয় সংস্থা বা কেন্দ্রীয় দপ্তর।

0: তো আমরা আমাদের সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, গোমতী ডিস্ট্রিক্ট এবং ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, এই তিনটে ডিস্ট্রিক্টে এখনো ঘোষণা করিনি।
1: আচ্ছা,
0: তো ওখানে ঘোষণা করলে আমরাও এখানে এই কাজ করব। এখানে আমাদের যেহেতুগুলো স্কিম আছে, ওই স্কিমগুলোকে রিচার্জ করার জন্য আর কি, রিচার্জ করার জন্য আমরা রিচার্জ স্ট্রাকচার যেটা বলি এটা করব। সেটা পাঁচটা ডিস্ট্রিক্টে শুরু হয়ে গেছে।
1: এটা কি জল জীবন মিশনের সাথে কোনোভাবে
0: জড়িত আছে?
1: জল জীবন
0: মিশনেই এগুলো, এই পাঁচটা ডিস্ট্রিক্টে জল জীবন মিশনেরই ওই রিচার্জ স্ট্রাকচার করতে বলা হয়েছে।
1: এই জল জীবন মিশনের মধ্যে আর কি কি যুক্ত রয়েছে, কোন কোন বিষয়গুলো রয়েছে?
0: এটাই বলবো যে জল জীবন মিশনে আমাদের পানীয় জলের উৎস তৈরি করা, জল সরবরাহ করা, আর আছে যে রিচার্জ স্ট্রাকচার, পাঁচটা ডিস্ট্রিক্টে যে রিচার্জ স্ট্রাকচার ওটা করার জন্য। আর ইন এডিশন আমি বলবো স্কুল এবং অঙ্গনওয়াড়ি, ওখানে আমাদের ট্যাপ কানেকশন দিতে হবে, মানে ট্যাপ না, আমাদের জলের লাইন দিতে হবে।
1: শুধুমাত্র গ্রামীণ পরিবারগুলি নয়,
0: স্কুল এবং অঙ্গনওয়াড়ি,
1: স্কুল অঙ্গনওয়াড়ি যেখানে রয়েছে তাদেরকে এই যে পরিশ্রুত জলের প্রতিশ্রুতিটা সেটা
0: একদম
1: লক্ষ্যমাত্রায় নিতে হবে।
0: তবে একটা জিনিস এখানে আমি বলবো, অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে আমাদের একটা পাইপলাইনের মাধ্যমে জল পেয়ে যাচ্ছেন, আর স্কুল, স্কুলে কি হচ্ছে, যেমন ধরুন আমাদের যে স্কিমগুলো করা আছে, স্কিমগুলো ধরুন একটা গ্রামের গ্রামীণ অঞ্চলের জন্য আমরা করছি, পাশে একটা স্কুল আছে, ওরা যদি হাই স্কুল হয় তাহলে প্রচুর স্টুডেন্ট থাকে, সঙ্গে যদি আপনার বোর্ডিং স্কুল থাকে তাহলে ওখানে প্রচুর স্টুডেন্ট থাকবে। সুতরাং তখন কি হয়, আমরা যে পাইপের মাধ্যমে ওনাদেরকে কানেকশন দেবো ওটা মধ্যে নাও হতে পারে, তখন দপ্তরকে আলাদাভাবে চিন্তা করতে হবে। তবে আমরা একটা কানেকশন দেবই স্কুল এবং অঙ্গনওয়াড়িতে, কিন্তু আমাদের যে কানেকশনটা অঙ্গনওয়াড়িতে সাফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, ওনার চাহিদা পূরণ হয়ে যাচ্ছে, স্কুল এবং বোর্ডিং গুলোতে নাও হতে পারে, তার জন্য ওনারা আলাদাভাবে এটা দপ্তরকে দেখতে হবে। তবে আমরা একটা কানেকশন দেবই স্কুল এবং
1: একটা কানেকশন দিয়ে দেবো, আর বাকিটা ওনারা
0: যদি যদি এরকম বেশি হয়, যেমন ধরুন এখানে 91 স্কুল আছে, ওনারা আলাদা সেট আপ আছে, তারপরে আমাদের পাইপ কানেকশন যদি চাই আমরা পাইপ কানেকশন দিয়ে দিচ্ছি, ওনাদের আলাদা আলাদা সেট আপ আছে, আলাদা একটা স্কিম তৈরি করা থাকে ওনাদের, ওটাও আমাদের রিকোয়েস্ট করলে আমরা ওটা ঠিক করে দিয়ে দিই। তবে কানেকশনটা আমরা স্কুল এবং অঙ্গনওয়াড়িতে দিয়ে যাচ্ছি।
1: তাহলে এই যে মিশন, ভারত সরকারের এই মিশন, এই মিশনের অধীনে শুধু গ্রামীণ যেহেতু বলা থাকলেও সেখানে স্কুলগুলিকে অঙ্গনওয়াড়িগুলিকেও সেখানে দিতে হচ্ছে, তাহলে আমাদের যদি সেদিকে দেখতে হয় তাহলে গ্রামীণ পরিবারগুলি যেখানে 83% আপনি বলছেন যে আমাদের দক্ষিণ জেলা এবং ওভারঅল আমাদের গোটা রাজ্যেই যে 83% আমরা পৌঁছে গেছি, সেটা সমস্ত এই যে স্কুল অঙ্গনওয়াড়ি কেন্দ্র সব মিলে কি
0: না? স্কুল অঙ্গনওয়াড়ির আলাদা পরিসংখ্যান আছে,
1: আলাদা পরিসংখ্যান আছে।
0: স্কুলে আমরা প্রায় 100% ইয়ে করেছি, অ্যাচিভ করেছি।
1: আচ্ছা,
0: আমার আন্ডারে 5টা ব্লক আছে, রাজনগর, বিশ্বনগর, বিশ্বমুখ, এদিকে বকাফা এবং জুলাইবাড়ি, এই 5টা ব্লকে 100% স্কুলে আমরা কানেকশন দিয়েছি। অঙ্গনওয়াড়িতে কি হচ্ছে, অঙ্গনওয়াড়িটা অনেক সময় কি হয়, ওনাদের পার্মানেন্ট ঘর নেই, যেমন ধরুন আজকে এখানে আছে কালকে হয়তো ভাড়া বাড়িতে চলে যাচ্ছেন, কিছু শিফটিং হচ্ছে ওনাদের, তো এখানে আমাদের একটু পিছিয়ে আছে। আমরা প্রায় 94% অঙ্গনওয়াড়িতে আমরা জল পৌঁছাতে পেরেছি, স্কুলে কিন্তু আমরা 100% আমরা আপাতত জল দিয়ে দিয়েছি। কিছু কিছু জায়গায় হয়তো কিছু পাইপলাইনের কানেকশন বা ইয়েতে থাকতে পারে, তবে কানেকশন আমরা 100% হয়ে গেছে স্কুলে।
1: অংশীদারিত্বের বিষয় কি কিছু রয়েছে মিশনের মধ্যে?
0: মিশনের মধ্যে অংশীদারিত্ব বলতে এখানে আমি কিছু দেখছি না, এখানে নেই
1: অংশীদারিত্ব, মানে সেটা প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি
0: একদম।
1: তো পরিশেষে আমি বলবো যে যেহেতু জল জীবন মিশন পরিশ্রুত জলের প্রতিশ্রুতি, সেই বিষয় নিয়ে সরকার এবং আপনাদের দপ্তরের ভাবনা এবং লক্ষ্য, এ নিয়ে যদি একেবারে সবশেষে কিছু বলেন।
0: আমি এটা বলবো, ভারত সরকারের এবং রাজ্য সরকারের একটা মহান উদ্যোগ জল জীবন মিশন। আমি, আমার যতটুকু আইডিয়া আছে, এমন কোন মিশন আছে কিনা আমার ইয়ে নেই, আমার হয়তো খেয়াল নেই বা আমার হয়তো জানা নেই, যে প্রতিটা ব্যক্তিকে কভার করবে। যেমন ধরুন আমি যদি বলি প্রধানমন্ত্রী এই যে আবাস যোজনা, এটা তো সবার জন্য নয়, একদম গরিব ক্ষেত্রে বা হ্যাঁ, যেমন ধরুন গ্রামাঞ্চলের কিছু কিছু বিপিএল ভুক্ত হয়তো ওটা সুবিধাভোগী, কিন্তু আমাদের জল জীবন মিশনটা কি হচ্ছে, প্রতিটা পরিবার, প্রতিটা ব্যক্তি এটা সুফল পাচ্ছেন, কিন্তু ভারতবর্ষে কেউ বাদ যাচ্ছে না এখানে, ধনী হোক গরিব হোক, তার যদি রেশন কার্ড থাকে গ্রামাঞ্চলে উনি একটা ট্যাপ কানেকশন পেয়ে যাচ্ছে,
1: পেয়ে যাচ্ছেন।
0: তো এর মতো মহান উদ্যোগ আমার জানা নেই এরকম আছে কিনা ভারতবর্ষে, যে প্রতিটা ব্যক্তি ওটার ইয়ে পাচ্ছেন, মানে এই স্কিমে প্রতিটা ব্যক্তি ওরা সুফল পাচ্ছেন।
1: আপনার দপ্তর নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন।

0: যাতে প্রত্যেকটি নাগরিককে পরিশ্রুত জলের প্রতিশ্রুতি সেটা বাস্তবায়ন করা যায়। যাক, আপনি এসছেন আমাদের স্টুডিওতে, আমাদের যারা শ্রোতাবন্ধু রয়েছেন, যারা সুবিধাভোগী রয়েছেন, তাদের এই জল জীবন মিশন পরিশ্রুত জলের প্রতিশ্রুতি এ নিয়ে বললেন। তো আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার।
1: ধন্যবাদ, ধন্যবাদ আকাশবাণী বীরুনাকে, ধন্যবাদ আপনাকেও, নমস্কার।
2: ফ্ল্যাগশিপ প্রোগ্রাম জনহিত যোজনা একটি সমীক্ষা, বিষয় পরিশ্রুত জলের প্রতিশ্রুতি। এ নিয়ে বললেন বিজন দেববর্মা, নির্বাহী প্রকৌশলী, পানীয় জল এবং স্বাস্থ্য বিভাগ, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা। সাক্ষাৎকার গ্রহণে অভিজিৎ ভট্টাচার্য। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এবারের অনুষ্ঠান হারানো দিনের গান, অনুষ্ঠানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

শুনছেন হারানো দিনের গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।